আকাশ বাণী আগরতলা, আজ মঙ্গলবার 16ই আষাঢ় 1948 শতাব্দ, 22ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 7ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এছাড়াও ফেসবুক ও ইউটিউবেও আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন আমাদের সরাসরি বিভিন্ন অনুষ্ঠান।

শুরু হলো আজকের প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 8 সেকেন্ড।

0: বরং ঘৃত সংযোগে অগ্নি যেমন আরও জ্বলে উঠে, কামনার তৃষ্ণাও তেমনি বেড়ে যায়। ইন্দ্রিয়গণকে আয়ত্ত করে, মনকে সংযত করে, যোগ বলে দেহকে পীড়িত না করে, এই সংসারে সকল পুরুষার্থ ধর্ম অর্থ কাম মুখ্য সাধন করবে। মাথার চুল পাকলেই যে বৃদ্ধ হয় এমন নয়, যুবা হয়েও যে বিদ্বান তাকেই দেবতারা বৃদ্ধ বলেন। যাঁর বাক্য মন শুদ্ধ, যিনি বাক্য মনকে নিষিদ্ধ কর্ম থেকে সর্বদা সম্মুখভাবে রক্ষা করে চলেন, তিনি বেদশাস্ত্রোক্ত সমস্ত ফলই লাভ করেন। নিজে নিতান্ত পীড়িত হলেও পরের মর্মপীড়া দিতে নেই, যাতে পরের অনিষ্ট হয় তেমন কোনো কর্ম বা চিন্তা করতে নেই। যে কথা বললে অন্য লোক মনে দুঃখ পায়, স্বর্গলোক বিরোধী এমন বাক্য উচ্চারণ করতে নেই। কেউ ধর্ম ও অর্থ এ দুটিকেই শ্রেয় বলে থাকেন, কেউ বা বলেন অর্থ কামই শ্রেয়। আবার কেউ কেবল ধর্মকে, কেউ বা কেবলমাত্র অর্থকেই পুরুষার্থ বলে মনে করেন। কিন্তু অবিরুদ্ধ অর্থ, ধর্ম এবং কাম এই ত্রিবর্গই পুরুষার্থ বলে গ্রহণীয়, এই হলো সিদ্ধান্ত। শিক্ষাদাতা আচার্যে পরমাত্মার মূর্তি, পিতাতেই প্রজাপতি ব্রহ্মার মূর্তি, মাতাতেই পৃথিবীর মূর্তি এবং ভ্রাতাতে নিজের দ্বিতীয় মূর্তি জেনে এদের অবমাননা অসঙ্গত। বিষ থেকেও অমৃত উদ্ধার করবেন, বালকের কাছ থেকেও হিতবাক্য গ্রহণ করবেন, শত্রুরও যদি শুভকর্ম থাকে তবে তার অনুকরণ করবেন এবং অপবিত্র স্থান থেকেও স্বর্ণ অর্থাৎ মূল্যবান দ্রব্য সংগ্রহ করবেন। অধুনা মনুসংহিতায়াঃ তৃতীয়াধ্যায়তঃ কেচন শ্লোকাঃ। ইয়ত্র নারীয়স্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ, ইয়ত্র এতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্র ফলাক্রিয়াঃ। শোচন্তে যাময়ো যত্র বিনশ্যত্যাশু তৎকুলম, ন শোচন্তে তু যত্র এতা বর্ধতে তদ্ধি সর্বদা। যাময়ো যানি গৃহাণি শপন্তি অপ্রতিপূজিতাঃ, তানি কৃত্তাঃ তানীব বিনশ্যন্তি সমন্ততঃ। যে পরিবারে নারীগণ সম্মানিত হন সেখানে দেবগণ প্রসন্ন থাকেন, আর যেখানে নারীগণের সমাদর নেই সেখানে জাগাদি ক্রিয়াকর্ম সমস্তই ব্যর্থ হয়ে যায়। যে পরিবারে নারীগণ সর্বদাই দুঃখিত থাকেন সেই কুল শীঘ্রই বিনষ্ট হয়। যে পরিবারে নারীদের দুঃখ নেই সেই পরিবারে সর্বদাই শ্রীবৃদ্ধি হয়ে থাকে। সম্মান না পেয়ে নারীগণ যে পরিবারকে অভিসম্পাত করেন সেই পরিবার অবিচার কর্মের দ্বারা হত ব্যক্তির ন্যায় সর্বতোভাবে বিনষ্ট হয়। সন্তুষ্ট ভার্যয়া ভর্তা, ভর্ত্রা ভার্যা তথৈব চ, যস্মিন্নেব কুলে নিত্যম কল্যাণং তত্র বৈ ধ্রুবম। যে পরিবারে স্বামী ও স্ত্রী পরস্পরের উপর নিত্য সন্তুষ্ট থাকেন সেই পরিবারে কল্যাণ নিয়ত বর্তমান থাকে।
1: সুভাষিত অনুষ্ঠানে শুনলেন মনু সংহিতা থেকে পাঠ আকাশবাণী আগরতলা। এখন অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। প্রথম শিল্পী মনোময় ভট্টাচার্য।

সর্বশেষ ভক্তিমূলক গানখানি শুনলেন শম্পা কুণ্ডুর কণ্ঠে। ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, এবারে অকবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং।

0: ফুংকাহাম, আকাশবাণী আগরতলা তাবুক চেংচাকো চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্দা হায়ংনি খরাং, তিনি গ্রাকশাল তালিউং তালনি শাল চিদক, চিবরিরা থামচি বা তিপরা বিশি জোড়াই তালনি শালসিনি নৈশাই নৈচিদক ইংরেজি বিশি, ও পান্দা ওইখ্লাই জেগে দঙ্গ মিতার নৈরা থামচি দক ফুটাব্রী এবার সাসাই নৈরা দকচিচুকু কিলোহার্য তুমুং চং লামা করে তংখে চং লামা ফুনুক নাই তংখে চং সই সই থায় সগিমানী আবহাইন চং শালবুরুম কক কাহাম খাই তংখে চিনি লংমানব যাই যাই খাই সামই তলাঙে মানু ফাইদিকে তাবু কিসা কক কাহাম খালায় বুড়ি রকনি হামক্রাইনি বাকি অমল গবং মা বরকন গবং মা কক সাকা ফিয়াচিনি অকন পক থাকে চুকিয়া আবকে হাই বুড়ি রকনি থাকনি টংমানী আচুকথাই ইংখা বুমা তাই হিক নুখুংন নাইথকে তিসানানি তাই নুখুংন তুই সাইমাননানি তাই কাহাম সরংজাকনাই জাগা খ্লাই তিসানানি বুড়ি রকনি কাইসা খ্লাইথাই কদর ফরংজাকি ফাইমাহাই রায়দান তুই রং কদর ইংরগ তাবুক যে রং ফরংজাকি দো আবো বেলাই লংমা খরিহাই আর বরকন সিদা থাঙ্গই তনানিও রং পয়সা আজিনানি সিমিসে চুগ্রী তিসাও বুড়ি রকন অমরান নাইথকনুক থংনি আফাং হাইনি বাকি বেবাক বখানি চায়া চুগিয়ান খিবুই রুই বরক বরকনি খাবিসিংনি নাইথকন ফিয়গৈ ফুনুগৈ মানু অমতি রংসে বরকন ফুরংনাকলায়ু নাইথকন লংমানী কবুই থং তে আবো বুড়ীন বরকনি বিশিং আ নাইথকন কিয়গ্রী বিনি লংমানো টংথকলাই দিশাইমানু অক কাহামরক জিনী খালাইখ্যা সরজিনি নাইডু সালংমানী ককন কক বরক বাই
1: হয়দি তাবক সাইমালাইন লাইথংচা জোরানগো তামো তামো পাতিলঙ্কা আবনু কিসা মৈদু সতন লাইন তিনি হাই শালসিনি জুলাইন নৈশাই বাস বিশিও লন্ডন আউলিও কাইথাম বালাইখেন মুং গনাং রিয়াল তাই বাস বেলাইখেন চায়া রায়দা তৈখাই কাইশা বুমা খিকলাই জাকা তাই আ বুমা খিকলাই জাকমানি বাগৈ খরক বা চিদক থৈজাকা তৈ খরক স্নেরা বরক রক শাক দুঃখু মানখা আবনি বাগৈ আলকায় দান্ন বেলাইখেন চাজাকিয়া অঙ্গৈ খা রবাইমানি কক সালাইকা লন্ডনী আউলিনি লুকুর অবনি বিশঙ্গতেই তঙ্গ বিশি চিচুকু রা চুকু চিচার র তিনি হাই সালন রাষ্ট্রবক্রক ইউলিয়াম মেক কিনলি কাইসা কথাজাক কবক মুংবাই মার্কিন কংগ্রেসনি কাইসা পান্দাও দ্বীপপুঞ্জন বিনি বখাগ খ্লায়ে নাহারমানি সাল তৈতঙ্গ বিশে

চিচুকুরা নাইচিচার মিশরীয় চিলেকুঠি ব্যাংকিং কোম্পানি পুইলা বস্কাঙ্গই তিনি হাই সালানো চিনি চামু এবা চিনি ব্রেড সালব্রুমব্রুমনি চামু ব্রেড এবার রুটি হিনজাগো আবনো ডিজাইন খ্লাইয়ে এবা ইয়াক বাইস নাম ইয়াকারে মেশিন বাইস নাম নানি চেংজাগো তেই তঙ্গ বিশি চিচুকুরা চার চিসাও রাষ্ট্রপতি এবার রাষ্ট্রবক্রক রোনাল্ড রিগান মার্কিন সুপ্রিম কোর্ট নি পুইলা ব্রিরকনি কেরং কেরং রকনি সান্দ্রা দেহনৈ লুকুরকনি থানি এবা সময় তাংরে জাগো তিনি হাই সালন চিনি মুংগনাং আচাইনে রকনি বিশিঙ্গ দঙ্গ মহেন্দ্র সিং দনিনি আচাইমানি শাল বক্রকশা হাকতরনি সেলিব্রেটেড টাই ক্রিকেটনি বিশিঙ্গ বেলাইখেন মুংগনাং হনে সিনি জাগো আমসুক জরাতেই চেং তিনি খেলা লাইখা লাইথাং জাগ জরা রগ এবার তিনি হাই শালগ্ন তামোহন জাগ ফাইডি হাই নহাই চেং তিনি সাইমালায়েন শাক খামক্রাইনি গগ ব্রেইন উস্ট্রুকন তুই ব্রেইন স্ট্রুক তাঙ্গি অং হনকাকে ব্রেইন তুমুং থুইনি থাংলাইসুনি লাম মথাগি থাঙ্কে তাই থুয় কাইসা অক্সিজেনি কোর্স দঙ তুমুং অলাম এবা অকোর্স মথাগি থাঙ্কাকাই চিনি বক্রক্রক স্ট্রুক এবার চং স্ট্রুক অঙ্গই লংমারক চই মানু আবনি বাকি চিনি সাকন নাইকলে মাতন থাই ব্রেন উস্ট্রুকন কাসুনা বাকি খাই পইলান চং সালব্রুমব্রুম চিনি হাই ব্লাড প্রেসার মা খাইকেলানাই বহাইকাই খাইকেলাইনাই হংকাই চং চামুং নংমুং তাই এক্সারসাইজ ক্লাইমানি বিশিংতি কাইন চং মা খাইকেলাইনাই তালো ওয়াইসা এবা হাতিও ওয়াইসা চং চিনি ছাকন মেজার এবার চেক আপ খাই দানি নাঙ্গ চিনি প্রেসার ন তাই চামুং নংমুঙ্গ ব হাইন কোলেস্ট্রল গনাং চামুং রকন চায়া মা তাই মাংস মুইস আ কতর বাহান রক চায়া মা তাই অ্যালকোহল এবার চোয়ারা মাইখাম বিড়ি দোমা সতনমানি আবরং নব মা খিবিনাই তাই তুমুং চিনি সাক হিলিকমানি এবার ওয়েট গবং অং তংখাকে আবনব মা খাইগ্লাইনাই চিনি বৈশাখন কাহাম তন্নানি বাকিন সালব্রুমব্রুম চামুং গ থকনি চামুং চায়াওই ভেজিটেবল গবংখে রুগুই এবার বয়েল খাই চানানি লয় মা খাই থাই তাই লগিও ফল ফকলা গবং দাল বিদাল মা চানাই রম দি চিনি চামানি উলো এবার সং মাইচামানি দামসানি উলো সং ফল ফকলা চানানি নাঙ্গ চাউই পাইখেন চং মাই চাউই পাইখেন ফল ফকলা চামাব চিনি বাকি চায়া হাইনি বাকি সং দামসা এবার সতী থাম চিনি ইয়াগল ন ফল ফকলা চাউই মানখাকাই চং চিনি বৈশাখনি বেমারকন কাসুই মানো আবার বাকি তাই দঙ্গ চং গয়াম কমলা আপেল আঙ্গুর অবহাইরক সালব্রুমব্রুম চেং চাউই দঙ্গাকাই সিনি কাইসা বৈশাখনি ফানব ফাইনাই তাই আবনি লগি তঙ্গ তুমুং সং ফুঙ্গ ইয়াকলা প্লাস্টিকনি কায়াওই কাহাম চামড়া বকুরনি কাই হিম কাঙ্কাকাই চিনি প্রেসার মেনটেনিং দঙ্গাই আবহাইকে চেং দঙ্কাঙ্কে চিনি ব্রেন স্ট্রু কাসুই মানু আমসে জরাতেই সংখনা লাগা তিনি শাখাম ক্রাইনি গগ ব্রেইন স্ট্রুক নতুয়ে

0: etorma nukuchung bebak berdomono yarung onkoro blai kiting kiting bangla pushahai khutung hai berdomo blai onkoro gudukma bishi logui ebaromui thangui tongnai obo shaklom thayo akahamke achai kuko yarung baino erimano ebakeba kaimano buchuli rokbaibo achai obo akhini no chini shimi chini centimeter hakor khurui hakshap khai rena nagnai hawo eba dobo akhini no jiba centimeter kuthuk ha khurui haruui shamshota no kaimano niji centimeter haksal haksal khai aro hakor khuri aro yarungnang berdom nawui osamshota no kaimano aro gachar gacharo tui sharshawui marnai tal tham ni shimi talburini bisingono bulai kholei manu khenchu khike shamshota bulai ni butui belai nangmani অবনি ব্লাইনি বুতই শাকনো তেলকার খেতনো কামিয়াম চাইরগ আখিনি ন বেবাকনি নগন সামসতেন কাহামকে নাইকলু ইরিউইতনি যাগো অবন যাত্র পথে চাইমানো সঙ্গিব চাইমানো এবাকে বা গথুংব মসদেং রোগ চাকাহকে এবা ফুঙ্গ ও ব্লাইন অবনি ব্লাইন খলি চাকাহকে চিনি বহকনি বাকি বেলাই কাহাম হন যাগো জং চামাকারি গবং এরখাহনকে হাতিরক নুখুঙ্গ আসুদাকে চামাকারি হাতিরক ফালিব রং পুষা আজি ওই মানু অংকে আশুক জরা জং তাং বিতিও সামসতা কাইনানো রুগী সাইমান লেখা
1: তবক জং সাইমালেন তিনিনি ককথুম রক বসকাংনি চকু জুলাইনি এবা নয় জুলাইনি সিমি হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খোলাও চেংজাকনানি থাঙ্গই তঙ্গ সালনৈনি ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈশাই নিচিদক আবনরগৈ থাংনাই বা জুলাইও মন্ট্রিয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহানি তৈদুল মুঙ্গ বাণী খোলানি অডিটোরিয়ম কাইসা আমজকমুং পান্দা সংসার জাখা হাস্টেও অবন পুইলা আশেক কতর খ্লাই বিজনেস কনক্লেভ সংসারানি নাই তঙ্গ
0: বুসকাংনি সাল নৈচি নৈ জুলাইনি সিমি নৈচি চার জুলাই জরা সালসিনি রমই হাস্তে নিয়ে লাইবুমা গরং গনাং খারচি তের তাই বাণিক চেংজাগান গচাম আগরতলা ব্লকনি বিশিঙ্গ খপচা খয়েরপুর চিবরি মতাই নক গথার বুসকাঙ্গ সংচাজাগান ও লাইবুমা গরং গনাং চিবরি মতাই এবা খারচি তের তাই বাণিক
1: বুসকাং চিদক জুলাই ইয় রথ যাত্রানতই কাহাম করং খাই পালাইনানি বাগৈ কাইসা বাজার কমিটি এবা হাতি কমিটি শান্তির বাজার মহকুমা বখাকস্তেনি বখাক থেকে কাইসা তের সংসার জাকনানি থাঙ্গই দঙ্গ আবো অঙ্গন শারিকনি দাম ব্রেনি সিমি হরনি দাম দক জরা
0: অবহে কেন শাল চিদক জুলাই শান্তির বাজার বাইখোরা জুলাই বাড়ি নখবই বখাকস্তেনি গবাংমা আমচায়ও রথ যাত্রা সংসার জাগেন তাই উদয়পুর ব রথ যাত্রা আর শালমারিও ন সংসার জাগেন
1: বসকাং চিবা নিশিমি নৈচি থাম জুলাই জরা শাল চকু রমই তের সংসার জাগনানি থাঙ্গি তঙ্গ রথ যাত্রা তাই খারসি তের ন রগই আবনো মেলাগড় জগন্নাথ বাড়ি সিপাহী জলা নাইকল ফাংনি বখাকতেই সাজাকা শালচকু রমই ও তেরন সংসাই রাগান তাই শারিকনি দামব্রেনি সিমি হরনি দামদক জরা ও তের তঙ্গান
0: দীপ্রাসা হামক্রাই পেতেক হাস্তে হাফাং কাশা ওই মুগনি বিশিংতই রংরেম চুকুনি সিমি রংন কতর দীপ্রাসা রং সুরং টংনাই রত্ন মগনাং বিজাব রিয়াওই রং রানী বাকি সাকলাইখ্যা অবন अबंगानो

0: bmsportal.tripura.gov.in ni bising tay. Abo ni bagay dangkuk mani documents rok ngha passport size ni mangpili kaisa, SD certificate, shukang rem ni marksheet, ration card, aro rungshurungnai ni mung kasajak ngna nangnai, tay arungshurungnai ni no bank account bo dogna nangnai. কইলাইয়া ফানানি পাইথাক শালমারি হিনতে সেপ্টেম্বর তালনি শালচি শালমারি জরা অবহাই কেন হাস্তে হাপাং ত্রিপুরাসা হামক্রাই বেদেক ত্রিপুরাও তং শুকনাই তাই গোসি যাক রং নগ সুরংনাই সুরঙ্গি টংনাই রগ্ন বরকনি থানি নৈশাই নৈচিদক নৈচি সিনি রং বিশিনী বাকি আমরেলা স্কিম ফর Education of ST Children Pre-Matric Scholarship for ST Students Tripura Mungui Sponsor Project Ni Bishing Tui Rung Rem Chukutai Rem Chi Shurungi Tongnai Rokno Pre-Matric Scholarship Ni Bagui Scholarships.gov.in Portal Ni Bishing Tui Koilai Yaphanna Ni Bagui Dagi Kha অর কইলাইয়া ফানানি পাইথাক শালমারি নিকক সাজাখা আগস্তালনি শাল থামচি শালমারি জরা
1: ডাইরেক্টর অফ ফ্যামিলি ওয়েলফেয়ার নি বখাক থেকে কাইসা আম জকমুং নাহার জকম নাহার জকমানি মাল্টি পারপাস ওয়ার্কার্স নি বাগাই যে এলিজিবল এবা আম জকমুং গ টিকি জাগ্রক বরকন বুসকাংনি চিনুই জুলাই নিশাই নিচিদক গ ওয়ার্কিং ইন্টারভিউ নাহার জাগান আবো নি বাকি তাইব কাহামকাই সাইমানান বাকি হেলথ রিক্রুটমেন্ট ডট তিরপুরা ডট গভ ইন থাঙ্গাই নরক তাইব কাহামকাই সুইমান
0: করবুক বখাস্তিনি ইন্দু বাংলাদেশ আরিনি থামরামিতার আমচাইনি লুকুরকনি তঙ্কচাংতে কাহাম করিংনি বাকি সারাদক চিথাম ধারাও কেরং বক্সা চাকা দাগিমুঙ্গ করবুক বখাক্তিনি ইন্দু বাংলাদেশ আরি বিউপি লাবুকান্ত কামি নিশিমি বিউপি চাপলি ছড়া জরা থামরা মিটার আমচায় সানজা দামদক নিশিমি তৈনিফুং দামদক জরা লুকুরকনি আন্তজৈন থাংলা সুথানি কেরং বক্সা জাখা ও কেরঙ্গ সেঙ্করাক এবা খেবা হাফাংনি সামুং তাংনাই রক তাই এম্বুলেন্স আবহাই রক অদাগি মুঙ্গ খবজাক লাগ বহনিব সাজাক্ষা ও কেরংবক সাজাক দঙ্গানে ইজোরাইতানি শাল চিথাম শালমারি নৈশাই নেচিদক জরা তুমুংকে ব ও কেরং বার খাহকে বা গোসিয়াহানকে বন মাজরা বেরজাক নাই হিনিব সাজাক্ষা
1: তীরপ্রা হাপাং কক থুম তে হুকুম দাগিমংনি বখাক্তে পদ্মশকাত নিয়ে বাগে কয়মং ব্লাই ইয়াফারনা নিয়ে বাগে কবকমং রজাখা বারোঢা কতর নিয়ে যতনি স্লাই কুচুক বেরেম নিয়ে সিভিলিয়ান্ট অ্যাওয়ার্ড পদ্মশকাত নিয়ে বাগে কয়মং ব্লাই ইয়াফারনা নিয়ে বাগে কবক জাখা খুরসাথাই বিশি চিচুকু রা বা চিব্রে বিশি নিশিমি কক্রবাইতে রং থংমুং সাকনাই সাকনাংনাই লুকু হামক্রাইনি সামুং তাংনাই সৈসিমুং তৈ তাং তাংরং পাইফালতে স্নাম স্নামুং আকরগ পাইফ্লাইয়া সামুং তাংনাই রক ও হাকতনি যতনি কুচুক বেরেমনি সিভিলিয়ান্ট অ্যাওয়ার্ড পদ্ম সকাত ইয়াফার জাকনাই অ সকাত নি বিশিঙ্গ তঙ্গ পদ্ম বিভূষণ পদ্মভূষণ তে পদ্মশ্রী নৈশাই নিচিসিনী বিশিনী লুকু চংরাইদা শালন কিটিঙ্গে বারড হাপাংনি পদ্ম সকাত নি বাগে অনলাইন কয়ব্লাই ইয়াফারনানি নাংনাই পদ্ম সকাত নি বাগে কয়মুং https.sled.awards.gov.in অপোর্টানি বিশিংতেই অনলাইন কয়ব্লাই ইয়াচাক জাংনাই অনলাইন কয়ব্লাই ইয়াফারনানি বাগে নাংমানি কয়ব্লাইতেই শুক্রবৈ ককথুম পোর্টালনি মান্নাই বস্কাং থামসিসা জুলাই নৈসাই নিচিদক শালমারিনি বিশিঙ্গ অনলাইন কয়মুং ইয়াফারজাক রং সিমিন অ পদ্মশ্রী সকার ইয়াফারজাক নাই হেনিব শাখা হাস্টে হাফাংনি জেনারেল এডমিনিস্ট্রেশন নাইখুংনি বাকাক্তি অকক্তমা শাকলাই জাখা

0: আসক জরা যেন কক থুম্র খনা লাইখ্যা
1: তাবক সাইমালায় সেবক ব্রক বরক চিতক চাকমা ও কাইবস খতল ফাইদি সাইমালায়না আর ডেপুটি ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার রেল মন্ত্রকনি বখাক তৈ কর্পোরেট সেক্টর বুকচা থাই বরক চিতক জাগৈ তঙ্গ বুকচা থাই তঙ্গ নৈরা চুকু আবনি বাকি রংমারি নাই ডিপ্লোমা বিএ বিটেক পাস খাইজাক উমর খাজাক তঙ্গ চিচার নিসিমি থামচিব্রৈ অনলাইন তৈ কয়বলাই রহনানি পাইথাক সালমারি ইংখা অ জুলাই তালনি চিব্রৈ সালমারি জরা
0: অবাই কেন রেলওয়ে দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান আজুক থাই সুপুংনা বাকি কাইসা অমুংনি বিশিংতে সাকলাইখা আজুক থাই হাইব টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনাল আর বেকুলি বুক চাচুক থাই তঙ্গ কাইথামরা নৈচি থাম রংমারিনি কক সাচাখা ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সাইন্স আইটি এবা ইনস্ট্রুমেন্টেশন ও আর ও বিএসসি এবার খেবা বিশিক থামনি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবার বিই এবার বিটেক ডিগ্রি বরক বরক কইলাই ইয়াফন মানে হিনি সাজাখা উমনিকক সাজাখা আরও নখা বিশি চি চা নিশিমি নখা বিশি থামচি থাম জরা তাই খাতিজাক রকনি বাকে রায়দাতে উমরনি কিশোর হলির মুং টঙানো হিনিব সাজাখা তাই গেসা হনকে টেকনিশিয়ান গ্রেড থ্রি আর বেকুলি বুক চাচুক থাই তঙ্গ কাই দকসাই নৈরা বুড়িচি নই আরন বাকি রংমারিনি কক সাজাখা মাধ্যমিক পাশ লগি ও এন সি ভিটি এবার কেবা এস সি ভিটি নি আইটিআই সার্টিফিকেট অতংনা নাংনা হিনি সাজাখা অর উমনি কক সাজাখা নখাবিসি জি চারনি সিমি নখাবিসি থামচি চড়া তাই অর বহাইন রায়দাতেই উমরনি কিসাসে হলির উমুং টঙান হিনিব সাজাখা অর ও কয়লাই ইয়াফানানি পাইথাক সালমারিনি কক সাজাখা ই জুলাই তালনি সাল নৈচি চুকু সালমারি চড়া
1: নিপকু ও এক্সিকিউটিভ নি থায় বুকচা থাই তঙ্গ থামচিচার আর বরক ত্রাংজাকনাই আবনি বাকি নরকনি রংমারি নাংনাই বিএ বিকম বিএসসি বিসিএ বিটেক তাই গ্রাজুয়েট ডিগ্রি আবক্লাইজাকব বুকচা থায় কয়হরি মানাই আবনি বাকি উমর খাজাক তঙ্গ থামচি সিনি তাই নরকনি উমর এবা মার্কশিট এবা মার্ক মূসা জংজা এবার গবংকে মাননি আবহাই কোনো মূসা দাগি মঙ্করে যে পার্সেন্টেজ গবং বা কম আবহাই যতন এপ্লাই খাই মানো বহনি সাজাকা আবনি বাকি কয়বলাই রহনানি পাইথাক সালমারি ইংখা ও জুলাই তালনি চিঠাম সালমারি জরা
0: অবাহকে কেসে তঙ্গ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও পিও আচুক থাই সুপুংরা বাকি অনলাইন তৈ কয়লাই আচাক জাগাই তঙ্গ অর রংমারিনি কক সাজাখা বিএ এবার বিকম এবার বিএসসি বিই বিটেক খাইজাক গ্রাজুয়েট রক অর কয়লাইয়া ফরমান বাইনাই উমনি কক সাজাখা নখ বেশি নিচি সা নিশিমি নখ বেশি থামচি জরা কয়লাইয়া ফানানি পাইথাক সালমারিনি কক সাজাখা অর ই জুলাই তালনি সালচার সালমারি জরা আসুক জরা খারালাইখা সেবুক বরফ তালাংমানি কক
1: ফাইদি তাবুক সাইমালাইনা তিনি নবার তৈবাণী হালক ন তিনি নখা কিসা সময় দঙ্গানা ওরাম ওরাম থাইরগ ওয়াতে ওয়াইফানো মানো হনাই সাজাকা তিনি ফুংনি দাম বাতামই সতী থামচি জরা তুমানি নুকজাখা থামচি ব্রৈ ডিগ্রি সেলসিয়াস তিনি সালনি সাকানি তুমারি দঙ্গানা থামচি নই দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস তে খামানি চাংমারি দঙ্গনা নৈচি বা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস নবারা তৈ হকোনো হকুনি মারি তং সাকা ও চুকু চিদক তাই খামা ও স্নি চিব্রৈ তে তিনি ফুংনি দাম বাতামই সতী থামচি জরা ওয়াতে ক্লাইমানি মারি নৌজাখা চার দশমিক বা মিলিমিটার
0: পান্ডা ও তাবুখানার জাকানে রুচাপ মুখ

0: আসগরদে সঙ্খনা লাইকা কণ্ঠতি জমাতিয়ানি খরং থেকে রচামুং তিনি হায়ুনি খরং পান্ডা অরণ্য পাখিয়া
1: কমথিংথানি তঙ্গ আংরুমা
0: আং তঙ্গ সবিতা
1: যত নন খুলঙ্কা।

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান হায়ংনি খরাং আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমেই সংস্কৃত সংবাদ এবং এরপর শুনবেন হিন্দি সংবাদ।

রবি কিরণ অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ছিলেন দেবব্রত বিশ্বাস। আকাশবাণী আগরতলা এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন। এরপর শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং এরপর ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, তিন দিনের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে তিনি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখবেন। পশ্চিম এশিয়ার সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

0: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশের চর্ম চর্মজাত শিল্প বাণিজ্য চুক্তির কারণে বিশেষ উপকৃত হবে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোট গ্রহণ 24 জুলাই। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র ও কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। আসছে বিস্তারিত খবরে। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক তারা পর্যালোচনা করবেন। দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন গতি সঞ্চারের পাশাপাশি উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়েও আলাপ আলোচনা করবেন। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইন্দোনেশিয়া সফরের দ্বিতীয় দিনে আজ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনের শুরু হবে সকালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো একান্ত বৈঠকে মিলিত হবেন। এরপর দুই দেশের প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির উপায় নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে। পরে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার সংসদে এক কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়াও তিনি একটি প্রবাসী ভারতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন এবং সেখানে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্দীপন দাশগুপ্ত, আকাশবাণী সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: উল্লেখ, প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় জাকার্তায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাকে অভ্যর্থনা জানানো হয়। সাদর অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 2018-এ তাঁর সফরকালে এই কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয়। শ্রী মোদী জাকার্তায় তাকে স্বাগত জানাতে সমৃদ্ধ সাংস্কৃতিক প্রদর্শনের কথা উল্লেখ করে বলেন, এর মধ্যে দিয়ে ভারত ইন্দোনেশিয়ার সভ্যতা, সংস্কৃতি ও আধ্যাত্মিক বন্ধনের প্রতিফলন ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূতদেরও ধন্যবাদ জানান শ্রী মোদী। ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শ্রী চক্রবর্তী বলেন, নরেন্দ্র মোদীর এই সফর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার পাশাপাশি অর্থনৈতিক ও সমুদ্রপথের সম্পর্ক জোরদার করবে।
2: India and Indonesia are very close and strategic partners. We are just 160 kilometers away. The southernmost tip of India in the Nicobar Islands is just 160 kilometers from Aceh. And after the very successful visit of President Prabowo as chief guest for our Republic Day, I think the relations are on an upward swing in a higher trajectory, and Prime Minister's visit will reinforce that trend. And we will, of course, doing a lot of understandings and agreements on several areas of cooperation, and we are also hopeful for opening up new areas of cooperation.
0: উল্লেখ, সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলীয় বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে শ্রী মোদী 10 জুলাই যাবেন নিউজিল্যান্ডে। পশ্চিম এশিয়ার সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর কাতার থেকে বাহরিনে পৌঁছেছেন। বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিদেশমন্ত্রী বাহরিনের রাজাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা সম্পর্কে অবহিত করেন। বাহরিনের বিদেশমন্ত্রী ড আব্দুল লাতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গেও মানামায় বৈঠকে মিলিত হন ড জয়শঙ্কর। বাহরিনে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। উল্লেখ, পশ্চিম এশিয়া সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী কুয়েত এবং ওমানেও যাবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল

0: পাত্রো গতকাল সিরিয়ায় পৌঁছেছেন। যুদ্ধবিধ্বস্ত এই দেশে 2024 সালে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর এই প্রথম কোনো পশ্চিম নেতা এই দেশ সফর করছেন। সাইবেরিয়ার অভ্যন্তরে ওমস্কেতে অবস্থিত রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা ইউক্রেনের অন্যতম দূরপাল্লার বলে কিভের সেনাবাহিনী দাবি করেছে। দক্ষিণ ফ্রান্সে স্পেনের সীমান্ত লাগোয়া এলাকায় দাবানল বিধ্বংসী আকার নিয়েছে। জোরালো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছোট ছোট একাধিক শহর ও গ্রামের প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীর পকের রাজনৈতিক ঘটনাবলী এক নতুন মোড় নিয়েছে। জম্মু কাশ্মীর যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি JAAC ইসলামাবাদ সরকারকে 48 ঘণ্টার চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। 9 জুলাইয়ের মধ্যে তাদের সমস্ত শর্ত মেনে না নেওয়া হলে কমিটি তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাবে বলেও স্পষ্ট জানিয়েছে। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কলকাতায় গতকাল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার ওপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে এবং এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই দেশের প্রতিটি মানুষকে শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে।
1: ডক্টর মুখার্জি এক ভারত শ্রেষ্ঠ ভারত কে লিয়ে পুরি তরহ সে সমর্পিত থে আর ইসলিয়ে জব দেশ মে দো বিধান দো প্রধান দো নিশান কি বাত হুই তো ডক্টর মুখার্জি নে ইসকা ভি জমকর বিরোধ কিয়া। উনহোনে দেশ কো মন্ত্র দিয়া, এক দেশ হে দুই বিধান দুই প্রধান এবং দুই নিশান, আমরা কখনো মেনে নেব না।
0: আগে জানানো হয়েছে, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী গতকাল দেশজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরের দিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই 3টি আসনে উপনির্বাচন। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকে ইস্তফা দেওয়ায় আসনগুলি শূন্য হয়। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে চর্ম ও চর্মজাত সামগ্রী ক্ষেত্র বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বিশেষ উপকৃত হবে। নতুন দিল্লিতে গতকাল জাতীয় চর্ম সামগ্রী রপ্তানি উৎকর্ষ পুরস্কার প্রদান মঞ্চে তিনি একথা বলেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি গতকাল জাতীয় সড়ক লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেডের এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। বহুমুখী লজিস্টিক পার্ক, রোপওয়ে, ইন্টারমোডাল স্টেশন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে দেখা হয় ওই বৈঠকে। জাতীয় মানবাধিকার কমিশন NHRC কর্ণাটকের বেঙ্গালুরুতে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং আরও 5 জন আহত হওয়ার ঘটনায় রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। 2 সপ্তাহের মধ্যে ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তর ভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। ডালাসে এই ম্যাচে স্পেন প্রথম থেকেই ছিল আক্রমণাত্মক। এদিকে প্রি কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যে খেলা চলছে। এ পর্যন্ত পাওয়া খবরে বেলজিয়াম 3-1 এগিয়ে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর, স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের সরকারি সফরে গতকাল ইন্দোনেশিয়ায় এসে পৌঁছেছেন। জাকার্তা বিমানবন্দরে পৌঁছালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোবো সুবিয়ান্তো প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতীয়

রাষ্ট্রদূত ও ভারতীয় সম্প্রদায় সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেছেন, 2018 সালে ভারত ও ইন্দোনেশিয়া তাদের সম্পর্ককে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে, যা জনগণের জন্য লাভজনক হয়েছে। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশনা সম্মিলিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী ভারতীয়রাও তাকে স্বাগত জানিয়েছেন। এই সফরকালে প্রধানমন্ত্রী মোদি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে, যা ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী গতকাল সারা দেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি ভবনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান। তিনি ডক্টর মুখোপাধ্যায়কে জাতীয়তাবাদ, নিঃস্বার্থ সেবা ও নির্ভীকতার এক চিরন্তন প্রতীক হিসেবে বর্ণনা করেন। আগরতলায় টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশের অখণ্ডতা রক্ষায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ছিল অপরিসীম। তার আদর্শ ও চিন্তাধারাকে পাথেয় করে ভারত আজ বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত। অনুষ্ঠান শুরুর আগে টাউন হল প্রাঙ্গণে ডক্টর মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের লক্ষ্যে ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। আসন্ন রথযাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল শান্তির বাজার মহকুমার শাসকের সভাকক্ষে প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী 16 জুলাই শান্তির বাজার, বাইখোড়া, জোলাইবাড়ি সহ মহকুমার বিভিন্ন এলাকায় রথযাত্রা আয়োজনের জন্য স্থানীয় থানা থেকে আগাম অনুমতি নিতে হবে। কোনো প্রকার প্রাণী রথ টানার কাজে ব্যবহার করা যাবে না। বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে রথ টানার কাজ সম্পন্ন করতে হবে। রথ পরিক্রমা করার পথে ওই সময় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হবে। কাঞ্চনপুর মহকুমা শাসক কার্যালয়ে গতকাল একটি চাইল্ড কেয়ার রুম এবং হেল্প ডেস্কের উদ্বোধন হয়। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা এই ডেস্কের উদ্বোধন করে বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের, বিশেষ করে শিশু সন্তান সহ মহকুমা শাসকের কার্যালয়ে আসা মায়েদের জন্য খুবই উপযোগী হয়ে উঠবে। এখানে শিশুদের জন্য খেলনা, শিশুবান্ধব পরিবেশ, আরামদায়ক বসার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে মহকুমার শাসক কার্যালয়ে আসা মানুষের সুবিধার্থে একটি হেল্প ডেস্কও চালু করা হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী জানিয়েছেন, মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 10ই জুলাই পর্যন্ত, উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 14ই জুলাই পর্যন্ত। রাজ্যে 26টি কেন্দ্রে বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, পরীক্ষার্থী সংখ্যা মাধ্যমিকে 756 জন এবং উচ্চ মাধ্যমিকে 1570 জন। কাঞ্চনপুরে নেশামুক্ত ভারত অভিযান ফুটবল টুর্নামেন্ট গতকাল থেকে শুরু হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলাধুলায় সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও অংশ নিতে শিল্পমন্ত্রী যুব সমাজের প্রতি আহ্বান জানান। প্রতিযোগিতা আগামী 17ই জুলাই পর্যন্ত চলবে। কাঞ্চনপুর মহকুমার 3টি ব্লকের 24টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এর ম্যাচে পর্তুগালকে 1-0 ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে স্পেন। অপর ম্যাচে বেলজিয়াম আমেরিকাকে 4-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। স্পেন ও বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে একে অপরের বিপক্ষে খেলবে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় দক্ষিণ সিপাহীজলা, খোয়াই, গোমতী ও পশ্চিম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 8.5 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিথিকা দেববর্মা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী শালনিনী বেড়াইমুঙ্গ মিয়া ইন্দোনেশিয়া ও সগৈকা জাকার্তা বীরখুংখলা ও বন লামশোকা ইন্দোনেশিয়ানি প্রেসিডেন্ট প্রভৌ শুভিয়ান্তু বেড়াইমা জোড়া খড়ক নৈ অজা বুখাক নিনি হালক নখবু জুদা জুদা নাংকুকমা দিখল ককলাম সালাইয়ানু মন্ত্রী বক্রক বেড়াইমা জোড়া যোগাকার্তা ও ব্রহ্মানান মান্ডপ ও বেড়াইনাই আরও নাইনাইতে আরও থাঙ্গই ভারতনি তংনাই রোগনি বুখাক্তে ককরক নারেগানু হদালান্তই মুচাং মোদী সাকা 2018 বিশ্ব ভারতে ইন্দোনেশিয়ানি হালগো হামক্রাই এংমাবাই লুকরক শেপ মানবাইখা আকাশবাণী নিয়ে ককতমা থুমনাই সাকা মন্ত্রী বক্রকন শিরিশি তিনি রায়দাতে ইন্দোনেশিয়া ভারত হা কতনি মুসামুং ফুনুকমা বিশিংতিন হুকুমো পান্দা কাইসা সংসা ওই বন লামশকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি মিয়া ফিল সারা নৈচিবা আচাইমা শাল হা কতর গনাঙ্গই যায় যায় খেয়ে বরমরি উই বিনি আচাইমা শাল ন পালাই যাখা রাষ্ট্রবক্র গিয়াক চু সিপি রাধাকৃষ্ণন বিনি তংমা নগ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি বাংপিলিও খুম্বগুই খুলুমুয়াফারি শাখা ব খড়কশা মুঙ্গনাং রংকরং তৈ ওয়ানসু করং ভারত হা কতনি রং তৈ লুকু ফানরাইদানি সেব বিনি নাংকুকমানি গনাং কতর সামুং নাংমানি মারি তঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ী আচাইমা শালো বিনি ফাইসিং খুলুমুং ইয়াফারকা ডক্টর মুখোপাধ্যায়ী লাংমা তংফ্রু সামুং তাংমানো কতাল আচাই সংরগ্ন সেরংনা বাকি মন্ত্রীবক্রক কবক্ষা ইয়াং আগরতলা টাউন হল সংসাজাক পান্ডো মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হা কতনি থাংসানো মোথাং নারেগনাও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সামুং কাহাম তাংমানি মারি তঙ্গ বিনি আবনুরুগী ন তৈ ওয়ানসুক মুং নাহারি ন ভারত হা কতর তাবুক হায়ুংনি দাংসাও কাশাকা পান্ডা চ্যাংমা সেকাং আগরতলা টাউন হল বুসকাঙ্গো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি খাকলাপ জোড়ানি মাংতাং আচুগ্রিমা বাকি হলং থং কাইমা পান্ডা মন্ত্রী অকরা আরও মানজাখা ত্রিপুরা রংকচার নাইমথাবাই নাইকলজাক মাধ্যমিক তে কুচুক মাধ্যমিক নি বছর বাছাও আঞ্জুকমুক মিয়ানিসিমি চেংজাখা নাইমথানি কাজকু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী শাখা মাধ্যমিক নি বছর বাছাও আঞ্জুকমুক তে জুলাই ও জুলাই তালনি সালচি জড়াতে কুচুক মাধ্যমিক নি বছর বাছাও আঞ্জুকমুং ও জুলাই তালনি শালবুড়ি জোড়া অঙ্গানু হাস্তেনি নৈচিদক থায়ো বছর বাছাও আঞ্জুকমুং নাহারজাক তঙ্গ বতাই বসাকা মাধ্যমিক খড়ক স্নিরা বাচিদক তে কুচুক মাধ্যমিক খড়ক শাহসায় বাড়া স্নিচি আঞ্জুকমুঙ্গ মানজাক তঙ্গ কাঞ্চনপুর হাঙ্গন তাংনগো মিয়া চাইল্ড কেয়ার রুম তে হেলথ ডেস্ক নো চেঙ্গি রেখা স্নামখরতে বানিয়া মন্ত্রী সান্ত্বনা চাকমা ও হেলথ ডেস্ক নো চেঙ্গি শাখা অবহাই লামনাহার চাকমা তঙ্কসং তংনাই লুকু চেরাইবু সানো খবুই হাঙ্কর তাংনগো ফাইনাই বুড়ি রোগনি বাকি বেলাই নাংমানি আরও চেরাই রোগনি বাকি থাই খরা কম্পা রোগনি বাকি তংখর কাহামনি সেবরক খেলাই যাখা হাঙ্কর তাংনগো লুকু রোগনি কাহামনি বাকি হেলথ ডেস্ক কাইসা চল খেলাই যাখা বুসকাং রথযাত্রা নরুগৈ মিয়া শান্তির বাজার হাঙ্কর তাংনগো তিয়ার ইংমানি কমিটি কাইসা ককলাম পান্ডা অংখা ও তালনি চিদক শালমারি ও শান্তির বাজার বাইখুড়া জুলাই বাড়ি নখবই হাঙ্কুনি জুদা জুদা আমচায়ো রথযাত্রা যুগালমুং নরুগৈ আরুনি থানানি সেকাংবাড়িয়া গোসিমুং নাহানা নাঙ্গানো সারিক দামব্রিনি সেমি দামদক জোড়া রথযাত্রা সতনমানি সামুং বুতাং অঙ্গানো তৈ রথ বেড়াইমা জোড়া ফেরাংনি শেপ মোথাকজা তঙ্গানো হায়ুঙ্কা ফুটবলনি রাউন্ড অফ 16 নি ম্যাচও পর্তুগাল নো সাবুক যা গোলনি ফেরবাই ম্যাচেনি কোয়ার্টার ফাইনালও সগৈকা স্পেন তে কাইসা ম্যাচও বেলজিয়াম আমেরিকা নো ব্রুইশা গোলনি ফেরবাই ম্যাচেনখা তাবুক স্পেন বাই বেলজিয়াম কোয়ার্টার ফাইনালও বাতায়ানো কাঞ্চনপুর ফেক মুংয়াকাকজাক ভারত তাংবুতাঙ্গ নো ফুটবল টুর্নামেন্ট মিয়া চেংজাখা স্নামখরতে বানিয়া মন্ত্রী সান্ত্বনা চাকমা ও থং বাতাইমুং নো চেঙ্গে রেখা থংমুংনি লগি হদানি সামুঙ্গব গদাল ফাইনা বাকি শিকলা হদানো স্নামখর মন্ত্রী কবকমুং নারেখা ও তালনি বুসকাং চিসনি শালমারি জোড়া ও টুর্নামেন্ট চলিওয়ানো কাঞ্চনপুর হাঙ্কুনি কাইথাম ব্লকনি বেবাগৈ নৈচি বুড়ি বতর বাতাইমাও মানজাক ফাইয়ানো বুসকাং দামনুই চিব্রিও হাস্তেনি শালগড়া সিপাহী জলা খোয়াই গুমতি তে শালথাং হাঙ্কর ফেরাঙ্কগৈ গবাং খে ওয়াতে ওয়াউই মানুহনি হজাক মংরিখা নবার তৈবার নাইখুং তিনি শালনি তুংমারি সাকাও থামচিব্রি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গুই মানো তিনি আইচুক নিবুখাগো খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক বুড়ি ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বা তামুই সতী থামচি জোড়া ওয়াতে ওয়াখা 4.2 মিলিমিটার ককতমা পরিমং তাবুক জোড়াতে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই খেলায় জাগানো হর্নি দামস নেতাময় সতী বুড়ি চিবাবো

0: নমস্কার সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাই আমাদের অভিজ্ঞাপনের আরও এক নতুন পর্বে। শ্রোতাবন্ধু, আজ 7ই জুলাই, বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে এক মিষ্টি, সুস্বাদু এবং আনন্দে ভরপুর দিন, কারণ আজ বিশ্ব চকলেট দিবস।
1: চকলেট দিবস নামেও পরিচিত। প্রতি বছর এই দিনে বিশ্বের নানা প্রান্তে চকলেট প্রেমীরা উদযাপন করেন তাদের প্রিয় এই খাবারকে ঘিরে আনন্দের কিছু মুহূর্ত।
0: শ্রোতাবন্ধু, বিশ্বাস করা হয় 1950 সালে ইউরোপে প্রথম চকলেটের আগমন ঘটে, আর সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই 7ই জুলাই দিনটি বিশ্ব চকলেট দিবস হিসেবে পালিত হয়।
1: তবে মজার বিষয় কি জানেন, বিশ্বজুড়ে চকলেটকে ঘিরে আরও বেশি কিছু বিশেষ দিনও রয়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে 28শে অক্টোবর পালন করা হয় জাতীয় চকলেট দিবস।
0: এছাড়াও ইউএস ন্যাশনাল কনফেকশন অ্যাসোসিয়েশন 13ই সেপ্টেম্বরকে আন্তর্জাতিক চকলেট দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই দিনটি আবার বিশ্ব বিখ্যাত চকলেট উদ্যোক্তা মিল্টন এস হার্শেরও জন্মদিন।
1: শুধু তাই নয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোকো উৎপাদক দেশ ঘানা 14ই ফেব্রুয়ারি চকলেট দিবস উদযাপন করে, আর লাটভিয়ায় এই দিনটি পালিত হয় 11ই জুলাই।
0: তো শ্রোতা বন্ধু, বলতেই হয় যে চকলেট শুধু একটি খাবার নয়, এটি ভালোবাসা, আনন্দ আর উদযাপনের এক প্রতীক। ছোট থেকে বড় সকলের মন জয় করে নিয়েছে এই মিষ্টি স্বাদের চকলেট।
1: তাই আজকের এই দিনে প্রিয়জনের সঙ্গে একটি চকলেট ভাগ করে নেওয়া হোক আনন্দের একটি ছোট উপলক্ষ।

তো শ্রোতা বন্ধু, এবারে আর কি ঘটনাবলি রয়েছে আজকের দিনে, বা বিশেষ কি কি রয়েছে সেই দিকে নজর রাখি। আজকের দিনে বাংলার নবাব হিসেবে মীরজাফর পুনরায় ক্ষমতা লাভ করেছিলেন 1763 খ্রিস্টাব্দে। আজকের দিনে ব্রিটিশ বিরোধী সাঁওতাল বিদ্রোহ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে 1855 খ্রিস্টাব্দে। এছাড়া মুম্বাইয়ে ভারতের প্রথম সিনেমা প্রদর্শিত হয়েছিল ঠিক আজকের দিনে 1896 খ্রিস্টাব্দে। আজকের দিনে 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন। আজকের দিনে কলকাতা থেকে ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ প্রকাশ শুরু হয়েছিল, আর সালটা ছিল 1982। আজকের দিনে শিখ জঙ্গিদের হামলায় বাসে 46 জন

0: ছিলেন, আর সালটা ছিল 1987।
1: আবার আজকের এই দিনে 1888 সালে জন্মগ্রহণ করেন নরেন্দ্রদেব, যিনি ছিলেন বাঙালি কবি এবং সাহিত্যিক। আজকের এই দিনে জন্মগ্রহণ করেন 1905 সালে বিশিষ্ট সাহিত্যিক এবং পরিব্রাজক শ্রী প্রবোধ কুমার সান্যাল। আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন 1974 সালে বিশিষ্ট সঙ্গীত পরিচালক অনিল বিশ্বাস। তাছাড়া আজকের দিনে জন্মগ্রহণ করেন 1963 সালে বিশিষ্ট অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। আর আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, সালটা ছিল 1981। তাছাড়া আজকের দিনে আমরা আমাদের মাঝখান থেকে হারিয়েছি কিছু গুণী ব্যক্তিত্বদের। আজকের দিনে 1931 সালে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী দীনেশ গুপ্ত পরলোক গমন করেন। তাছাড়া আজকের দিনে আমরা হারিয়েছি 2021 সালে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারকে। আজকের দিনে আমরা হারিয়েছি 2003 সালে মঞ্চ অভিনেত্রী কেতকী দত্তকে।
0: আর শ্রোতাবন্ধু, আজকের দিনে আমাদের বন্ধুদের, অর্থাৎ শ্রোতা বন্ধুদের যাদের বিশেষ কোনো দিন জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকী রয়েছে, আপনাদের জন্য রইল আজকের এই অভিজ্ঞাপনের পর্ব থেকে অনেক অনেক শুভেচ্ছা।

শ্রোতা বন্ধু, এবারে চলে যেতে হবে লিখছি তোমায় পর্বে। লিখছি তোমায় পর্বে আমাদের অনেক শ্রোতা বন্ধু চিঠি পাঠাচ্ছেন, রাজ্য তো বটেই, বহিরাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকেও বহু শ্রোতা বন্ধু আমাদের চিঠি পাঠাচ্ছেন। তো প্রথম যে চিঠিখানি আমার হাতে রয়েছে, সেই চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের হাওড়া থেকে শক্তিশঙ্কর সামন্ত। বন্ধু কি লিখেছেন আমাদের এবারের বিষয়ে, শোনাব আপনাদের। সুন্দর সমীবেশ, যুব দক্ষতা, বিষয়টি অত্যন্ত সময় উপযোগী এবং প্রণিধানযোগ্য সন্দেহ নেই। যুব দক্ষতা নিয়ে আলোচনায় ঢোকার আগে দেখে নিতে পারি এদেশে যুবদের অবস্থান বর্তমান সময়ে ঠিক কোন জায়গায়। ভারতে 35 বছরের কম বয়সী মানুষের সংখ্যা মোট জনসংখ্যার 66% কাছাকাছি। অন্যদিকে 15 থেকে 29 বছর বয়সী যুবদের অনুপাত দেশের জনসংখ্যার 28%। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ভারত বর্তমান বিশ্বের বৃহত্তম তরুণ জনগোষ্ঠীর দেশ। অর্থাৎ অন্য অনেক দেশের তুলনায় এই ঈর্ষণীয় যুবশক্তিকে মানব শক্তিতে রূপান্তর ঘটাতে প্রয়োজন সময় উপযোগী কারিগরি শিক্ষা, বাস্তবমুখী প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এর ফলে যুব সমাজ শুধু দক্ষ কর্মী হিসেবেই গড়ে উঠবে না, বরং তারা দেশের অর্থনীতিতে সক্রিয় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। লেখা বাহুল্য, এই বিশাল সংখ্যক যুবদের দক্ষতা অর্জনের জন্য প্রয়োজন কর্মমুখী এবং বৃত্তিমূলক শিক্ষা, ডিজিটাল সক্ষমতা উন্নয়ন, পাশাপাশি স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির দিকে বিশেষভাবে নজর দেওয়া জরুরি। সর্বোপরি যুব দক্ষতা বাড়াতে তরুণ যুবদের নিজস্ব ব্যবসা বা স্টার্ট আপ শুরু করার জন্য সরকারি বেসরকারি উদ্যোগে কিছু সহজ শর্তে ঋণ প্রদানসহ মেন্টরশিপের ব্যবস্থা গ্রহণ জরুরি। প্রসঙ্গত আজকাল একটা কথা প্রায়শই শুনতে পাই, আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি যথেষ্ট গর্বের ব্যাপার। কিন্তু পাশাপাশি প্রশ্ন উঠবেই, এই যুবশক্তিকে মানব শক্তিতে রূপান্তর ঘটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা। এক্ষেত্রে কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্যে এগোনো প্রয়োজন। এর মধ্যে সবচেয়ে জরুরি হল স্বাস্থ্য পুষ্টির বিকাশ, গ্রাম শহরের পরিকাঠামো নির্মাণ, কারিগরি শিক্ষায় জোর, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং যুবদের দক্ষতা উন্নয়ন ছাড়াও সর্বপ্রেক্ষা গুরুত্বপূর্ণ হল নারী এবং পুরুষের বৈষম্য দূরীকরণের পাশাপাশি প্রত্যেকের সমান সুযোগের ব্যবস্থা করা। আমাদের মনে রাখতে হবে জনসংখ্যা

0: বৃদ্ধি মানেই মানব সম্পদ বৃদ্ধি, তা কিন্তু নয়। মানব সম্পদ বৃদ্ধিতে ব্যর্থ হওয়া মানে তা জনবিস্ফোরণের নেতিবাচক দিকগুলিকেই বিশেষভাবে চিহ্নিত করে। আমরা চাইব নারী পুরুষ নির্বিশেষে দেশের যুবশ্রেণী কাজের সুযোগ পাক, পাশাপাশি কম্পিউটার সহ আধুনিক প্রযুক্তিতে তারা ইতিহাস তৈরি করুক। শক্তিশঙ্কর সামন্ত, ধানসা, কাঁচিপাড়া, হাওড়া।
1: পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু, রণবুনিয়া, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু লিখছেন, আমরা নতুন যৌবনীরে দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। কবিগুরুর এই সঙ্গীত মূর্ছনায়, যৌবনকালের উচ্ছলতায় আমাদের কর্মস্পৃহা বাড়তে থাকে। তাই সঠিক পদ্ধতিতে তালিম দিয়ে বা কর্মক্ষেত্রে যুবক যুবতীদের শিক্ষিত করে তুললে তাদের নৈপুণ্য আসে ও আমরা তাদের যুব দক্ষতা দেখতে পাই। শ্রী শ্রী চণ্ডীর একাদশ অধ্যায়ে ছ নং শ্লোকে আছে, বিদ্যা সমস্তাস্তব দেবী বেদা স্ত্রিয়ং সমস্তাং সকলা জগতসু। অর্থাৎ, হে দেবী, সমস্ত বিদ্যাই আপনার ভিন্ন ভিন্ন স্বরূপ, সংসারের সমস্ত নারী আপনারই মূর্তি। আজকে বেকারত্ব বেশ ভয়ঙ্কর রূপ নিয়েছে, তাই এখানের মানুষ রুটি রুজির জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, কেবল উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ নাই বলে। এখন সঠিক কর্মসংস্থানের জন্য পরিকল্পনা মতো যুবদক্ষতা, পুরুষ ও মহিলাদের নতুন সৃষ্টির শৈল্পিক তালিম দিয়ে উপযুক্ত দক্ষ সৃজনশীল কর্মী তৈরি করতে পারলেই নিশ্চিত বেকারত্ব ঘুচবে। সমাজে কৃষি, শিল্প, শিক্ষা, মহাকাশ গবেষণা, বৈজ্ঞানিক গবেষণা, জীবদেহ সংরক্ষণ, সফল চিকিৎসক তৈরি, এছাড়া হস্তশিল্প, বয়ন শিল্প সবইতেই যুবদক্ষতা প্রয়োজন। এখন নিত্য চাহিদা স্বরূপ মানুষের শুধু রুটি কাপড়া মাকানের মধ্যেই জীবনটা সীমাবদ্ধ নেই। উন্নত মানের চিকিৎসা, কৃষি, পরিষেবা, যাতায়াত, বয়ন, বিজ্ঞান এবং প্রযুক্তিগত শাখাগুলোর বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের চাহিদা বেড়েছে, যাতে যুবদক্ষতা বাড়ে। আজকে দেশের আরক্ষা এবং প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত পুরুষ ও মহিলা সম্প্রদায়ের অসাধারণ ভূমিকা যুবদক্ষতার পরিচয় বহন করে। জলে, স্থলে ও আকাশে বিভিন্ন প্রকার সেনা, পুরুষ ও মহিলা যুবদক্ষতা দ্বারা দেশের সার্বভৌমত্ব অতন্ত্র প্রহরী রূপে রক্ষা করে চলেছেন বলেই আমরা নিশ্চিন্তে কালাতিপাত করতে পারছি। এ কি কম কথা! সুতরাং যুবদক্ষতাই দেশের সমৃদ্ধির সোপান স্বরূপ, তাই না বন্ধু? বিজ্ঞাপন অভিজ্ঞাপনের চিঠির পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের বর্ষা ভেজা শুভেচ্ছা ও নমস্কার আনতে বীরেন্দ্রনাথ সাহু, রণবনিয়া, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর।

0: পড়ে শোনাবো সেই চিঠি পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে দিলীপ কুমার দত্ত। বন্ধু লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, বর্তমান সমাজে যুব দক্ষতা বিষয়ে আলোচনা করার পূর্বে স্বামী বিবেকানন্দ যুব সমাজকে কীভাবে দেখেছেন এবং যুব সমাজকে নিয়ে তাঁর যে চিন্তাধারা প্রকাশ করেছেন তা নিয়ে আলোচনা করলেই বোঝা যাবে যুবকদের দক্ষতা অর্জন কীভাবে বৃদ্ধি পাবে। প্রথমেই বলি, স্বামীজি যুব সমাজকে জাতির মেরুদণ্ড হিসেবে বিবেচনা করতেন। তাঁর মতে, যুবকদের যে কোনো কাজে দক্ষতা বাড়াতে গেলে আগে তাদের শারীরিক এবং মানসিক শক্তির সঠিক বিকাশ ঘটাতে হবে। তাঁর মতে, যুবকদের প্রকৃত দক্ষতা হল তাদের চরিত্র গঠন, আত্মবিশ্বাস এবং দেশপ্রেম। বর্তমান সমাজে লক্ষ্য করছি, যুবকদের মধ্যে বেকারত্বের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এর একমাত্র প্রধান কারণ হল অধিকাংশ যুবকই কোনো মতে পুঁথিগত বিদ্যা অর্জন করে কোনো মতে একটা ডিগ্রি নিয়ে একটি চাকরি পেতে চায়। কিন্তু আমাদের দেশ এখন বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা অর্জন করে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দক্ষতা অর্জন করা যায় না। নিজ নিজ কাজে দক্ষতা বাড়াতে গেলে যুবকদের হতে হবে পরিশ্রমী, আত্মবিশ্বাসী এবং যে কোনো বৃত্তিমূলক শিক্ষায় পারদর্শী। সরকারি এবং বেসরকারি সব ক্ষেত্রেই চাইছে যুবকদের কাজের দক্ষতা। আমাদের দেশের অনেক যুবক এখন স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে বিদেশে বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে অনেক দক্ষ হয়ে উঠেছেন। বিবেকানন্দের বাণীকে স্মরণ করে বলি, প্রত্যেকটি যুবক যদি নিজেকে দুর্বল না ভেবে নিজের উপর বিশ্বাস রেখে নিজের পায়ে দাঁড়াতে শেখে এবং নিঃস্বার্থভাবে অপরের সেবা করা এবং দায়িত্ব কাঁধে তুলে নেওয়া হল একজন প্রকৃত দক্ষ যুবকের কাজ। প্রীতি ও শুভেচ্ছা জানাই, দিলীপ কুমার দত্ত, রাঙামাটি মধ্যপাড়া, মেদিনীপুর, জেলা পশ্চিম মেদিনীপুর।
1: আর আজকের লিখছি তোমায় পর্বের সর্বশেষ চিঠিখানি আমাদের হাতে এসে ইতিমধ্যেই পৌঁছে গেছে। যুব দক্ষতা বিষয়ক চিঠি লিখে পাঠাচ্ছেন স্বপন কুমার প্রামাণিক পূর্ব মেদিনীপুর থেকে। বন্ধু লিখছেন, যুবশক্তির অধিকোষ অভিজ্ঞাপন, এই কথা কারোর অজানা নয় যে দেশের চালিকা শক্তি হল যুব সমাজ। ইতিহাস সাক্ষী যে দেশের যুব সমাজ যত শক্তি, সাহস, বুদ্ধি, মননে সমৃদ্ধ, সে দেশ ততই উন্নত। দেশের দুর্দিন মুক্ত করে যুগান্তর ঘটিয়েছে যুবারাই। তাই তো স্বামী বিবেকানন্দ পরাধীনতার গ্লানিময় পরিস্থিতি থেকে উদ্ধার পেতে চেয়েছিলেন। এ ব্যান্ড অফ ইয়াং বেঙ্গল, সমাজ সভ্যতার কারিগর তো যুবকেরাই। তাঁদের পিছুটানহীন, ভয় ভাবনা লেশহীন রুজু মেরুদণ্ডের দৌলতে রাষ্ট্রের দুর্দশা বিমুক্ত হয়। এরাই শক্তি, এরাই বল, এদের পায়ের তলায় মুড়ছে তুফান, ঊর্ধ্বে বিমান, ঝড় বাদল। এরাই সততার পরাকাষ্ঠা হয়ে নিঃস্বার্থ আত্মবলিদানের অঙ্গীকারে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নির্দিধ। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের সাথে চলে বলেই বাধা বন্ধনহীন উত্তাম চঞ্চল মুক্ত চেতনার অগ্রদূত যুব সমাজে দেশের কান্টারি। আর সকলে দেশ কিংবা দশের সংকটকালে ব্যস্ত যখন স্বার্থ বুদ্ধি নিয়ে লাভ লোকসানে, যুবশক্তি কই পরোয়া নেই বিক্রমে ঝাঁপিয়ে পড়ে। কোনো ক্ষেত্রে ব্যর্থতার দায়ভার নিয়ে কান্নাকাটি করে সময় অপচয় করে না, বর্তমানে বসে অতীত হাতড়ে তুলে আনে ভবিষ্যতের স্বর্ণ ভাণ্ডার। তাই চাই যথার্থ যুব দক্ষতা। প্রেরক স্বপন কুমার প্রামাণিক, পূর্ব মেদিনীপুর।

0: kocaman çıkan kucar paşan dedi.
1: শ্রোতা বন্ধু, এবারে চলে যাচ্ছি কিছু তথ্যে। তো প্রথমেই যে তথ্যখানি আপনাদের জানিয়ে রাখি, ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পদে আবেদনের ক্ষেত্রে যে ভাষা নির্বাচন করার জন্য অনলাইন পোর্টাল, সেই পোর্টাল কিন্তু ইতিমধ্যেই চালু করা হয়েছে। শুধুমাত্র নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনকারী প্রার্থীদের জন্যই কিন্তু এই পোর্টাল খোলা হয়েছে। যারা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করার সময় ভাষা নির্বাচন করতে পারেননি, তাদের জন্য এই পোর্টাল খোলা হয়েছে, যা গতকাল সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং চলবে 8ই জুলাই বিকেল 5:30 পর্যন্ত। এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই বিষয়টি জানানো হয়েছে।
2: আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখছি। ত্রিপুরা খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণ এবং বাস্তবায়ন সহায়ক অংশীদার হিসেবে নির্বাচনের জন্য আগ্রহপত্র আহ্বান করা হচ্ছে। ত্রিপুরা খাদি ও গ্রাম শিল্প পর্ষদ তাদের পুনরুজ্জীবন কৌশলের অধীনে ট্রেনিং অ্যান্ড সাপোর্ট পার্টনার হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য অভিজ্ঞ প্রশিক্ষণ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির নিকট থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আহ্বান করেছে। নির্বাচিত অংশীদারদের মাধ্যমে স্বীকৃত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে সুতো কাটা, তাঁত বোনা, রং করা, ফিনিশিং, মৌমাছি পালন এবং অন্যান্য সংশ্লিষ্ট দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের জন্য আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়ে গেছিল অবশ্যই 30 জুন 2026 থেকে, তবে এর তারিখ কিন্তু এখনও রয়েছে, অর্থাৎ আগামী শেষ তারিখ আগামী 13ই জুলাই 2026 বিকেল 3টে পর্যন্ত। এবং এই সংক্রান্ত বিস্তারিত শর্তাবলী এবং আবেদনপত্র আপনারা ত্রিপুরা খাদি ও গ্রামোন্নয়ন পর্ষদের প্রধান কার্যালয় আগরতলা অ্যাকাউন্টস বিভাগ থেকে সংগ্রহ করতে পারেন এবং বিস্তারিত জেনে নিতে পারেন। জানিয়ে দিলাম একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের।
1: শ্রোতা বন্ধু, এবারে কাজের খবরে নজর রাখি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। শূন্য পদের সংখ্যা 84টি, সহকারী ব্যবস্থাপক 20টি শূন্যপদ, উপব্যবস্থাপক 29টি শূন্যপদ, ব্যাংক চিকিৎসা কর্মকর্তা 35টি শূন্যপদ। আবেদনপত্র অনলাইনে গ্রহণ শুরু হয়ে গেছে এবং যার শেষ তারিখ আগামী 14ই জুলাই। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট sbi.bank.in আপনারা দেখে নিতে পারেন।
2: আরও একটা গুরুত্বপূর্ণ কাজের খবর জানিয়ে রাখছি আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য। সংস্থার নাম এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, পদের নাম টিচিং ফ্যাকাল্টি প্রফেসর, মোট শূন্যপদ 118টি, যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে এমডি, এমএস বা সমমানের ডিগ্রি, নন মেডিকেল বিষয়ে প্রযোজ্য ক্ষেত্রে পিএইচডি এবং নির্ধারিত শিক্ষকতার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। বেতন পে লেভেল 13 অনুযায়ী 1,23,100 টাকা থেকে 2,15,900 টাকা, সঙ্গে প্রযোজ্য ভাতা রয়েছে। নিয়োগ পদ্ধতিটা হবে আবেদনপত্র যাচাই এবং সাক্ষাৎকার। আবেদনের মাধ্যম অবশ্যই অফলাইন করতে হবে। শেষ তারিখ আগামী

0: সাতাশে জুলাই 2026 ইংরেজি। আরও বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে পারেন, যার লিঙ্কটি রয়েছে http://esic.gov.in।
1: শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য আগামী ২৪ ঘন্টা কি নিয়ে কি বলছে। আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের সিপাহীজলা, গোমতি, খোয়াই এবং পশ্চিম জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬% এবং সর্বনিম্ন ৭৪%। আজ ভোর ৫:৩০ পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৮.৫ মিলিমিটার। জানিয়ে দিলাম আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস।

0: শ্রোতা বন্ধুরা, আমরা সকলেই জানি সুস্থ জীবন মানে সুস্থ মন, আর আধুনিক জীবনযাত্রার সহজ পাঠ কিন্তু গভীর রাতের বিজ্ঞান এবং রাতের রাজকীয় রুটিন। এই আমাদের কিন্তু সারা দিনটাকে নষ্ট করার জন্য যথেষ্ট। সারাদিনের কর্মব্যস্ততা এবং উত্তেজনার পর আমাদের শরীর ও মস্তিষ্কের প্রয়োজন হয় পূর্ণ বিশ্রামের। ঘুমের সময় আমাদের শরীরের কোষগুলো মেরামত হয়, কিন্তু আমাদের যুব সম্প্রদায় আমরা জানি যে ঠিক সময় ঘুমোচ্ছে না। রাতে বেশি দেরি করে ঘুম আর সকালে অনেক দেরি করে ওঠা, এই নিয়ম কিন্তু ধীরে ধীরে শরীরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই সুস্থ থাকার টিপসে আজকে রইল, ঘুমটা কিন্তু খুব দরকার, প্রতিদিন 7-8 ঘন্টা নিয়মিত ঘুমোবেন।
1: তো শ্রোতা বন্ধুর সময় কিন্তু জানান দিচ্ছি, আজকের মতো বিজ্ঞাপনের পর্ব এখানেই শেষ করতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম রাহুল,
0: আর আমি অপরাজিতা।
1: আজকের মতো তাহলে এখানেই শেষ করছি বিজ্ঞাপন। নমস্কার।

আকাশ বাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি সংবাদ এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

আকাশ বানিয়ে আগরতলা। এখন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন খেয়াল, রাগ ঠুমরি, শিল্পী শক্তি চক্রবর্তী।

এতক্ষণ ঠুমরির আগে শুনলেন খেয়াল, শিল্পী ছিলেন শক্তি চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের আসর এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, এবারে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা। শুনুন ক্যালকাটা ইয়ুথ কোয়ারের পরিবেশনায়।

ক্যালকাটা ইয়ুথ কোয়ারের পরিবেশনায় শুনলেন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করবেন। বিদেশমন্ত্রী ড সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,535, আহত 16,000-এরও বেশি। জম্মু কাশ্মীর যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি পাকিস্তান সরকারকে আগামী 48 ঘণ্টার মধ্যে তাদের সমস্ত শর্ত মেনে নেওয়ার জন্য চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার এবছর সমবায় প্রতিষ্ঠানগুলির জন্য একটি র্যাঙ্কিং বা ক্রমবিন্যাস কাঠামো চালু করেছে। স্পেন ও বেলজিয়াম ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। থাইল্যান্ডের পাটায় অনূর্ধ্ব 20 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগিরা 4টি সোনা, 7টি রূপো ও 9টি ব্রোঞ্জ সহ মোট 20টি পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। তিনি আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তাঁরা। দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন গতি সঞ্চারের পাশাপাশি উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়েও আলাপ আলোচনা করবেন। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইন্দোনেশিয়া সফরে

0: দ্বিতীয় দিনে আজ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনের শুরু হবে সকালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্ত এক একান্ত বৈঠকে মিলিত হবেন। এরপর দুই দেশের প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরো বৃদ্ধির উপায় নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে। পরে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার সংসদে এক কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়াও তিনি একটি প্রবাসী ভারতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন এবং সেখানে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্দীপন দাশগুপ্ত, আকাশবাণী সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া।
1: উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় জাকার্তায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত। তার সাদর অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তর সঙ্গে বৈঠকে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 2018 তাঁর সফরকালে এই কৌশলগত অংশীদারিত্ব

0: উপায় নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে। পরে প্রধানমন্ত্রী মোদি ইন্দোনেশিয়ার সংসদে এক কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়াও তিনি একটি প্রবাসী ভারতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন এবং সেখানে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্দীপন দাশগুপ্ত, আকাশবাণী সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া।
1: উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় জাকার্তায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। তার সাদর অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 2018-য় তার সফরকালে এই কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয়। শ্রী মোদী জাকার্তায় তাকে স্বাগত জানাতে সমৃদ্ধ সাংস্কৃতিক প্রদর্শনের কথা উল্লেখ করে বলেন, এর মধ্য দিয়ে ভারত ইন্দোনেশিয়ার সভ্যতা, সংস্কৃতি ও আধ্যাত্মিক বন্ধনের প্রতিফলন ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূতদেরও ধন্যবাদ জানান শ্রী মোদী। ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুদেশের কৌশলগত অংশীদারিত্ব সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শ্রী চক্রবর্তী বলেন, নরেন্দ্র মোদীর এই সফর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার পাশাপাশি অর্থনৈতিক ও সমুদ্রপথের সম্পর্ক জোরদার করবে। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ড সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর কাতার থেকে বাহরিনে পৌঁছেছেন। বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গেও সাক্ষাৎ করেন ড জয়শঙ্কর। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। বিদেশমন্ত্রী বাহরিনের রাজাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা সম্পর্কেও অবহিত করেন। বাহরিনের ভারতীয় বংশোদ্ভূতদের স্বার্থ রক্ষায় গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে ড জয়শঙ্কর ধন্যবাদ জানান রাজা হামাদ বিন ইসা আল খালিফাকে। বাহরিনের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল্লাতিফ বিন রাশেদ আল জায়ানির সঙ্গেও মানামায় বৈঠকে মিলিত হন ড জয়শঙ্কর। সামাজিক মাধ্যমে এক বার্তায় ড জয়শঙ্কর বলেছেন, সেদেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বাহরিনের বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ভেনেজুয়েলায় জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রড্রিগেজ জানিয়েছেন, জোড়া ভূমিকম্পে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 3535 জন, আহত 16740 জন, গৃহহীন হয়েছেন 17854 জন, উদ্ধার করা হয়েছে 6462 জনকে। উল্লেখ্য, গত 24 জুন দক্ষিণ আমেরিকার এই দেশটিতে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার কারণে কারাকাসে বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। রাষ্ট্রসংঘের নতুন হিসাব অনুযায়ী ভেনেজুয়েলায় পরপর দুটি ভূমিকম্পের ফলে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, হাসপাতাল ও জনসেবামূলক পরিকাঠামোর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 37 বিলিয়ন মার্কিন ডলারে। নিউ ইয়র্কে সাংবাদিকদের রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিফান দুজারিক জানান, রাষ্ট্রসংঘ ও সহযোগী সংস্থাগুলোর সঙ্গে ভেনেজুয়েলা সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উদ্ধার কাজে সহায়তা করছে। অন্যদিকে ইউনিসেফ জানিয়েছে, এই দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। এই মুহূর্তে 2,34,000 শিশুসহ মোট 6,50,000 মানুষের মানবিক সহায়তার প্রয়োজন। ইউনিসেফ ইতিমধ্যে চিকিৎসা সরঞ্জাম, জল, জীবাণুনাশক সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের 68 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। মঙ্গোলিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি, সেদেশের শাসক দল মঙ্গোলিয়ান পিপলস পার্টির নেতা নাম্বারিয়ান এনখবায়ার ভারতের সহায়তায় তেল শোধনাগার প্রকল্প দ্রোণগাভি নির্মাণের অগ্রগতিতে সন্তোষ ব্যক্ত করেছেন। সাইবেরিয়ার অভ্যন্তরে ওমস্কেতে অবস্থিত রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা ইউক্রেনের অন্যতম দূরপাল্লার আক্রমণ বলে কিভের সেনাবাহিনীর দাবি। রাশিয়ার স্থানীয় প্রশাসন এই হামলার কথা স্বীকার করেছে। দক্ষিণ ফ্রান্সে স্পেনের সীমান্ত লাগোয়া এলাকায় দাবানল বিধ্বংসী আকার নিয়েছে। জোরালো হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছোট ছোট একাধিক শহর ও গ্রামের প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়ন সাইপ্রাস ও সুইডেন থেকে 4টি ওয়াটার বম্বিং বিমান ফ্রান্সে পাঠাচ্ছে। পাক অধিকৃত কাশ্মীর পক্ষে রাজনৈতিক ঘটনাবলী এক নতুন মোড় নিয়েছে। জম্মু কাশ্মীর যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি JACC ইসলামাবাদের সরকারকে 48 ঘণ্টার চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। 9 জুলাইয়ের মধ্যে তাদের সমর্থ শর্ত মেনে নেওয়া না হলে কমিটি তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাবে বলেও স্পষ্ট জানিয়েছে। 9 জুলাই তাদের প্রস্তাবিত প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ার জন্য কমিটি পকের বাসিন্দা এবং কাশ্মীরি অভিবাসীদের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, গত রবিবার পাক অধিকৃত কাশ্মীরে ইসলামাবাদের ব্যাপক ধরপাকড়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশ নির্মম হামলা চালায় বলে অভিযোগ। মুজাফফরাবাদ সহ বিভিন্ন অঞ্চলে গুলিচালনা, শেল নিক্ষেপ ও সংঘর্ষের সময় 600-এরও বেশি নাগরিক অধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয় বলেও জানা গেছে। কর্তৃপক্ষ খাদ্য অত্যাবশ্যক সামগ্রী সরবরাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করে অর্থনৈতিক অবরোধ জারি করেছে। জম্মু কাশ্মীর থেকে উন্নত মানের অরেকো চেরি এবং সেন্ট্রোজ আলু বোখরাই প্রথম সংযুক্ত আরব আমিরশাহীতে রপ্তানি করা হয়েছে। এই পদক্ষেপ কৃষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে, কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধি করেছে এবং

0: মঞ্চে ভারতীয় পণ্যের গুণমান তুলে ধরেছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার এবছর সমবায় প্রতিষ্ঠানগুলির জন্য একটি র্যাঙ্কিং বা ক্রমবিন্যাস কাঠামো চালু করেছে। সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে শ্রী শাহ গতকাল ভাষণ দিচ্ছিলেন। এই ক্রমবিন্যাস কাঠামোর মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে শীর্ষ পাঁচটি সমবায় সমিতিকে চিহ্নিত করে তাদের অসাধারণ কর্মসূচি সবার সামনে তুলে ধরা হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে।
1: हमने कृषि ऋण, डेयरी, उर्वरक वितरण और ग्रामीण सेवाएं, ये सभी को प्राथमिक से लेकर राष्ट्रीय स्तर पर जोड़ने का काम किया है। सेकेंडरी और टर्सरी क्षेत्रों में भी उसको जोड़ने का काम किया है। भंडारण, उत्पादन, एक्सपोर्ट, जैविक उत्पादन, परंपरागत बीजों का उत्पादन, ज्यादा उत्पादन देने वाले बीजों का निर्माण, डिजिटल सेवाएं, बैंकिंग, मोबिलिटी, लॉजिस्टिक और हरित ऊर्जा, ये सबको एक माला में पिरोने का काम ये पांच साल में किया है।
0: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন রাজ্যে গৃহীত আদর্শবিধির মাধ্যমে প্রাথমিক কৃষি ঋণ সমিতি বা পিএসিএস এর কার্যকলাপের পরিধি সম্প্রসারিত করে সেগুলিকে শক্তিশালী করার প্রচেষ্টা চলছে। জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি কর্ণাটকের বেঙ্গালুরুতে সাতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং আরও পাঁচজন আহত হওয়ার ঘটনায় ওই রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে স্বতঃপ্রণোদিতভাবে মামলাটি গ্রহণ করে কমিশন। দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে। কমিশন এও বলেছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবর সত্যি হলে তা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সামিল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উত্তরাখণ্ডের তনকপুর এবং মহারাষ্ট্রের নান্দেদের হাজুর সাহেবের মধ্যে একটি নতুন ট্রেনের উদ্বোধন করেছেন। ভার্চুয়াল মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন করে তিনি বলেন, এর ফলে উত্তরাখণ্ডের তরাই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূর্ণ হবে। অন্যদিকে উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলার তনকপুর রেলস্টেশনে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু পতাকা নাড়িয়ে এই নতুন ট্রেনের সূচনা করেন। পশ্চিমবঙ্গের রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। আগামী 24 জুলাই তিনটি আসনে উপনির্বাচন হবে। ওই দিন বিকেল 5টা থেকে ভোট গণনা। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই নিয়ে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আজ এক বৈঠকে বসতে চলেছে। নতুন দিল্লিতে প্রস্তাবিত ওই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের ডিজি উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা বলে সূত্রের খবর। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। স্পেন ও বেলজিয়াম ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। গত রাতে রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। এদিকে প্রি কোয়ার্টার ফাইনালে আজ সকালে বেলজিয়াম 4-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। আজ রাত 9:30 রাউন্ড অফ 16-এর মাঠে আর্জেন্টিনা মিশরের মুখোমুখি হবে। অপর খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবে। থাইল্যান্ডের পাটায় অনূর্ধ্ব 20 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগির আজ 4টি সোনা, 7টি রূপো, 9টি ব্রোঞ্জসহ মোট 20টি পদক জয় করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা ছাড়াও আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। খবর শেষ হলো পরের খবর 10:10।
2: আকাশবাণী আগরতলা, এবারে সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সরকারি সফরে গতকাল ইন্দোনেশিয়ায় এসে পৌঁছেছেন। জাকার্তা বিমানবন্দরে পৌঁছলে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ও ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এই সফরকালে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে। ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী গতকাল সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি ভবনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান। আগরতলা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশের অখণ্ডতা রক্ষায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ছিল অপরিসীম। তাঁর আদর্শ ও চিন্তাধারা

রথকে পাথেয় করে ভারত আজ বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত। আসন্ন রথযাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল শান্তিরবাজার মহকুমা শাসকের সভাকক্ষে প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী 16 জুলাই শান্তিরবাজার, বাইখোড়া, জোলাইবাড়ি সহ মহকুমার বিভিন্ন এলাকায় রথযাত্রা আয়োজন করার জন্য স্থানীয় থানা থেকে আগাম অনুমতি নিতে হবে। কাঞ্চনপুর মহকুমা শাসক কার্যালয়ে গতকাল একটি চাইল্ড কেয়ার রুম এবং হেল্প ডেস্কের উদ্বোধন হয়। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা এই ডেস্কের উদ্বোধন করে বলেন, এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের বিশেষ করে শিশু সন্তান সহ মহকুমা শাসকের কার্যালয়ে আসা মায়েদের জন্য খুবই উপযোগী হয়ে উঠবে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী জানিয়েছেন, মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 10ই জুলাই পর্যন্ত, উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 14ই জুলাই পর্যন্ত। রাজ্যে 26টি কেন্দ্রে বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কাঞ্চনপুরে নেশামুক্ত ভারত অভিযান ফুটবল টুর্নামেন্ট গতকাল শুরু হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলাধুলায় সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও অংশ নিতে শিল্পমন্ত্রী যুব সমাজের প্রতি আহ্বান জানান। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এর ম্যাচে পর্তুগালকে 1-0 ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে স্পেন। অপর ম্যাচে বেলজিয়াম আমেরিকাকে 4-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। স্পেন ও বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে একে অপরের বিপক্ষে খেলবে। আগামী 24 ঘণ্টায় দক্ষিণ সিপাহীজলা, খোয়াই, গোমতী এবং পশ্চিম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 8.5 মিলিমিটার। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জড়া, বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা বিষয় কাঁকরোল চাষ, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শক্তি চক্রবর্তী ঠিক দুপুর 1:05, দুপুর 1:40 লোকগীতি শুনবেন আয়েশা সরকারের কণ্ঠে, দুপুর 1:50 আধুনিক গানের শিল্পী সুমন চট্টোপাধ্যায়, বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর বাংলা পদ্য বৃষ্টি থেকে পাঠ দেবেন ধরিয়াঠাল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা সাগরিকা দাস, সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসরে শুনবেন বর্ষাকালে মাছ চাষে সতর্কতা প্রসঙ্গে ডক্টর সুব্রত চৌধুরীর সাক্ষাৎকার, পরে লোকগীতি শুনবেন শিল্পী পূর্ণদাস বাউলের কণ্ঠে, সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ, সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 অনুষ্ঠান সুস্বাস্থ্য, রাত 9:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন বসু, রাত 9:15 অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 বাংলা নাটক কথামালার নায়িকা রচনা প্রফুল্ল কুমার সিংহ প্রযোজনা রুবি বাগজি, রাত 10:10 অনুষ্ঠান কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 রাগ প্রধান গানের শিল্পী জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী। শ্রোতবন্ধু, শুনলেন পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী দ্বিজেন্দ্র মুখোপাধ্যায়, দুঃখিত, প্রথম শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী আগরতলা।
1: ভাইরা, বোনেরা, দাদারা, দিদিরা, ছোটরা, লাখ

0: এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
1: আরবিআই এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
2: আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানের শিল্পী লতা মঙ্গেশকর, ছবি পিয়া কা ঘর।

সর্বশেষ গানখানি শুনলেন মান্না দের কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন বিভিন্ন ছবি থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি গান। আকাশবাণী আগরতলা এবারে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

গানখানি শুনছিলেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে ছোট বউ ছবি থেকে। পরবর্তী গানখানি শুনবেন একই ছায়াছবি থেকে, আশা ভোসলে এবং মোহাম্মদ আজিজের দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনছিলেন ছোট বউ ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন দান প্রতিদান ছবি থেকে কুমার শানু এবং মলি চৌধুরীর দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনছিলেন সাধনা সরগমের কণ্ঠে দান প্রতিদান ছবি থেকে। পরবর্তী গানখানি শুনবেন একই ছায়াছবি থেকে কল্লোল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

গানখানি শুনছিলেন সুনয়নী ছবি থেকে রাজকুমারের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন আশা ভোসলের কণ্ঠে একই ছায়া ছবি থেকে।

গানখানি শুনছিলেন বউ কথা কউ ছবি থেকে ভূপিন্দর সিং এর কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককপুরক অনুষ্ঠান।

0: আকাশ পানি আগরতলা তাবুক সঙ্গজাগ সিনে তিনি নেদু পর্যনে কগবর পান্ডা তিনি পৈলানো খনার জাগান লেলা মনেজর ও তাংবিতি তিনি নে তাংবিতি ও জাবরা কখাং কাইমানে রবিনে ক কিসা খনার জাগান
1: খরাংনাই জাবরা রগ্ন আসাইরিনা নিকাইসা নাংথাই সাবং তো নাংখাই হিংকে জাবরা আসাইরিনা নি রায়দা রগ্ন সরঙ্গই না হারথাইব তো হাপুং হাতাই তাই হাসক রগবাই গদাল জাক দিপুরা হানি বড় রক শতকরা 80% খেতক লাই চাও আবনি বিশিং খেতকরই তাই বিগ্রা রগ্নি খরক ন বেলাই কবংমা উকলগক লাইজাক ত্রিপুরা হানি বড় রক খেত ও সিমিন বংনি হামনা সানানি লামান্ন হরই তো ত্রিপুরা হাও খেতক লাইমানি তাই পদরে পদ পোষ ফুরিমানি সামং বোতাং কাইসাবৈ তাই কৈসা গদাল জাক পারা আমসৈ তংজানাই নক নুখুংনি বড় রগ্নি রং থংরাগে তিসানা বগৈ মুসুক মিশিবরিনানি লামবোতাং ন কাহাম তাই কারাকে সানামবৈ তিসাথাই তঙ্গ ভারতবর্ষনি যত রাজ্যবাই ইয়াপরি বাক্সাকে সানামবৈ তিসানা বগৈ ত্রিপুরা অব কাহাম দালনি মুসুক মিশিব্রক রিনানি সামং বোতাং ইয়াগো নাহার জাক্কা শঙ্কর দালনি বুসা আসাইমানি তাই এরিমানি বিশিং কাহাম তাই গবাং দুত রেকুকনাই পশু বাংরিনানি এবার এলএমনি রাইজাতেই মুসুক রংনি নাংথাই চামুংরিউই তাই গবাং মা নাইকল থাইনি বিশিংতৈ তাইব গবাং মানথগ্রিমানি লামবতাং রক তাইব নুকজাগো কাহাম দালনি খরাংনাই জাবরা আচাইরিউই মুসুক নসারিকা হিংকে মুসুক মিশিব্রক দুধ গবাংরিউ দুধ রক গবাং মানকা হিংকে মানমারি রব তাইব গবাং মানই মানো চিনি ত্রিপুরানি যত আমসৈন জরা রগৈ জেবা দালসা জাবরা ন আচাইরিউই মানো খেতরগ আলবাইয়ী মাইকুল ফলেরি মাইয়া অমতৈ খেতরক ন জাবরা চাষ খাই মানো ওয়াতনি জরাও দীনানাথ বদলা মগদাম সবাই শঙ্কর নেপিয়ার থাবরসুক অমহাই মুসুকনি আদারক ন কাই মানো গসাংমানি জরাও জয় জব বারসিম লরসান হৈর শালগম অমহাই দালনি আদারক ন কাই মানো ওয়াতি ওয়াইয়া অমহাই জাগারগব দীনানাথ মিউকুনো বদলা কলাই মগদাম স্টাইলো অমহাই জাবরারগ্ন আচাইরিউই মানো বিশিংনি বিশিকাম জরা তংরগনাই অমহাই মুসুকনি চামুংনি জাবরারগ্ন কাইনানি হিংকে শঙ্কর নেপিয়ার পেরা স্টাইলো তাই মার্বেল অমহাই জাবরারগ যতনে সেলাই কাহাম জেসা খেত ন জাবরা ফলেরুই মানো খেত তুই চবই তাই তুই ফিওগুই মানো অমহাই লামারক তংকা হিংকে ন তাইব চাকুগো তুই কুরি জাগাওব জাবরা চাষ খাই মানো খেত ওয়ানি ওয়াইথাম আলচুয়াই যে মানসাক সমান খাই মল সৌরিনা নাই খেতনি হা বেলাই ক্রান হিংকে আলচুয়াইসানি তুই চবই রিনা নাই আলচুয়াইফ্রু খেত মুসকি সার তাই বুফাং বলাই কষকরক সারি রিনা নাই আবনো কারিব কাহাম দালনি সামজাক সার রকব রিনা নাই ও সার রগ্ন রেখা হিংকে পুষ্টি তাইব গবাং তাই জাবরা রকব

0: তাইব কতর কাহামুগো পটার সাররক সারই রেখা হিঙ্কে তাইব চাকুগো যাবরা বুবার বাড়ি আসেনি দশ এবার বারো দিন সেগাং লিটার কাইসে তুইয় বিশ নি সিমি পঁচিশ গ্রাম ইউরিয়া গুলি উই সারি রেখা হিঙ্কে মশুকনি চামানি প্রোটিন রক তাইব কবাঙ্গো যাবরা বুসলই খেত গুণাঙ্গই সারি উই মানো পিয়াবা বাক্সা বাক্সা বড় রক রানানি তাই তাং থক না বগৈ বেরেম বেরেম খলাই সারি রিব কাইসা বেরেম বাই তাই কাইসা বেরেম চালমানি পঁচিশ নি সিমি পঞ্চাশ সেন্টিমিটার না নাই কাই আসাইরিমানি জাবরা রকনি লগি কবুনি জাবরা রক আজাই ফানো কোনো ক্ষতি খলাইয়া ত্রিপুরানি হাফুং হাতায় মাইকুল ফলেরি মানিয়া জাগা রগ মুসুং মিশিবনি চাথাইনি বগৈ কাহাম দালনি জাবরা রক কাই মানো মুসুক মিশিব রকন সানামজাক জাবরা চারিমানি লগি দুধ তাই মুহান রকনি বগৈব ওয়াক পুন রক রিউই মানো নাংফুরু হিঙ্কে কবুনি জাগা রগ ফালি বড় হরি মানো
1: আশোক জরক খানাবাকিয়া তিনি তাং বিতেব জাবরা কখ্রাং কাইমানে কিসা বিন জাগল তাবো খানার জাগানো চানোমনি দেববর্মানী জাতনির জামুনো

Rangisa Budubu Muksa Kula Jalai Peng Song Mande.

么呢？对你没脱个啥裤。

Agile sung sung.

지가 모든 산나 야실라 보스고 야수고 나마 빵고 야시니 마레 니다노 야실라 보스고 야

çıkma sakın, yanma çıkma sakın. Kabla kabla kumucan kay.

কাগজও যাবগাইনি নিতানি বাবুপুরা মাইতু বাবুপুরা মাইতু কালিয়া নুগুলে।

Maya no, Maya la bore sa tuyo, paliya, ano ko chen karo.

자 타나니 가목리 다니니 무나디노 무나디노 따부가니니 타니

0: 是刚你大方敢开播我买平常路口嘛那还没有这苦了什么呀这路
1: আশোক জরক খানা বাক্যা যাদুনী বাতালাইমঙ্গ হেমন্দ্র দেববর্মা বাই মালতী দেববর্মানী খরাঙ্গ বিনজাগুলো তাবক খানাবাই না প্রহর দেববর্মানী রচামঙ্গ

চাষের কথা আজকের প্রসঙ্গ কাঁকরোল চাষ। বেশ কয়েকটি অপ্রচলিত সবজি এখন বাজারে প্রচণ্ড চাহিদা সৃষ্টি করায় এর চাষ রীতিমতো লাভজনক উদ্যোগ হিসেবে পরিচিত হয়েছে। এমন একটি জনপ্রিয় সবজি হল কাঁকরোল। এটি দেখতে লম্বাটে গড়নের অর্থাৎ ডিমের মতো, গায়ে মোটা দাঁতের মতো কাঁটা থাকে অর্থাৎ গা হলো খসখসে। কাঁকরোল হলো অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি। কাঁচা ফল সবজি হিসেবে খেলে আলসার, অর্শ এবং যকৃতের মতো সমস্যায় বেশ কাজ দেয়। এর বীজ বুকে জমে থাকা সর্দি ও কাশি সারাতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও কাঁকরোল খিদে বাড়াতে সাহায্য করে। কাঁকরোল উষ্ণ ও আর্দ্র আবহাওয়াতে ভালোভাবে চাষ করা যায়। 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং বার্ষিক 150 থেকে 250 মিলিমিটার গড় বৃষ্টিপাত হলো এর চাষের পক্ষে উপযুক্ত। গাছ শীতকালে সুপ্ত অবস্থায় থাকে। শীত এবং বর্ষাকালে বৃষ্টির পরে সূর্যের আলো পেলে সেটি ফুলের পরাগ যোগে সাহায্য করে, ফলে ফলন বাড়ে। কাঁকরোল নানান ধরনের মাটিতে চাষ হতে পারে, কিন্তু বেলে দোআঁশ মাটি হলো এর চাষের পক্ষে আদর্শ। মাটির জল নিকাশি গুণ অবশ্যই থাকতে হবে। কাঁকরোলের অন্যান্য সবজির মতো উন্নত জাত নেই, তেমন কোনো উল্লেখযোগ্য তথ্য নেই। সারা রাজ্যের কয়েকটি লোকাল প্রকার চাষ হতে দেখা যায়। কাঁকরোল চাষের জন্য 2 থেকে 3টি গভীর এবং 2টি অগভীর চাষ দিয়ে জমি তৈরি করতে হবে। জমি থেকে সকল আগাছা তুলে ফেলতে হবে, সমতল করে ঢাল রাখতে হবে যাতে জমি থেকে অতিরিক্ত জল বের হয়ে যেতে পারে। নিকাশির নালা তৈরি করতে হবে। কাঁকরোল বীজ কাণ্ডের টুকরো এবং কন্দজমূলের মাধ্যমে বংশ বিস্তার করে। বীজের সুপ্তাবস্থা হলো দীর্ঘকালীন এবং অঙ্কুরোদ্গম ক্ষমতা হলো 50%। বীজ থেকে তৈরি গাছে ফল আসতে তুলনামূলকভাবে বেশি সময় লাগে। কন্দজমূল থেকে উৎপন্ন গাছে তুলনামূলকভাবে অনেক কম সময়ে ফল আসে। কন্দজমূলের টুকরো থেকে আগাম চারা তৈরি করে নেওয়ার পর মূল জমিতে বসাতে হবে। এছাড়াও কাণ্ডের টুকরো থেকে আগাম চারা তৈরি করা যায়। মূল জমিতে 45x45 সেন্টিমিটার মাপের বেসিন বা গামলা আকৃতির মাদা বা গর্ত খুঁড়ে তাতেই চারা বসাতে হয়। এজন্য মাদায় 5 কেজি গোবর বা আবর্জনা সার, 150 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট, 50 গ্রাম মিউরেট অফ পটাশ, 100 গ্রাম নিম খোল এবং 5 গ্রাম ফুরাডান 3G দানাদার কীটনাশক প্রয়োগ করে মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। চারা বসানোর আগেই মাদায় জল বা সেচ প্রয়োগের মাধ্যমে ভিজিয়ে নিতে হবে। কাঁকরোল চাষের জন্য বিঘা প্রতি 10 কেজি নাইট্রোজেন, 5 কেজি ফসফরাস এবং 5 কেজি পটাশ লাগবে। এটি পেতে হলে দরকার হবে 22 কেজি ইউরিয়া, 31 কেজি সিঙ্গল সুপার ফসফেট এবং প্রায় 8 কেজি মিউরেট অফ পটাশ। মূল সার হিসেবে অর্ধেক ইউরিয়া, সম্পূর্ণ পরিমাণ সিঙ্গল সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশ জমিতে প্রয়োগ করতে হবে। ইউরিয়া চাপানো সার হিসেবে চারা বসানোর 30 দিন পরে প্রয়োগ করতে হবে। চারা বা শিকড় বসানোর পর হালকা সেচ দিতে হবে। জমি থেকে নিড়ানির সাহায্যে আগাছা তুলে ফেলতে হবে। চারা বসানোর পর 30 দিন অন্তর 3 বার আগাছা তুলে ফেলা দরকার। 2 থেকে 3 বার গাছের গোড়া সংলগ্ন মাটি খুশিয়ে আলগা করে দিলে বাতাস বা জলের চলাচল সহজ হয়। আগাছা দমনের পরেই গাছের গোড়ায় মাটিকে ধরিয়ে দিতে

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী ছিলেন শক্তি চক্রবর্তী। আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ইন্দোনেশিয়া অংশীদারিত্বে আজ এক স্বর্ণিল অধ্যায়ের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 ডুরান্ড কাপ ট্রফির আবরণ উন্মোচন করেছেন। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল জোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতায় 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর শেষ পর্বে আর্জেন্টিনা মিশরের এবং সুইজারল্যান্ড কলম্বিয়ার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি দুদেশের সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার লক্ষ্যে তাঁদের মধ্যে কথা হয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারকপত্র মৌও স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্ব বর্তমানে এক নতুন মাত্রা পেয়েছে। জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক আস্থা বৃদ্ধির ফলে প্রতিরক্ষা, নিরাপত্তা ও সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা মজবুত হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম আদান প্রদান, বিপর্যয় ব্যবস্থাপনা ও শিল্পক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ।
1: আজ হমনে ডিফেন্স এক্সচেঞ্জ, ডিজাস্টার ম্যানেজমেন্ট और इंडस्ट्रियल सहयोग बढ़ाने पर सहमति बनाई। अब हम दोनों देशों के कोस्ट गार्ड हिंद महासागर में मैरिटाइम सेफ्टी और सिक्योरिटी के लिए मिलकर काम करेंगे। दो करीबी मैरिटाइम देश होने के नाते हमने ब्लू इकोनॉमी, पोर्ट डेवलपमेंट और मैरिटाइम ट्रेड में आपसी सहयोग बढ़ाने का भी निर्णय लिया है।
0: ভারত ও ইন্দোনেশিয়া অংশীদারিত্বে আজ নতুন স্বর্ণিল অধ্যায়ের সূচনা হবে বলে শ্রী মোদী জানান। প্রধানমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ফলে ভারতের উচ্চমানের এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ সহজেই ইন্দোনেশিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ভারত সহায়তা করবে। ভারতে সরবরাহ করা গমের বীজ ইন্দোনেশিয়ার খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে। বিরল খনিজ এবং ইস্পাত ক্ষেত্র সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী এবং স্থিতিশীল করতে উভয় দেশে গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে।
1: ভারত আর ইন্দোনেশিয়া কে লিয়ে গরিবী কো পরাস্ত করনা আর আপনে নাগরিকো তক কল্যাণকারী যোজনাও কা লাভ পৌঁছানা সর্বোচ্চ প্রাথমিকতা হয়। হমনে ইন্দোনেশিয়া কে সাথ আপনি মিড ডে মিল স্কিম আর পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কে সলিউশন সাজা কিয়ে হ্যাঁ। আব হাম ইস সহযোগ কো নেক্সট লেভেল পর লেকার জা রহে হ্যায়।
0: শ্রী মোদী আরও বলেন, ভারতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই শীঘ্রই ইন্দোনেশিয়ার অনলাইন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে। এর ফলে ব্যবসা, বাণিজ্য, ভ্রমণ সব ক্ষেত্রেই সুবিধা মিলবে। সেদেশের প্রেসিডেন্ট সুবিয়ান্তো আগামীকাল ভারত ও ইন্দোনেশিয়া অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে 1000 বছরেরও বেশি পুরনো প্রাম্বানান মন্দিরের সংরক্ষণ প্রকল্পের সূচনা করবেন। শ্রী মোদী এই অনুষ্ঠানে অংশ নেবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উদযাপনে দুই দেশই অংশগ্রহণ করছেন বলে শ্রী মোদী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তা সমাধানে ভারত সর্বদাই কূটনীতি এবং আলোচনাকে গুরুত্ব দিয়ে এসেছে। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা অফ দ্য রিপাবলিক অফ ইন্দোনেশিয়া তাঁকে প্রদানের জন্য ধন্যবাদ জানান শ্রী মোদী। ভারতের

0: জনগণকে এই সম্মান উৎসর্গ করেছেন তিনি।
1: সবসে পেহলে মাই গর্ম জোশি ভরে স্বাগত কে লিয়ে আপনে মিত্র প্রেসিডেন্ট প্রবোবো কো উনকা হৃদয় সে আভার ব্যক্ত করতা হুঁ অর আজ উনকে আত্মীয়তা ভরে নিমন্ত্রণ পর ইন্ডোনেশিয়া কি যাত্রা করতে হুয়ে মুঝে বহুত খুশি হো রহি হ্যায়। আজ সুবহ মুঝে আদর কে সাথ ইন্ডোনেশিয়া কা সর্বোচ্চ সম্মান দিয়া গয়া হ্যায়। ये सम्मान कोटि कोटि भारतवासियों का है, इंडोनेशिया के लोगों की भावनाओं का है।
0: প্রধানমন্ত্রী মোদীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করেছেন সে দেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে অভূতপূর্ব অবদানের স্বীকৃতিতে শ্রী মোদীকে এই সম্মান দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিন্তাং আদিপূর্ণা অব দি রিপাবলিক অব ইন্দোনেশিয়া সম্মান প্রদান সমস্ত ভারতবাসীর কাছে গর্বের বিষয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলগত অংশীদারিত্ব এবং ভারত আসিয়ান সম্পর্ক আরও গভীর করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সম্মান তারই স্বীকৃতি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মান প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিং এই সম্মানকে প্রধানমন্ত্রীর দূরদর্শী এবং রূপান্তরমূলক নেতৃত্ব এবং ভারতের জাতীয় স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অটল প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির অনাবরণ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতা করবে। এবারে টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করেন শ্রীমতী মুর্মু।
2: हम वर्ष 2047 तक भारत को विकसित राष्ट्र बनाने के लक्ष्यों के साथ आगे बढ़ रहे हैं। मुझे विश्वास है कि जिस प्रकार फुटबॉल में खिलाड़ी एक दूसरे का सहयोग करते हुए टीम को विजेता बनाते हैं, उसी प्रकार हम सभी देशवासी एक दूसरे के साथ देते हुए विकसित भारत के लक्ष्यों को प्राप्त करने में सफल होंगे।
0: পশ্চিমবঙ্গে রাজ্যসভা 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল জোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে বিমান পরিবহন এবং ভ্রমণ সংস্থার মাধ্যমে সন্দেহজনক উদ্দেশ্যে 150 কোটি টাকারও বেশি ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বৌবাজার ও লালবাজার সংলগ্ন এলাকায় দুটি ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থাতে ইডি তল্লাশি চালিয়েছে। দুটি সংস্থাই অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলে সন্দেহ করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা এবং এর জেরে তৈরি হওয়া জনরসের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। গোটা ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকে 7 দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর সফরের আগে তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দলের সদস্যদের সঙ্গে আজ বৈঠক করেন। বারুইপুর কাণ্ডের তদন্তে গঠিত সিটের সব আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। তদন্তের বর্তমান অগ্রগতি, ফরেন্সিক রিপোর্ট, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ, পলাতকদের খোঁজ এবং পরবর্তী তদন্তের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমৃদ্ধির প্রকৃত সৌন্দর্য মানবতা ও নিঃস্বার্থ সেবার মধ্যেই নিহিত রয়েছে। সংস্কৃত সুভাষিতম সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়ে শ্রী মোদী বলেন, সাফল্য তখনই পূর্ণতা পায় যখন তা জনগণের কল্যাণ এবং সমাজের মঙ্গলে কাজে লাগে। কেরালার কোচিতে আগামীকাল দুদিনের ব্রিক্স মহিলা মন্ত্রীগোষ্ঠীর বৈঠক শুরু হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির মন্ত্রীরা নারী নেতৃত্বে উন্নয়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার কৌশল নির্ধারণ নিয়ে

0: মতো বিনিময় করবেন। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর খেলা আজ শেষ হবে। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়া অংশীদারিতে আজ এক স্বর্ণিল অধ্যায়ের সূচনা হয়েছে। খবর শেষ হলো, এরপরই স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী আয়েশা সরকার।

এতক্ষণ শুনছিলেন আয়েশা সরকারের কণ্ঠের লোকগীতি। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

তোমাকে দেখছি ল্যাম্প পোস্টের নিচে, তোমাকে দেখছি কালীঘাট ব্রিজে একা, ভবানী ভবন যাবার বাঁকের মুখে, আসলে কিন্তু সেই তোমাকেই দেখা। তোমাকে দেখছি ব্রেবন রোডের ভিড়ে, তোমাকে দেখছি চিনে পট্টির জুতো, এসপ্ল্যানেডের পাতাল স্টেশনে নেমে, আসলে কিন্তু তোমাকে দেখার ছুতো।

তোমাকে দেখছি কফি হাউসের কাছে, তোমাকে দেখছি খুঁজছো পুরনো বই, পুরনো কিংবা নতুন মলাটে আমি আসলে কিন্তু তোমাকেই খুঁজবই।

চড়ি, তোমাকে দেখছি সেন্ট পলসের চুড়ো, তোমাকে দেখছি হোচিমিন সরণিতে, নেলসন ম্যান্ডেলা উদ্যানে দেখি আসলে কিন্তু তোমাকে আচম্বিতে।

এই দেখে ফেলি তোমাকে দেখছি উল্টো ডাঙায় সোজা, তোমাকে দেখছি ফুটবল স্টেডিয়ামে দাম দাম ছোঁয়া বোয়িং বিমানগুলো, আসলে কিন্তু তোমার

দিলে অচে না ছুটির ছোঁয়া তুমি এনে দিলে নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই বহুদূর হেঁটে এসে

31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 71%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর বাংলা পদ্য বৃষ্টি থেকে পাঠ দেবেন ধুরিয়াঠাল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা সাগরিকা দাস। ঘর গৃহস্থীর আসরে সন্ধ্যে 6:30 বর্ষাকালে মাছ চাষে সতর্কতা প্রসঙ্গে সুব্রত চৌধুরীর সাক্ষাৎকার শুনবেন। পরে শুনবেন লোকগীতি শিল্পী পূর্ণদাস বাউলের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। এরপরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সুস্বাস্থ্য। রাত 9:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন বসু। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 বাংলা নাটক কথামালার নায়িকা, রচনা প্রফুল্ল কুমার সিংহ, প্রযোজনা রুবি বাগচি। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 রাগ প্রধান গানের শিল্পী জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী। জানিয়ে দিলাম আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, শেষ হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 2:32:15।

এসপি বালা সুব্রহ্মণ্যম এবং চিত্রার দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন দ্য জেন্টলম্যান ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন ওয়াজুদ ছায়াছবি থেকে উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে।

আরজু ছায়াছবি থেকে গানটি শুনলেন কুমার শানু, আলকা ইয়াগনিক এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন হেরা ফেরি ছায়াছবি থেকে কে কৃষ্ণ কুমার এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

ভিরাসা ছায়াছবি থেকে গানটি শুনলেন কুমার শানু এবং চিত্রার দ্বৈত কণ্ঠে। ম্যায় প্রেম কি দিওয়ানি হু ছায়াছবি থেকে এবারে গানটি শুনুন চিত্রা এবং শানের দ্বৈত কণ্ঠে।

সর্ব প্রথম উপন্যাস, ঠিক আছে? তাহলে আমরা কি কি দেখলাম? ওনার রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য আরও আছে, অনেক আছে, আমি কয়েকটি নাম এখানে উল্লেখ করলাম। তার মধ্যে দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ, কপালকুণ্ডলা, দেবী চৌধুরানী, এগুলো আমাদের কাছে খুবই পরিচিত কিছু নাম। এবার দেখো, আমরা ওনার সম্পর্কে আলোচনা করলাম, তো সেই ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে যখন আমরা পড়াশোনা করছি, তখন এটা থেকে আমাদের কিছু প্রশ্ন আসবে এবং লেখক সম্পর্কেও আমাদের কিছু ধারণা নিয়ে রাখলাম আমরা, সেটা থেকেও কিছু প্রশ্ন আসতে পারে। তো সেই ক্ষেত্রে ধরো, বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট কাকে বলে, এরকম একটি প্রশ্ন আমাদের সামনে দিয়ে দেওয়া হলো, তখন উত্তরটি কিন্তু আমাদের দিতে হবে। হয়তো আমরা অনেকেই পারবো, অনেকে হয়তো একটু পরে নিতে হবে। ঠিক আছে, তাহলে উত্তরটি কি হবে? উত্তরটি আমিই বলে দিচ্ছি। উত্তরটি হবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বলা হতো। আবার প্রশ্ন এরকমভাবেও আসতে পারে যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিককে, সেটার উত্তরও হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরকম ভিতর থেকে অনেক ছোট ছোট প্রশ্ন আসতে পারে উনার সম্পর্কে। আবার এরকম প্রশ্নও দিয়ে দিতে পারে যে বঙ্কিমচন্দ্রের দুটি রচনার নাম লিখো। সেক্ষেত্রে আমরা আগে যে আমরা কয়েকটি নাম বললাম, সেখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো কিছু নাম দিয়ে দিতে পারো, যেমন ধরো আনন্দমঠ, কপালকুণ্ডলা, এই নামগুলো দিতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতো দুটি নাম দিয়ে দিতে পারো। তাহলে মনে রাখবে, এমন ধরনের কিছু প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যেগুলো আমাদের জায়গায় বসে, হয়তো বা আমরা এগুলো পড়িনি, হ্যাঁ, নোট বইয়ে আমরা পড়িনি বা পড়ার সময় সেগুলো এত খেয়াল করিনি, কিন্তু যদি আমরা পড়ার সময় কবি লেখক পরিচিতিটা আমরা পড়ে নেই, তাহলে এই সমস্যাগুলো হবে না। এবার আমরা যেটুকু আলোচনা করলাম, আশা করি যে লেখক সম্পর্কে যে আলোচনাগুলো করলাম, আমাদের একটা ধারণা পরিষ্কার হয়ে গেছে যে উনার কি কি রচনা রয়েছে বা কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। চলো এবার আমরা গল্পের মূল পর্বে চলে আসি। এখানে বৃষ্টিকে নিয়ে গল্পটি রচনা করা হয়েছে। আমরা আগেই বলেছি যে আমরা অষ্টম শ্রেণীর বৃষ্টি গল্পটি আলোচনা করব আজকে। তাহলে নামের মধ্যে দিয়েই আমরা অনেকটা বুঝে নিতে পারি যে গল্পটিতে বৃষ্টি বিষয়ক কিছু রয়েছে। রচনাটি একটি রূপকধর্মী রচনা, যার বাহ্যিক বিষয়বস্তু একটা দেখালেও আভ্যন্তরীণ অর্থ কিন্তু আলাদা। অর্থাৎ আমরা যেমন দেখছি যে সাধারণ চোখে আমরা যখন দেখছি যে একটা বৃষ্টিকে নিয়ে গল্প হচ্ছে, হয়তো বৃষ্টিকে দিয়েই সব কিছু, কিন্তু না, লেখক কিন্তু এখানে একটি গূঢ় অর্থ আমাদের সামনে তুলে ধরেছেন, সেই বিষয়টি আমরা আলোচনার মধ্যে দিয়ে জেনে নেব। ঠিক আছে, তাহলে আমি এই গল্পের প্রথম প্যারাটি একটু তোমাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। চলো নামি, আশার আসিয়াছে, চলো নামি, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবিন্দু, একা একজনে যুথিকা কলির শুষ্ক মুখও ধুইতে পারি না, মল্লিকার ক্ষুদ্র হৃদয় ভরিতে পারি না, কিন্তু আমরা সহস্র সহস্র, লক্ষ লক্ষ, কোটি কোটি কণা মনে করিলে পৃথিবী ভাসাই, ক্ষুদ্র কে? দেখো, এই লাইনগুলোর মধ্যে কিন্তু বিশাল একটা কথা বৃষ্টি বলে দিয়েছে, এই ছোট্ট একটা বৃষ্টিবিন্দু বলে দিয়েছে যে আমাদের শক্তি কতটুকু। অর্থাৎ এখানে বলছে যে আমি যখন একা নামি তখন আমি একদম দুর্বল, আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু যখন আমরা সবাই একসাথে নামব পৃথিবীতে, তখন আমাদের শক্তি কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। যে বৃষ্টিবিন্দু অন্য বৃষ্টিবিন্দুগুলোকে এখানে বারবার আহ্বান করছে যে এই পৃথিবীতে একসাথে নামার জন্য, একা একটা বৃষ্টিবিন্দু অতি নগণ্য, অতি ক্ষুদ্র, তাই একটি বৃষ্টিবিন্দু সহস্র সহস্র, লক্ষ লক্ষ, কোটি কোটি বৃষ্টিবিন্দুকে সাথে নিয়ে পৃথিবীকে ভাসাতে চাইছে। ঠিক আছে, এখানে কতগুলো নতুন নতুন শব্দ আমরা পেয়েছি, যেমন ধরো সহস্র, যুথিকা, এই শব্দগুলোর অর্থ কি সেটা আমাদের জেনে রাখা উচিত, না হলে পরবর্তী সময়ে দেখবে যে আনসারগুলো লেখার সময় বা পড়ার সময় একটু সমস্যা হয়ে যাচ্ছে যে এটার কি অর্থ। তাহলে সহস্র মানে কি? সহস্র মানে হলো হাজার, আর যুথিকা আমি যেটা বললাম, যুথিকা মানে জুঁই ফুল। ঠিক আছে, সবাই এই শব্দার্থগুলো লিখে রাখো, অর্থাৎ যেগুলো আমি বলছি সেগুলো খাতায় তুলে রাখো। পরের প্যারায় আমি যাচ্ছি, সেখানে যেটা রয়েছে যে যে একা সে ক্ষুদ্র, অর্থাৎ পরের প্যারায়

উল্লেখ রয়েছে যে এখানে বলছে, পরিষ্কারভাবেই বলছে যে যে একা সে ক্ষুদ্র, সেই সামান্য, অর্থাৎ যে একা থাকে সে ছোট্ট, সে সামান্য, সে তুচ্ছ, যার ঐক্য নেই সেই সামান্য তুচ্ছ। অর্থাৎ আমি যখন চলাফেরা করব, আমার সঙ্গে যখন আরও পাঁচজন থাকবে তখন আমার শক্তিটা কিন্তু অন্যরকম থাকবে, কিন্তু আমি যখন একা থাকব তখন কিন্তু আমার শক্তিটা খুবই নগণ্য। এখানে বৃষ্টিবিন্দুর মধ্য দিয়ে সেই কথাগুলো বোঝানোর চেষ্টা করেছেন লেখক। তাই বৃষ্টিবিন্দু একা না নেমে পৃথিবীকে ভাসাতে সহস্রে সহস্রে, লক্ষে লক্ষে, অর্বুদে অর্বুদে পৃথিবীতে নামার কথা বলছে। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে এখানে ক্ষুদ্র কে, অর্থাৎ ক্ষুদ্র বলতে এখানে উত্তরটি হবে একটি একক বৃষ্টিবিন্দু, অর্থাৎ আমাদের উপরের প্যারাটায় আমরা যেগুলো পেয়েছি তার মধ্যে এই ক্ষুদ্র শব্দটা আমরা পেয়েছি, ক্ষুদ্র কে। তাহলে ক্ষুদ্র কে, ক্ষুদ্র হচ্ছে একটি একক বৃষ্টিবিন্দু। এখানে একটি নতুন শব্দ আমরা পেয়েছি, সেটি হচ্ছে অর্বুদ। অর্বুদ মানে কি? অর্বুদ হচ্ছে কোটি, অর্থাৎ সহস্র মানে আমি পেয়েছি হাজার, লক্ষ আমরা বুঝি, আর অর্বুদ শব্দটি আমাদের কাছে নতুন এলো, সেটির অর্থ কি? সেটি হচ্ছে কোটি। আরেকটি প্রশ্ন আসতে পারে যে যার ঐক্য নেই সে কি। এখানে লাইন রয়েছে একটি যে যার ঐক্য নাই সে কি। উত্তর হবে যার ঐক্য নাই সে তুচ্ছ, সে সামান্য। ঠিক আছে, এমনভাবে গল্পটির ভিতর থেকে ছোট প্রশ্ন বা শব্দার্থ আসতেই পারে। কাজেই আমাদের পুরো গল্পটা ভালো করে যদি পড়া থাকে তবে সেখান যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন আমরা উত্তর লিখতে পারব। চলো আমরা এর পরবর্তী পেরাতে যাই। সেখানে কি রয়েছে? যে এখানেও বলা হয়েছে যে বৃষ্টিবিন্দু বলছে সবাই একসাথে পৃথিবীতে নামব এবং একসাথে পৃথিবীকে ভাসাব। অর্থাৎ আমি যদি একা নামি তাহলে আমি পৃথিবীকে ভাসাতে পারবো না, হয়তো আমি মাঝপথেই শুকিয়ে যাব, বৃষ্টির পৃথিবীতে এসে নামতেও পারবো না। আর যখন আমরা সবাই মিলে একসাথে নামব পৃথিবীকে আমরা ভেজাতে পারবো। আর বলছে যে বৃষ্টিবিন্দুগুলো পর্বতের মাথায় চড়ে, তার গলা ধরে, বুকে পা দিয়ে পৃথিবীতে নামবে। অর্থাৎ বৃষ্টি যখন নামে সে কোথায় কি আছে সেটা পরোয়া করে না, সে সব জায়গাতেই তখন বইতে থাকে, এবং সেটা পাহাড়ের চূড়া হোক, গাছপালা হোক, যে কোনো জায়গাতেই হোক, তারা কিন্তু তাদের মতো করে সেদিকে তাদের কাজ চালিয়ে যায়, এবং সেই একসঙ্গে নেমেই বৃষ্টিবিন্দুগুলো চারিদিক ভাসিয়ে দেয়। আবার কখনো কখনো মহাকল্লোলে ভীমবাদ্য বাজিয়ে তরঙ্গের উপর তরঙ্গের আঘাত এনে মহারঙ্গে খেলা করবে। অর্থাৎ বৃষ্টিবিন্দুগুলো কি বলছে? যে তারা কখনো মহাকল্লোলে ভীমবাদ্য বাজিয়ে, এখানে কতগুলো শব্দ আমরা পেলাম নতুন, যে সেগুলোর অর্থ কি সেটাও আমাদের জেনে রাখা দরকার। এখানে যেমন তরঙ্গ, তরঙ্গ শব্দটির অর্থ কি? তরঙ্গ শব্দটির অর্থ হচ্ছে ঢেউ। আরেকটি শব্দ পেলাম মহাকল্লোলে, সেই মহাকল্লোলে শব্দটির অর্থ কি? হ্যাঁ, সেটার অর্থ হচ্ছে ভীষণ শব্দের সঙ্গে, অর্থাৎ একটা যখন ঝড় আসে তখন দেখবে আকাশে মেঘ গর্জন করছে, সেই গর্জনের একটা বিকট শব্দ থাকে, সেখানে সেইগুলোর কথাই বলা হচ্ছে। বা ভীমবাদ্য, ভীমবাদ্য মানে ভয়ঙ্কর শব্দ। সবাই তোমরা খাতায় তুলে রাখো, দেখবে এগুলো পরবর্তী সময়ে খুব কাজে দেবে। আশা করি যেটুকু আমরা আলোচনা করলাম সেটুকু তোমরা ভালো করে বুঝতে পেরেছ। বাড়িতে এগুলো যখন আমার ক্লাস শেষ হলে বা স্কুলে পড়ানোর পর তোমরা সেগুলো যখন নিজেরা পড়বে দেখবে একদম সহজ হয়ে গেছে। আমি এবার তোমাদের পরবর্তী প্যারায় নিয়ে যাচ্ছি। যে পরবর্তী প্যারায় কি রয়েছে? যে বৃষ্টিবিন্দুগুলো কিছুটা আমাদের সঙ্গে মজাও করে থাকে, শুধুমাত্র আমাদের ভাসিয়ে দেওয়া, আমাদের উপর ইসে করা সেগুলোই নয়, যে সেগুলো বৃষ্টিবিন্দুগুলো মাঝে মাঝে আমাদের সঙ্গে মজাও করে যাচ্ছে। যেমন বলা হচ্ছে যে কে বৃষ্টিবিন্দুর সাথে যুদ্ধ করবে, ওই প্যারাতে বলা হচ্ছে বৃষ্টিবিন্দুর সাথে কে যুদ্ধ করবে। বৃষ্টিবিন্দু তখন মন্তব্য করেছে যে বায়ু আমাদের সঙ্গে যদি যুদ্ধ করতে আসে তাহলে আমরা বায়ুর ঘাড়ে চড়ে দেশ দেশান্তরে ঘুরে বেড়াবো। অর্থাৎ বায়ু আসুক, বায়ু যদি আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায়

শক্তি দিয়ে, কিন্তু আমরা সেটাতে হার মানব না, আমরা বরং বায়ুর ঘাড়ে চড়ে দেশ দেশান্তরে ঘুরে বেড়াব। তেমনি বৃষ্টি নানাভাবে রঙ্গরসও করে চলেছে আমাদের সঙ্গে, কখনো আবার মল্লিকার মধু ধুইয়ে ভ্রমরের অন্ন নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ এখানে যে মল্লিকা ফুল, সেই মল্লিকা ফুলের যে মধু রয়েছে সেগুলো বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে, আর ফলে কি হচ্ছে, ভ্রমর তার খাবার থেকে বঞ্চিত হচ্ছে। তেমনি মুড়িমুড়কির দোকান বৃষ্টিকণায় ফলার মাখিয়ে দিচ্ছে, বৃষ্টিবিন্দুর দাপটে বা মশকরাতে রামি চাকরানি শুকনো কাপড় নিয়ে দৌড়াচ্ছে, কখনো দেখা যাচ্ছে উঠোনে ছড়ানো কাপড় মাটিতে লুটিয়ে দিচ্ছে। অর্থাৎ হঠাৎ করে বাতাস চলে এলো, কাপড় যা রোদে দেওয়া ছিল সেগুলো সব মাটিতে লুটিয়ে পড়লো এবং বৃষ্টির জলে সেগুলো মাটির সঙ্গে মিশে লুটোপুটি। এখানে যে দিকটা বৃষ্টিবিন্দু সম্পর্কে উঠে এসেছে, যে সেটা হলো বৃষ্টিবিন্দু সহজ সরলভাবে পৃথিবীতে নামছে। অর্থাৎ কোথাও কোথাও আমরা এতটুকু এতক্ষণ যেই জায়গাগুলো আলোচনা করলাম সেটা একদম সাধারণ দিকটাই আমরা তুলে ধরলাম বৃষ্টিবিন্দু। পৃথিবীকে সাধারণভাবে নেমে যেভাবে ভেজানোর কথা তারা সেভাবেই ভিজিয়ে দিচ্ছে, আবার মানুষকে নানাভাবে হয়রানও করে দিচ্ছে। আবার কখনো কখনো দেখা যায় বৃষ্টিবিন্দু খেপে উঠছে, তারা স্রোতকায়া নতুন একদম সরু নদীগুলোকে বা নালাগুলোকেও জলে ভরিয়ে প্লাবিত করে দিচ্ছে। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে কে মুড়িমুড়কির দোকানে, অর্থাৎ যে প্যারাটা আমরা আলোচনা করলাম সেখানে মুড়িমুড়কির দোকানের কথা আমরা পেয়েছি, সেখানে প্রশ্ন আসতে পারে যে মুড়িমুড়কির দোকানে কে ফলার মেখে দিয়ে যায়, কি হবে উত্তরটি? চলো আমিই বলে দিই, সে উত্তরটি হবে সঙ্গবদ্ধভাবে বৃষ্টিবিন্দুগুলো মুড়িমুড়কির দোকানে ফলার মেখে দিয়ে যাচ্ছে। অর্থাৎ আশা করি যেভাবে আমি কথাগুলো বলছি তোমরা বুঝতে পারছ। এবং সেভাবে আরও প্রশ্ন আসতে পারে যে মল্লিকার মধু কে ধুইয়ে দিচ্ছে, মল্লিকার মধু বৃষ্টিবিন্দু ধুয়ে দিচ্ছে, এর ফলে কি হচ্ছে, বৃষ্টিবিন্দুগুলো ধুয়ে মল্লিকার মধু ধুয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, এতে সেই ভ্রমরের অন্ন ধ্বংস হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছ এই এতটুকু জায়গা। দেখো আমরা এখন যেই জায়গাটি আলোচনা করব সেটি আরেকটি প্যারা। এই প্যারায় যেগুলো বলা হচ্ছে যে বারবার এটাই বোঝানোর চেষ্টা করছেন লেখক যে পৃথিবীতে যা কিছু ক্ষুদ্র তারা কেউই তুচ্ছ নয়, দুর্বল নয়। অর্থাৎ আমরা এতটুকু দেখতে পেলাম যে বৃষ্টি কি করতে পারে সেই বিষয়টা নিয়ে বারবার লেখক এখানে তুলে ধরার চেষ্টা করেছেন, যে ছোট্ট একটা বৃষ্টিবিন্দু কিন্তু সে বন্যাও করছে, সে মাটিতে কাপড় লুটিয়েও দিচ্ছে বা বিভিন্নভাবে মানুষকে হয়রানও করছে। তো তেমনি লেখক এটাই বারবার বলার চেষ্টা করছেন যে তিনি তুচ্ছ বৃষ্টিবিন্দু তুচ্ছ নয়, দুর্বল নয়। যেমন গল্পের পরবর্তী ধাপে আমরা এই একতারই আরও কিছু উদাহরণ তুলে ধরলেন আমাদের লেখক। অর্থাৎ লেখক বারবার সেই একতার সুরে কথা বলার চেষ্টা করছেন এখানে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে এখানে আমাদের গল্পের যে বিষয়বস্তু সেটা হচ্ছে একতা, একতার যে শক্তি সেখানে সেটাই বারবার বলার চেষ্টা করেছেন। এখানে বলা হয়েছে যে এই প্যারাতে যে দেখো ভাই কেহ একা নামিও না, ঐক্যই বল নহিলে আমরা কেহ নহি। অর্থাৎ লাইনটির মধ্যে কি বলেছেন একটি বৃষ্টিবিন্দু, কি বলছে অন্যদের, দেখো ভাই কেহ একা নামিও না, অর্থাৎ একা কেউ নামবে না, ঐক্যই আমাদের বল। অর্থাৎ আমরা যখন একসাথে থাকব তখনই আমাদের শক্তি, নাইলে আমরা কেউ কিছু নই, আমরা প্রত্যেকে একটা তুচ্ছ দুর্বল একটা বৃষ্টিবিন্দু। খুব সুন্দর করে এই মর্মার্থটি এখানে তুলে ধরেছেন আমাদের লেখক। সত্যি যা কিছুই ক্ষুদ্র তুচ্ছ সবই পূর্ণতা পায় একতায়, এবং এই একতার বলেই পৃথিবী আজ শস্য শ্যামলা। অর্থাৎ বৃষ্টি যখন একসাথে পৃথিবীতে নামছে, মাটি ভিজিয়ে দিচ্ছে, জমি ভিজিয়ে দিচ্ছে, তখনই কিন্তু কৃষকরা চাষ করতে পারছে এবং সেই চাষের ফসল আমাদের মুখে তুলে ধরছেন, না হলে মানুষের বেঁচে থাকা অসাধ্য ছিল। বৃষ্টির ফলেই নদীর জল, ফলস্বরূপ নৌকা চালনা আর ব্যবসা বাণিজ্যের সচলতা, অর্থাৎ বৃষ্টির ফলেই নদীতে জল হচ্ছে যেখানে কি হচ্ছে নৌকা চালনা করা যাচ্ছে, এবং
সেই সময়কার লেখক।

যখন এই গল্পটি লিখেছেন তখনকার সময়ে নদীর জলের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য চলত। বৃষ্টি আসলেই তৃণলতা বৃক্ষগুলোর পুষ্টি সাধিত হয়, অর্থাৎ যখন বৃষ্টি আসে তখন আমাদের যে ছোট থেকে বড় সব গাছই তার খাদ্য পায়, আর তার ফলে পশু পক্ষী কীটপতঙ্গ তারাও সতেজ হয়ে ওঠে, সজীব হয়ে ওঠে, যার ফলে পৃথিবীর ভারসাম্য থাকবে অটুট। আর সেসবের কারণে বৃষ্টিবিন্দুর যথেষ্ট অহংকারও রয়েছে। এখানে একটি প্রশ্ন থাকতে পারে, বৃষ্টি কার মধু ধুয়ে অন্ন মারে? অর্থাৎ আমি আগেও বলেছি যে বৃষ্টি কী করতে পারে, বৃষ্টি একজনের অন্ন যেমন মারতে পারে তেমনি কারোর মুখে খাবার তুলেও দিতে পারে। এখানে কয়েকটি শব্দার্থ আমি দিচ্ছি, তোমরা নিজেরা এগুলো বুঝে লিখবে, যেমন কীটপতঙ্গ, তৃণলতা, শস্যক্ষেত্র, এগুলো তোমরা নিজেরা বাড়িতে লিখবে, ঠিক আছে? আবার চলে আসি গল্পে। এখানে দেখানো হয়েছে যে বৃষ্টিবিন্দু কখনো কখনো আহ্লাদিত হয়ে পড়ে যখন দেখতে পায় তাদের আগমনে গাছপালা

0: এখানে কয়েকটি শব্দার্থ আমি দিচ্ছি, তোমরা নিজেরা এগুলো বুঝে লিখবে। যেমন কীটপতঙ্গ, তৃণলতা, শস্যক্ষেত্র, এগুলো তোমরা নিজেরা বাড়িতে লিখবে, ঠিক আছে? আবার চলে আসি গল্পে। এখানে দেখানো হয়েছে যে বৃষ্টিবিন্দু কখনো কখনো আহ্লাদিত হয়ে পড়ে, যখন দেখতে পায় তাদের আগমনে গাছপালা মাথা নাড়ছে, ধান ক্ষেত মাথা নত করে প্রণাম জানাচ্ছে। অর্থাৎ বৃষ্টি কখনো কখনো বিগলিত হয়ে ওঠে, আহ্লাদিত হয়ে ওঠে। কেন হয়ে ওঠে এগুলো? কারণ তারা যখন পৃথিবীতে নামছে, দেখা যাচ্ছে গাছপালাগুলো যেন তাদেরকে অভ্যর্থনা করছে, তাদের মাথা নেড়ে। ধান গাছগুলো যেন মাথা নত করে তা বৃষ্টিকে প্রণাম জানাচ্ছে। এদিকে চাষিরা মনের আনন্দে বৃষ্টিতে ভিজে চাষ করছে। কেবল বেনে বউ আমশি ও আমশি আমসত্ব নিয়ে দৌড়াচ্ছে। অর্থাৎ চাষিরাও খুশি, গাছপালা খুশি, সবাই খুশি, পশু পাখিরাও খুশি। কেবল দেখা যাচ্ছে কে, বেনে বউ আমশি আর আমসত্ব নিয়ে দৌড়াচ্ছে। অর্থাৎ সে সেগুলো বাইরের রোদে শুকুতে দিয়েছিল, হঠাৎ বৃষ্টি আসাতে সেগুলো নিয়ে আবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তারা জানে, অর্থাৎ বৃষ্টিবিন্দু জানে, তারা একসাথে থাকলে কতটা শক্তিশালী, কিভাবে তারা বিশীর্ণা সূত্রকায়া নদীকে প্লাবিত করে। তারাই স্থির করে কোন দেশের মানুষকে বাঁচাবে, কোন দেশের নাগরিককে মারবে, জাহাজ কোথায় বইবে, আবার কোথায় জাহাজকে ডুবিয়েও দেবে। সব বৃষ্টিবিন্দুই কিন্তু ক্ষুদ্র, অথচ একসাথে যখন থাকে তখন তা বিশাল জলরাশি। সুতরাং মূল কথা যা বেরিয়েছে তা হলো একতা, আর এই একতাই ক্ষুদ্র বৃষ্টি কণাগুলোকে করে তুলেছে প্রবল শক্তিশালী, যা কিনা বিশীর্ণা সূত্রকায়া নদী তটিনীকে কুলোপ্লাবিত করে জলরাক্ষসী করে তুলতে পারে। অর্থাৎ যখন একটা সূত্রকায়া তটিনী সামান্যতম জায়গাকে ভিজিয়ে তোলার মতো ক্ষমতা থাকে, সেই তটিনী হঠাৎ করে জলরাক্ষসী রূপে পরিণত হয়। অর্থাৎ একতার বলে একটি ক্ষুদ্র বৃষ্টিবিন্দু পৃথিবীকে তছনছ করে দিতে পারে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি যে বৃষ্টিবিন্দুর একতার ফলে তারা কী কী করতে পারে। আমাদের আলোচ্য গল্পেও লেখক একতার বার্তাই দিতে চেয়েছেন, যেখানে আমরা মানুষ জাতি একতার বলে বলিয়ান হয়ে পৃথিবীকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। লেখকের এই গল্পটিতে ক্ষুদ্র বৃষ্টির সামান্য শক্তির দ্বারা কীভাবে একতার বলে শক্তিশালী হয়ে উঠেছে তা দেখালেও তার গূঢ় অর্থ ছিল আমরা মানুষ জাতিও পারি পৃথিবীকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে, আমাদের একে অপরের সাথে হাত মিলিয়ে ভ্রাতৃত্ব বোধ নিয়ে যেন আমরা পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারি। এই গল্পটিতে আরও কিছু প্রশ্ন আসতে পারে, যেমন প্রশ্ন বলতে কি, এখানে ছোট ছোট যেমন সন্ধি বিচ্ছেদ আসতে পারে, বিপরীত শব্দ আসতে পারে, পদান্তর আসতে পারে, বাক্য রচনা আসতে পারে, ব্যাস বাক্য সহ সমাস আসতে পারে। এগুলো আমাদের বইয়ে আছে, যেগুলো বইয়ে আছে সেগুলো আমরা খুব ভালো করে পড়ে নেব। পাশাপাশি এখানে আরও অনেক কিছু আছে, শুদ্ধ রূপ লেখা, চলিত ভাষায় রূপান্তর, এগুলো আমরা ভালো করে পড়ব। স্কুলে এগুলো পড়ানো হয়, খুব ভালো করে পড়ানো হয়, সেগুলো তোমরা খুব ভালোভাবে বুঝবে। যদি না বুঝো জিজ্ঞেস করবে শিক্ষককে, ওনারা অবশ্যই তোমাদের সেগুলো বুঝিয়ে দেবে। তাহলে আমরা যে গল্পটি আলোচনা করলাম সেটি নিয়ে তোমরা বাড়িতে ভালো করে পড়বে। আজ এখানেই আমার ক্লাসটা শেষ করছি, পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আবার আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে তখন সপ্তম শ্রেণীর বাংলা গল্প বৃষ্টি সম্পর্কে পাঠ দিলেন ধারিয়াথল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সাগরিকা দাস। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। ঘর গৃহস্থের আসা সন্ধ্যে 6:30, এরপরে শুনবেন লোকগীতি, শিল্পী পূর্ণদাস বাউল, সুস্বাস্থ্য রাত 8:05। আমাদের সঙ্গে থাকবেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শঙ্কর চক্রবর্তী। আজ আমরা সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলব মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনা নিয়ে। অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 9:00, শিল্পী স্বপন বসু। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট 9:15। বাংলা নাটক 9:30।

কর্মখালি বিজ্ঞপ্তি রাত ১০:১০ রাগ প্রধান গান শুনবেন জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর কণ্ঠে রাত ১০:১৫। ককবরক অনুষ্ঠানে থাকছে ককরুবাইনী পাণ্ডা ১৭:০০। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫%, সর্বনিম্ন ৭১%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বিকেল ৫:৩০ পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ ২৩.১ মিলিমিটার। ত্রিপুরার সবগুলো জেলায় ভারী বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা আজকের ঘর গৃহস্থির আসর থেকে। বন্ধুরা, বর্ষা প্রায় এসেই গেছে, যদিও জ্যৈষ্ঠ মাস চলছে কিন্তু বৃষ্টি রোজই অল্প একটু হচ্ছে। আর এই সময়ে আর নতুন করে পুকুর কাটার মতো কিন্তু সুবিধে নেই। পুকুরের কথা এই কারণে বললাম যে আজকে আমরা মাছ চাষ নিয়ে কথা বলবো। শুধু মাছ চাষ নয়, বর্ষাকালে মৎস্য চাষে সতর্কতা, এ নিয়ে কথা বলবো। আর বর্ষাকালে মাছ চাষে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা খুব জরুরি, কারণ এই সময়ে অতিবৃষ্টির কারণে জল বৃদ্ধি পায়, রোগবালাই এবং খাবারের অভাবসহ নানা সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আর এইসব সমস্যা থেকে কিভাবে আপনারা নিস্তার পাবেন, এ নিয়েই আপনাদের জানানোর জন্যে, আপনাদের একটু সতর্ক করার জন্যে, আপনাদের পরামর্শ দেওয়ার জন্যে আজকে আমরা স্টুডিওতে ডেকে নিয়েছি অবসরপ্রাপ্ত মৎস্য আধিকারিক শ্রী সুব্রত চৌধুরীকে। নমস্কার শ্রী চৌধুরী।
1: নমস্কার।
0: আপনাকে আমাদের এই অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। আমরা জানি মূলত তিন রকমের পুকুর হয় এই মাছ চাষের জন্যে। এই তিন রকম পুকুরে তিন রকম যত্নের প্রয়োজন হয়। আপনার কাছে বিস্তারিত জানতে চাইব তিন রকম পুকুরের নাম এবং কী কী ভাবে আলাদা আলাদাভাবে যত্ন করতে হয়।
1: দেখুন, ত্রিপুরা রাজ্যের তো কৃষক ভাইরা কিছু কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন, বিশেষ করে যেমন পুকুরের আপনার যে পাড়গুলি আছে সেগুলি আগের থেকেই যদি মেরামত না

0: এখনো সময় আছে, কিছু কিছু মাটি দিয়ে যেগুলি ফাটল ধরে আছে এগুলি মেরামত করে নিতে হবে, কারণ এবং সাথে কিছু ঘাসের চাপটা এগুলিও লাগিয়ে দিতে হবে, তা না হলে বৃষ্টির জলে পাড় ধসে পুকুরে জলে চলে আসবে এবং বাইরের জল ভিতরে চলে আসবে। তো তার জন্য
1: মানে ঘাস সহ মাটি তুলে সেটাকে এনে পুকুরটাকে বাঁধা,
0: হ্যাঁ সেটাও করতে পারেন, অথবা উপর থেকে ঘাস বাইর থেকে এনেও ঘাসের চাপটা দিতে পারে, সেগুলি দিলেও সাধারণত পুকুরে পাড় মজবুত থাকে। তো তার জন্য বাইরের জল ভিতরে প্রবেশ করবে না, এবং পুকুরের পাড়ের উপর দিকে একটা ড্রেনেজ, ভালো ড্রেনেজ সিস্টেম থাকতে হবে, কারণ যদি থাকে তাহলে বাইরের জল পুকুরের মধ্যে প্রবেশ করবে না। কারণ যদি বাইরের জল প্রবেশ করে, কারণ আজকাল কৃষক ভাইরা কী করে, বিভিন্ন রকমের সবজি করে এবং সবজির জন্য কীটনাশক ওষুধ প্রয়োগ করে, সুতরাং কীটনাশক ওষুধের জল বাহিত হয়ে পুকুরে পড়ে এবং সেই পুকুরের জল দূষিত হয়ে মাছ মারাও যেতে পারে।
1: এটা একটা মারাত্মক ব্যাপার, কারণ যে বীজগুলো প্রয়োগ করা হচ্ছে কীটনাশক পোকা নির্মূলের জন্যে, সেগুলো যদি পুকুরে চলে আসে তাহলে তো মাছের মধ্যে সেগুলো প্রবেশ করবে এবং মাছ মারা যাওয়ার সম্ভাবনা।
0: তো তার জন্য এগুলি ব্যবস্থা করতে হবে, আগাম ব্যবস্থা। সাথে সাথে পুকুরের পাড়ে যদি কোনো রকমের বড় গাছপালা থাকে সেগুলি বর্ষার আগেই কেটে নিতে হবে, কারণ গাছের পাতা বর্ষার সময় বিভিন্ন ঝড় ঝাপটের বলে কি হবে, পুকুরে পড়ার ফলে এগুলি পচন ক্রিয়া হবে, তার জন্য এগুলি উঠিয়ে নিতে হবে। এবং সাথে সাথে পুকুরের তলদেশে বা পুকুরের জলে ভাসমান কিছু কিছু জলজ আগাছা, যেমন কচুরি পানা, গুড়ি পানা, টুপা পানা, পিষ্টিয়া, পিষ্টিয়া তো সাংঘাতিক ক্ষতিকর, এগুলি পুকুর থেকে সরিয়ে নিতে হবে। তা না হলে পুকুরে কি হবে, এগুলি পচন ক্রিয়া হবে, এক নম্বর, দুই নম্বর বিভিন্ন সরীসৃপ প্রাণীর বাসা হবে, কারণ এবং সাথে সাথে পুকুরে যে মাছ চাষের জন্য যে খাদ্য প্রয়োগ করা হবে তাতে ভাগ বসাবে, অক্সিজেনের ঘাটতি হবে। তো তার জন্য কৃষক ভাইরা বর্ষার আগে এগুলি উঠে নিতে হয়, কিন্তু এখন যেহেতু বর্ষার পুরো দিনে শুরু হয়নি এখনও সরাতে পারবেন। সাথে সাথে আপনার পুকুরের যে যে পাড়ের যে তার যে জলের তার যে জলের একটা আয়তন অনুসারে, পুকুরের আয়তন অনুসারে বিশেষ করে মিশ্র মাছ চাষ, আতুর পুকুর বা লালন পুকুরে তার জলের গভীরতাও একটা মেনটেন করতে হবে। তো তার জন্য তার আগেই পুকুরে, যেমন মিশ্র মাছ চাষের ক্ষেত্রে যে পুকুরগুলি আপনি বড় মাছের জন্য চাষ করবেন তার জন্য অ্যাটলিস্ট জল অন্তত 6-7 ফুট রাখতে হবে, এই 7 ফুটের মধ্যে একটা ইনলেট এবং আউটলেট রাখতে হবে। এবং
1: আমি এটাই বলতে চাইছিলাম যে যদি আপনি ব্যবসায়িক ভিত্তিতে এই পুকুরগুলো করে থাকেন, মানে মাছ চাষের জন্য করে থাকেন, এবং মাছ চাষটা যদি ব্যবসায়িকভাবে আপনি করে থাকেন, তাহলে অবশ্যই পুকুরের পাড়ে বড় কিছু গাছ
0: লাগাতে পারবেন,
1: যাতে পুকুরে সবসময় রোদ্দুর লাগে, সেই ব্যাপারটা লক্ষ্য রাখবেন।
0: কারণ সারা সংসার যদি না হয় পুকুরে খাদ্য তৈরি হবে,
1: শীত গরম সবসময় যাতে রোদ্দুর লাগে সে ব্যাপারটা
0: লক্ষ্য রাখতে হবে। কারণ যদি সালোক সংশ্লেষ না হয় তাহলে পুকুরে উদ্ভিদকণা এবং প্রাণীকণা, যেটা প্ল্যাঙ্কটন বলা হয়, উদ্ভিদকণা প্রাণীকণা সেগুলি উৎপন্ন হবে না, তার জন্য এগুলি সরিয়ে নিতে হবে।
1: এবং সবজি চাষ করলেও এরকম সবজি চাষ করতে হবে যেটাতে কীটনাশক খুব একটা প্রয়োজন,
0: অর্গানিক চাষ করতে হবে,
1: তাহলে আপনার ক্ষতি হচ্ছে না, আপনি দুদিকেই
0: লাভবান হতে পারেন।
1: আপনি আতুর পুকুর, লালন পুকুর আর
0: পালন পুকুর, তো এখন পালন পুকুরে কৃষক ভাইরা যেমন বর্ষার আগেই বা এখনও শুরু করতে পারে, পুকুরটা তৈরি করে নিতে হবে বড় পুকুরের ক্ষেত্রে, সেটার আয়তন যদি একখানি বা তার বেশি হয় তাহলে সবচেয়ে বেস্ট। আর যদি আপনার লালন পুকুর বা পালন পুকুর হয় সেটার আয়তন যদি একখানির নিচে হয় সেটাও ভালো, তবে সেটার মধ্যে ধানিপোনা চাষ করা যেতে পারে, এবং ধানিপোনা থেকে চারাপোনা তৈরি করা যেতে পারে। আর যেটা আতুর পুকুর সেটার আয়তন 5-7 ঘন্টা, ত্রিপুরা যেরকম অনেক অসংখ্য কৃষক ভাইদের কাছে আছে, তারা শুধু আতুর পুকুরে শুধু ধানিপোনার ডিমপোনা থেকে ধানিপোনা তৈরি করে প্রচুর টাকা রোজগার করতে পারবে। তো সুতরাং এই পুকুরগুলিকে বিজ্ঞানভিত্তিক যদি ব্যবহার করা হয় সাইন্টিফিক্যালি, অর্থাৎ বড় পুকুরের ক্ষেত্রে বড় মাছ চাষ করলাম এবং লালন পুকুরের ক্ষেত্রে চারাপোনা তৈরি করলাম, এবং আতুর পুকুরের ক্ষেত্রে নার্সারি ট্যাঙ্কের ক্ষেত্রে আপনি ধানিপোনা ডিমপোনা থেকে ধানিপোনা তৈরি করলেন, তো এইগুলি যদি আমরা বিজ্ঞানভিত্তিক চাষ করি তাহলে কৃষক ভাইরা লাভবান হবে।
1: আচ্ছা শ্রী চৌধুরী, গত বছর কিন্তু বন্যায় প্রচুর ক্ষতি হয়েছে, অনেকেরই মাছ মানে পুকুর খালি হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে সামনে বর্ষা, বন্যা হতে পারে, সেক্ষেত্রে কীভাবে সতর্কতা অবলম্বন করবে বা কীভাবে আটকাবে মাছগুলোকে
0: এখন
1: যদি বর্ষার জল ঢুকেও?
0: যেটা আমি আগে আলোচনা করেছি যে বর্ষার যেহেতু যখন জল জমবে আমার পুকুরের জলের যে একটা গভীরতা সেটা নিয়ন্ত্রণ রাখতে হবে, অর্থাৎ যে পুকুরের আয়তন, পুকুরের আয়তন অনুসারে বা পুকুরের প্রকারভেদ অনুসারে জলের গভীরতা বিভিন্ন রকম হবে। যেমন বড় মাছ চাষের ক্ষেত্রে 7-8 ফুট,

0: তার সময় একটা ইনলেট তৈরি দিতে হবে, আউটলেট, ইনলেট আউটলেটের মধ্যে জল বের করে দিতে হবে। সেরকম আতুর পুকুরের ক্ষেত্রে আপনার 4 থেকে 5 ফুট এবং লালন বা পালন পুকুরে 5 ফুট থেকে 6 ফুট সেরকম যদি রাখি, তাহলে ভিতরের জলটা যেটা অ্যাক্সেস জল থাকবে সেটা বেরিয়ে যাবে। আর বাইরের জলও যদি আমার, যদি পুকুরে জল কম হয়, বাইরের থেকেও জল জল নেওয়া যেতে পারে। এবং সাথে সাথে ওই ইনলেট আউটলেটের মধ্যে জাল দিতে হবে, কারণ বিভিন্ন রকমের সাপ সরীসৃপ এগুলি যাতে পুকুরে প্রবেশ না করে, বা পুকুরের যে কালচারেবল ফিশ সেগুলি যাতে বের যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে। সাথে সাথে
1: সাপটাকে আটকানো মনে হয় অনেক কঠিন, কারণ সাপ
0: কিছু, বিশেষ করে ব্যাঙ বা আমাচা বা রাক্ষুসে মাছ এগুলি তো বন্যার জলে আসতে পারে, সেগুলি আটকানো যেতে পারে। আচ্ছা, এখন
1: তার মানে বলছেন যে পুকুরটা এমনভাবেই তৈরি করা উচিত যাতে তার যে জলের গভীরতা সেটা একই মাপের সবসময় থাকে,
0: একই মাপের সবসময় থাকে।
1: হ্যাঁ, বেশি জল হলেও যাতে
0: একই মাপের সবসময়, তারপর বৃষ্টির পরে হয়তো এক দুই দিনে একটু হেরফের হবে, তারপর আবার মেনটেন হয়ে যাবে।
1: না, সেটাই, বৃষ্টির জলে জল যদি বেশি পরিমাণ চলেও আসে তাহলে যেটা দিয়ে আউটলেটটা যেটা দিয়ে বেরোবে সেটা অ্যাক্সেস জলটা চলে যাবে।
0: সুতরাং সেইভাবে আমার পাইপটা ঠিক রাখতে হবে। সেই জন্য আমি পুকুরের আয়তন অনুসারে, গভীরতা অনুসারে, পুকুরের প্রকার ভেদ অনুসারে আমি বলেছি যে ইনলেট আউটলেট দিতে হবে।
1: সেটা ওই জায়গাটাকে তো ইট সিমেন্ট দিয়ে বাঁধাই করে পাইপের মতো করে নিতে
0: পারে, করা যেতে পারে, অথবা প্লাস্টিকের পাইপ দিয়েও দেওয়া যেতে পারে।
1: প্লাস্টিকের পাইপে হয়তো বা জলটা ওইভাবে নিষ্কাশিত হবে না,
0: যত
1: তাড়াতাড়ি
0: যত হয় হবে, কিন্তু প্লাস্টিকের মুখের মধ্যে জাল দিতে হবে যাতে মাছ বেরিয়ে না যায়, বা বাইরের থেকে মাছ বা অন্য কোনো মানে অপ্রাসঙ্গিক বা অবাঞ্ছিত মাছ যাতে না আসতে পারে।
1: অনেক সময় একটা সমস্যা আমি দেখেছি নিজেও, যখন বিভিন্ন কৃষকের জমি পরিদর্শনে গেছি, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তখন দেখেছি যে কচুরি পানায় ভরে গেছে পুকুর। সেক্ষেত্রে কি কোনো অসুবিধা আছে?
0: হ্যাঁ, অবশ্যই অসুবিধা আছে, কারণ যদি বিভিন্ন রকমের জলজ আগাছা থাকে, কচুরি পানা যেটা বললেন বা টুপা পানা, আর একটা হচ্ছে পিষ্টিয়া, ইঁদুরের কানের মতন, এগুলি তো সাংঘাতিক ক্ষতি, এগুলি কোনো কাজেও আসে না, গ্রাস কাপেও খায় না, কিন্তু কচুরি পানা গ্রাস কাপেও খায়। সুতরাং এইগুলি পুকুর থেকে অবশ্যই সরিয়ে নিতে হবে, কারণ এগুলি যদি থাকে পচন ক্রিয়া হবে, 2 নম্বর হলো খাদ্যের মধ্যে ভাগ বসাবে, তৃতীয়ত হলো পুকুরের মধ্যে সালুর সংশ্লেষে ব্যাঘাত ঘটাবে, সূর্যের কিরণ ঠিকভাবে পৌঁছবে না, বিভিন্ন সরীসৃপ জাতীয় প্রাণীর বাসস্থান হবে। সুতরাং এগুলি এবং জাল টানতে, বিশেষ করে একটা জাল টানতে অসুবিধা হবে, সুতরাং এগুলি অবশ্যই সরিয়ে নিতে হবে।
1: এগুলিকে
0: যদি সরিয়ে নেন তাহলে মাছের উৎপাদন অনেক বেশি হবে।
1: তার মানে পুকুরে কচুরি পানা থাকতে পারে?
0: একদম না,
1: একদমই, এগুলোকে মুক্ত রাখা উচিত। তাহলে আপনি পুকুর পার বাঁধানোর কথা বললেন, অতিরিক্ত জল যাতে না ঢুকে এবং ঢুকলেও যাতে বেরিয়ে যায় সেই ব্যবস্থার কথা বললেন, তাছাড়া ঘাস লাগানোর কথা বললেন পারে, যাতে ভূমিক্ষয় রোধ হয়। এছাড়া বললেন যেটা, যে জল নিষ্কাশনের ব্যাপারটাও বলে দিলেন। তাহলে আমরা 3 রকম পুকুরের কথা বলছিলাম, 3 রকম পুকুরে আপনি বলছিলেন জলের স্তরটা এক একটার মধ্যে এক এক রকম মেনটেন করতে হবে। তো যেটাতে পোনা তৈরি হবে সেটার যত্ন নিয়ে যদি একটু বলেন।
0: যেমন আমি লালন পালন পুকুরের কথা বলছি, সেটা আপনি বলছেন যদি এককানি পুকুর হয়, সেটা পুকুরটা তৈরি করতে হবে, প্রথমে পুকুরটার নিচে একটু নাঙ্গল দিতে হবে, দিলে বা একটু যদি মাটিটা যদি একটু কেটে দেওয়া যায় বা একটু হাল চাষ করা যায় নিচে, এবং তাহলে খুব উত্তম। তারপরে আপনি কানি প্রতি জলাশয়ে 800 কেজি কাঁচা গোবর, 800 কেজি কাঁচা গোবর প্রয়োগ করতে পারেন।
1: আচ্ছা, এবং পুরোটার মধ্যে ছড়িয়ে দিতে হবে।
0: 2 নম্বর হলো কাঁচা গোবর, কিন্তু
1: আচ্ছা,
0: কিন্তু শুকনো গোবর দিলে হবে না। আর তার 7 দিন পর চুন প্রয়োগ করতে হবে কানি প্রতি জলাশয়ে, অ্যাজ এ ভেজাল ডোজ হিসাবে 40 কেজি।
1: এটা মানে প্রাক বর্ষা এখন চলছে,
0: এখনই দিতে পারে, এখন যারা এখনো তৈরি করেনি পুকুর, বিশেষ করে যারা বললেন যে পোনা তৈরি করতে হবে আতুর লালন পুকুরের ক্ষেত্রে, ধানি পোনা থেকে চারা পোনা, চারা পোনা থেকে চালা পোনা, যেগুলি আমরা পুকুরে নিয়ে, বড় পুকুরে নিয়ে ছাড়ি এবং সেগুলি মাছে নলা মাছ তৈরি হয়, তো তার জন্য ওই পুকুরে আমার কানি প্রতি জলাশয়ে 800 কেজি কাঁচা গোবর, তার 7 দিন পর 40 কেজি ভেজাল ডোজ হিসাবে কলিচুন প্রয়োগ করতে হবে।
1: আচ্ছা,
0: তার 7 দিন চুন দেওয়ার 7 দিন পরে তারপর কী করবেন? আমি তারপরে ওই রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন, কিন্তু বিশেষ আমরা পোনা চাষের ক্ষেত্রে আমরা রাসায়নিক সার বলি না, তো যেহেতু আমার 7 দিন, তার 7 দিন অপেক্ষা রাখতে হবে, তারপর দেখা গেল পুকুরের জল অনেক সবুজ হয়ে গেছে,
1: আচ্ছা,
0: অর্থাৎ প্ল্যাঙ্কটন তৈরি হয়েছে, তখন আমি কানির প্রতি জলাশয়ে 40 থেকে 50 হাজার বা তারও বেশি, 60 হাজার পর্যন্ত আপনি লিমিট দিতে পারেন, ধানি পোনা ছাড়তে পারেন।
1: আচ্ছা,
0: তো যদি ধানি পোনা 60 হাজার ছাড়েন, তাহলে তার থেকে 2 মাস পরের থেকে আপনার পোনাগুলি, চারা পোনা তৈরি হয়ে যাবে, 2 থেকে 3 ইঞ্চি হয়ে যাবে।
1: আচ্ছা,

0: এগুলো আপনার বাজারে বিক্রি করতে পারবেন, এবং
1: হুম
0: তার জন্য প্রতিদিন
1: হুম হুম
0: পরিপূরক খাবার দিতে হবে, খোল এবং 1:1 অনুপাতে খোল এবং চালের গুঁড়া,
1: আচ্ছা, চালের গুঁড়া,
0: চালের গুঁড়া
1: এগুলো কি মিশ্রণ করে দিতে
0: মিশ্রণ
1: হবে?
0: ওই তো 1:1 অনুপাতে।
1: হুম
0: অর্থাৎ 1 কেজি যদি খাবার দেন তাহলে 500 খোল, 500 চালের গুঁড়া।
1: সেটা কিভাবে দেবে, মানে জলে ভিজিয়ে?
0: জলে ভিজিয়ে না, ছিটিয়ে দিতে হবে,
1: ছিটিয়ে দিতে
0: ছিটিয়ে
1: হবে,
0: দিতে হবে।
1: আচ্ছা।
0: বাস, তারপরে প্রতি 15 দিন পর পর বা 10 দিন পর পর একটু চেক করতে হবে, একটা নমুনা পরীক্ষা করতে হবে, মাছগুলি ঠিক আছে কি না,
1: জাল মারতে হবে?
0: কতটুকু বড় হয়েছে। হ্যাঁ, বেড় জাল দিতে হবে,
1: হুম
0: ঘন জাল দিয়ে সেই মাছগুলিকে পরীক্ষা করতে হবে যে মাছগুলির স্বাস্থ্য কীরকম আছে, মাছের না এগুলি পোনাগুলি কীরকম, তার স্বাস্থ্য কীরকম আছে, বৃদ্ধি ঠিকভাবে হয়েছে কি না এগুলি দেখতে হবে।
1: আচ্ছা, মানে মাঝে মধ্যে মাছের স্বাস্থ্যটা পরীক্ষা করতে হবে বেড় জাল দিয়ে?
0: এগুলি দেখতে হবে।
1: আচ্ছা,
0: এখন প্রশ্ন হলো যে এই যে আমি এককানি পুকুরে 50-60 হাজার ধানি বোনা ফেললাম, তার ফলে কি হলো, 80% তাতে টিকে যাবে,
1: আচ্ছা,
0: বুঝলেন তো, 80% যদি 6-50 হাজার পর্যন্ত টিকে যাবে,
1: মানে এর মধ্যে যদি রাক্ষসে মাছ প্রবেশ না করে
0: তাহলে
1: সেক্ষেত্রে?
0: আমি তো পুকুর তো আগে রেডি করে নিয়েছি, সেখানে কোনো রাক্ষস মাছও নেই, কোনো আমাচা নেই, যে সুতরাং শুধু কিনা পুকুরে গোবর দেওয়া হয়েছে এবং চুন প্রয়োগ করা হয়েছে। ইচ্ছা করলে গোবর আপনি আগেও দিতে পারেন, অথবা চুনও আগে দিতে পারেন, চুনও প্রথম চুন দিলেও বেস্ট, চুন দিলে তার 7 দিন পরে গোবর দিলেও হবে, এবং
1: আচ্ছা,
0: তারপরে 7 দিন পর বা 10 দিন পর আপনি মাছের পোনা ছেড়ে দিতে পারেন, ধানি পোনা যে, এবং সেই ক্ষেত্রে পোনা ছাড়ার ক্ষেত্রে একটা আপনি প্রশ্ন করতে পারেন যে কী পোনা ছাড়ব। আমাদের যেহেতু ত্রিপুরা রাজ্যে রুই কাতলা মৃগেল এবং সেটা সিলভার কার্প গ্রাস কার্প ও বিদেশি পোনা, সেগুলি যদি না ফেলে যদি আমরা রুই কাতলা এবং মৃগেল ফেলাই সবচেয়ে বেস্ট।
1: আচ্ছা,
0: তো কাতলা রুই মৃগেল একসাথে ফেলে দিতে পারেন।
1: সেই সঙ্গে বাটা মাছ একটা খুব জনপ্রিয় একটা
0: জনপ্রিয় আছে, কিন্তু সেটা যদি আপনি এই পুকুরে ছেড়েন তো তাহলে হয়তো লাভবান হবেন না, কারণ তখন বাটাটা আরও অনেক ছোটো হয়ে যাবে, বা বাটা এবং মৃগেল বুঝতে প্রথম অনেক সময় অসুবিধা হয়ে যাবে,
1: দেখতে
0: তার জন্য এটা আলাদা করতে হবে বাটা মাছটা।
1: বাটা মাছটা কি আলাদা কেন, এটা কি?
0: কারণ ওইটা মৃগেল মাছের মতো অনেক, কিন্তু এটা গ্রোথ কম হবে,
1: গ্রোথ কম
0: গ্রোথ কম হবে, কিন্তু এটা কিন্তু বাজারে, এবং এটা পোনাটার দামও বেশি, এবং তার জন্য ওই যে রেনু যেটা আনবো বাটি হিসাবে যেটা, তো এটা অনেক কস্টলি হয়ে যায়, তার জন্য সেটা অনেক কৃষক এটা একসাথে করে না, তার জন্য মৃগেল কাতলা এবং রুই একসাথে ফেলতে পারে, বাটা আলাদা করে।
1: বাটা মাছটা কি এটা বৃদ্ধি এমনিতেই কম হয় নাকি?
0: না, হয়, ভালোই হয়, কিন্তু সেটা
1: কারণ বাজারে যা দেখা যায় এগুলোকে পোনা হিসেবেই পাওয়া যায়,
0: এবং এটি লাচু, এটি বাটাও আমাদের ত্রিপুরা যে বাটা খুব কমই পাওয়া যায়, এটির বলা হয় সাধারণত ভাগনা বা লাচু মাছও বলা হয়। তো আমি যেই সময় দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে ছিলাম তখন লাচু মাছ আমরা করেছিলাম, এবং সেটাতে ওইখানে খুব এবং ত্রিপুরা রাজ্যে এখন কিন্তু প্রচুর পাওয়া যায়। তো এই লাচু বা বাটা মাছ, বাটা না, যেটা ভাগনা মাছ বলা হয়, এটা যদি এককভাবে করেন সবচেয়ে বেস্ট, মানে মনোকালচার হিসাবে এককভাবে যদি ফেলান পুকুরে সবচেয়ে বেস্ট, কিন্তু এটা এটার সাথে কিন্তু আপনি রুই মৃগেল ফেলতে পারবেন না, এটা বাটার সাথে আপনি ইচ্ছা করলে কাতলা মাছ ফেলতে পারেন।
1: আচ্ছা,
0: তো সুতরাং কম্বিনেশনটা সেরকম হয়ে গেল, কিন্তু বাটা মাছ রুই মাছ যদি হয় বা মৃগেল মাছ হয় সেটা ভালো লাভবান হবে না, এবং কৃষক ভাইরা বুঝতেও পারবে না এবং লস হবে, তো তার জন্য বাটার সাথে কাতলা মাছ ফেলতে পারে।
1: আচ্ছা, তাহলে এই প্রকারভেদটা নিশ্চয়ই আমাদের কৃষক বন্ধুরা বুঝতে পারছেন যে কোন মাছের সঙ্গে কোন মাছ চাষ করলে বেশি লাভবান হতে পারেন। আচ্ছা, বর্ষাকালে আরেকটা সমস্যা হচ্ছে আপনার ঘোলা জল প্রবেশ করা।
0: হ্যাঁ, ভালো কথা বললেন যে সাধারণত বর্ষার সময় যখন বৃষ্টি হয়ে যায় তখন দেখা যায় কৃষক ভাইরা বলে যে আমাদের পুকুরে মাছ মারা যাচ্ছে বৃষ্টির সময়, কিন্তু অনেক সময় শীতের সময়, আসলে তো সাধারণত শীতের সময় মাছ মারা যায়, কিন্তু বর্ষাকালে মাছ মারা যায়, কারণ বর্ষাকালে যখন পুকুরের পাড় বা তার যে ক্যাচমেন্ট এরিয়া সেটা থেকে যখন জল ধাবিত হয়ে পুকুরে পড়ে, তখন কাদাযুক্ত মাটি মিশ্রিত পুকুরে পড়ে, তো তখন জলটা কী হয়, গোলাভাব হয়ে যায়। গোলাভাব হয়, এটা আমরা সাধারণত সাইন্টিফিকলি টার্বিডিটি বলা হয়। তো এই যে টার্বিডিটি যখন হয় তখন কি হয়, পুকুরের যে জলের যে অক্সিজেন, ডিজলভ অক্সিজেন, সেটা কমে যায়। তো যখন ডিজলভ অক্সিজেন কমে যায় তখন মাছের কী হয়, উপরে খাবি খায়, উপরে দেখবেন অনেক সময় ভেসে উঠে, তখন খাবি খায়, এটা খাবি গাওয়া বলা হয়। তো কৃষক ভাইরা বলে আমার মাছ তো খুব সুন্দর দেখাচ্ছে পুকুরে উপরে ভাসছে, কিন্তু এটা আসলে ভালো লক্ষণ না, এটা খুব খারাপ লক্ষণ, মাছটা খুব মানে অস্বস্তি
1: অস্বস্তিতে আছে।
0: সুতরাং হ্যাঁ, তা তার জন্য পুকুরে জিপসাম প্রয়োগ করতে হয়। জিপসাম যদি জিপসাম প্রয়োগ করেন তার জলটা বা ফিটকিরিও প্রয়োগ করা যেতে পারে, যদি করা হয় তাহলে সেটা ওই যে মাটির যে টার্বিডিটি যে গোলাভাবটা সেটা কমে যায়, সুতরাং সেই দিকে লক্ষ্য রাখতে হবে।

0: আচ্ছা, আমাদের এই ত্রিপুরার যে আরেক রকম চাষ হয় মাছের, সেটা হচ্ছে আপনার ধরুন দুটো টিলার মাঝখানে লোঙ্গা রয়েছে, তো দুদিকে বাঁধ দিয়ে সেখানটায় যে জলটা জমে সেই জলের মধ্যেও মাছ চাষ করা হয়, এবং এটা অনেক সময়কে একটা লেকের আকার ধারণ করে। অনেক বড় জায়গা যদি অনেকে নিতে পারে সেটা একটা লেকের মতো হয়েছে, এবং তার চারপাশেই যখন গাছগাছরা থাকে তখন তার জলটাও এমনিতেই সবুজ সবুজ একটা ভাব হয়ে যায়। আর তাছাড়া যে সমস্যাটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে বর্ষার সময় প্রচুর পরিমাণে ঢাল বেয়ে জল চলে আসে, তো এগুলোর বেলায় যত্নটা নিশ্চয়ই একটু অন্যরকম নিতে হবে।
1: দেখুন, ত্রিপুরা রাজ্যে যেহেতু আমাদের পাহাড় বেষ্টিত, পূর্বোত্তরে ত্রিপুরা রাজ্যে বিশেষ করে পাহাড় অঞ্চলের যে বাঁধগুলি আছে, সাধারণত এক একটা বাঁধ 8 হেক্টার 10 হেক্টার এরকম হেক্টারও বাঁধ আছে আমাদের ত্রিপুরা রাজ্যে, বা 5 কানি 6 কানি 7 কানি আকারেরও বাঁধ আছে। তো এই যে দুইটা টিলার মাঝখানে যে বাঁধগুলি আছে, এটার পাড় যদি ঠিকভাবে মেরামত না করা হয় তার সমতলের যে পুকুরগুলি আছে সেগুলি প্লাবিত হয়ে যেতে পারে। তো তার জন্য যারা পাহাড় অঞ্চলের যে সমস্ত বাঁধগুলি আছে সেগুলি পাড়টির খুব উঁচু করে বাঁধতে হয়, অর্থ কমপক্ষে 12 থেকে 14 ফুট উঁচু করতে হবে। যদি 12 থেকে 14 ফুট উঁচু করা যায় তাহলে উপরের যে ক্যাচমেন্ট এরিয়া, তবে সেটা স্থান বেশে জায়গা বিশেষ করে আমাদের ওই বাঁধগুলি দিতে হবে। তবে সাধারণত একটা মিনিমাম 14 ফুট থেকে 15 ফুট যদি বাঁধ উঁচু থাকে, এবং সেটা পাড়ের যে বেসটা যদি 20 থেকে 30 ফুট পাশ থাকে, প্রশস্ত থাকে, তাহলে অনেক মাটি ধারণ করা যেতে পারে, এবং বাঁধটা ক্রমশ ঢালু হতে হবে। বাঁধ যদি খাড়া হয় তাহলে ভাঙার সম্ভাবনা বেশি থাকে, সেটা যদি ক্রমশ হয় 1:1 অনুপাতে হয় তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট, তাহলে কি হবে এটা ভাঙার সম্ভাবনা কম থাকবে। আর যদি খাড়া থাকে তাহলে কিন্তু ভেঙে যাবে, এবং তল নিম্নাঞ্চলের যে সমস্ত পুকুরগুলি আছে ছোট ছোট, সেগুলি কিন্তু প্লাবিত হয়ে যাবে এবং মাছগুলি ভেসে যাবে এবং ওগুলি বন্যা কবলিতর মধ্যে পড়ে যাবে। সুতরাং ওই জায়গার মধ্যে যেখানে বাঁধগুলি আছে পাহাড় অঞ্চলে, সেখানে দেখবেন যেহেতু জল উপর থেকে ক্যাচমেন্ট এরিয়া আসে, এবং ত্রিপুরা রাজ্যে যেহেতু অনেকে জুম চাষ করে, সেখানে অনেক গাছগুলি কেটে ফেলে এবং তাতে ছাই থাকে, এখানে কিন্তু অর্গানিক হয়, এবং তার জন্য ওইখানে জলটা খুব উত্তম থাকে, খুব খুব খুব মানে ওইটার মধ্যে নিউট্রিশন খুব ভালো। এবং
2: ঘর গৃহস্থের আসরে এবারে শুনবেন লোকগীতি, শিল্পী পূর্ণদাস বাউল।

শুনছিলেন লোকগীতি পূর্ণদাস বাউলের কণ্ঠে, সেই সাথে আজকে ঘর গৃহস্থের আসরের এখানেই সমাপ্তি। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: যতনৰ খাক হাম ইয়াফারে তাবুক চেংজাগো চিনি তিনি নি হরনি ককবরক আবাই পান্দা আকাশবাণী আগরতলা পান্দানি পুইলাও তিনি খানালায়নে কক্রবাইনি পান্দা কক্লবাইনি পান্দাও পুইলা খানার জাগানে সাকবাইথাং সৈজা কক্লব সাউই খানারওয়ানে শর্মিলা দেববর্মা
1: খুলুকা আনি পুইলা কগলব নিমু খাসকনি থানিও অশাল শালবুরুম মলব ফিল যাগো বুমং সেলাই যাগো কক সানানি চেঙ্গই সিটি সিয়াতই আং আনি আমানি খুগ খনাওই ফাইমানি আনলপমানি ওয়াইং খিলিমানি চেকেব চেকেবই নিনি অখনা তখরাং তাবু বটঙ্গ খুঞ্জ বের যাগৈ আবলে আনি খাবাই গদাল যাক লামাবাই গঠক যাক সেলাইতে নাংয়া সাতংমা বন আনি খাসুকনি থানি খনাওই সেরং নারকমা রাংচাক ককঠাইন মচমুইচবই নারকমা ইয়াশি বেসেতেই কলাই বথাঙ্কা বিসারজক বাইখা ইয়াফাটংমানো কসার কচক কমানা রিলিয়া বন আচাইথুং লাংমা মানই নবার দৈবার কাহাম মানই ও আনি রাংচাংনি আমানি কক তাবুনি কগলম নেমু পৈতু তেই তামু খানানা তং খুশেদু নবার কবনই তমাকো কতাল সাগুনো সেদু তামুহিনী সালাঙ্ক দৈপরারি ঐশিকা খুঞ্জনিয়ং অঙ্করে ফাইকেনা নিনি ককনি রসনায় কারিমাব বসক কবই বসক তাতাল বেবাক সাউইমানিয়া ফানো কিচালে শিও আং তৈয়া মিলিক না রঙিয়া মতম বাহাইছে সাহান না রঙ মনই মনৈ খাপাং তংটকগৈ তঙ আং আনি থায় বেদেক বুবার বাই আং আহাইন বইব অংনা অবন পৈতো যাও আংলে তাবুনি কগলম নিমু কলব যাক সাকাও তঙৈ বইন কলবই হৈনানি নাইও ইয়াফাং ইয়ারং বলাই বেদেক যত মাংন মনৈ কতক কলৈ নবার জাথানি বলাই সাহারৈ রিঙ্গুব লামা লাইসুনাই হাতেও থাকায় রংন বিনিময়ানি ও খা চাংজাগৈ রিথারি ফাইবায়ও লাখোয়া টংনাই র হামু মুয়ানি ককন খলটে খলটে রেসা মূসানামৈসেও কঠমাব ককঠাই খরাংন তৈয়ৈ মুখ থাঙ্গ

kango ani sak boi thang sijak kerang kothoma kaisa saiknar nai kerang kothoma ni mungkha daburani kerang kothoma oboni bede tham mosuk bai singhoni kothoma hati barsa shirogui faikhaba cha shalni sharek jarao palkhe kothum lai phika lai thangjak lamthai rok bolai palkhe achuk lai jak achu fainano nasing tong lai jak chanungti jugita birat shalu সাহেব সজল কাজল চাকতি আফু আকশং আচুব হাইলে জরা খাজাক নিবিশিঙ্গন ফাইসক ফাইখ তিনি খাই দাপাশুক জাগিয়া আবুনি বাগৈ সক ফাইমা লগে লগে ন জানুংতি নদাগিও হিন্দি বা জানুংতি দুমা বাইসা সুগি নাহার গ্রাদি জানুংতি ব দাবুরা সামা লগে লগে ন দাবরা নিয়াগ্নি দাপা নাওই নগান্তি ফাইসিং ডাক্তি দতরক থাঙ্গই দোমা বাইসা সুগৈ নাই ফাইও চানং তিনি বোমা হরনি বাগৈ মাই মৈসং টংমানি জরা অংমা বাই কুসু হকি বথরাই কতর কত নমানি ফাইকে চানং তিব আবনু নগৈ দাবরা বেলাই খাতং থকজাগো তাই চানং তিন খাকা হামিয়া ফারু চানং তিনি ইয়াগ্নি দাপা নাওই দাবরাব স্রাবসা দুমা নং নাখা কুসু হামজাগৈ দুমা কলল কলল কলল খুলায়ী নঙ্গৈ বুকুক দিশাওই হকু সাকারি হরে সাউ তা বুকসে দুমা নং মাহাই মাতংসু আহাই সাউই দাপানো বেড়াওই সাও দহিনকাই তিনি নি কেরেং কথমা সানা চ্যাংলাই শিওয়ানো তা যতন পালখে সাও ই আচু চেংসিদি আচু সানা চ্যাংগো দিন সাসা মুসুক মাসা জাবরা চাতে চাতে বাহাই খেব বলং বিশুঙ্গ সগরীখা তেরসে মালিয়ে ব ইয়াং সাজরা জরা লাই শারিক শাল গরবনা নাইখা নগ কিফিলনা জরা সকফাইখা আবুনি বাগৈ নগ কিফিলনা নাই তংমা জরাও নুখা লামাও সিংহ মাসা বাঁচা যাক আর সিংহনো নগৈ মৌসু কিরে যাগৈ বেলাই হওয়া যাকা বতি নিলে মতি নিলে বাহাইকে নগদ সগৈসিনই তেলিলে ববাই ওয়াথার চাজাক সিনাই আহাই হিনই ওয়ানসুগৈ নগদ থাং মান্নালিয়া তিনিলে লামা লাম নৌজাগলিয়া অঙ্গৈ মশুক তাই বৈশা বলং বোখাগো ফিরগৈ থাঙ্গো ইয়াঙ্গো সিংহব বিনি উদং উদং ইয়াপিরি সেও হাইখে মশুক তরুক তরুখে বলং বিশিং তেই ব থাঙ্গি পায়ু হেমৈ থাংতে থাংতে তাই লামা লামসে নৌজাগলিয়া বলংনি পাইথাক বুখাগো সগৈ রৈখা আরো থাঙ্গৈ নগৈখা কিসিসা তৈ গনাং হা লে লে অংজাক আবুন কারৈ তাই থাংমান্নানি লামাসে গরিখা আবুন বাগৈ আ তৈ লে লে হারপেক ফাইসিং হেমৈ থাংনা চেঙ্গ হেমৈ থাঙ্গৈ নাইমালে কিসিসা সগৈমা উল তাই ইয়া পিছে সেউই মানলিয়া আর ন ইয়াকং হাবৈ গলগৈ টংখা গসাওসে থাংমানলিয়া তাই আর ন ইয়াকং বক গজাওই টংখা সিংহ মুসুকনি আবেবাক তমরংন নাইসুকি তঙ তাবুক সিংহ সাইমানখা মুসুক তাই কুতুল মানলিয়া আবুনি বাগৈ সিংহ খা তংথকজাগো তাই সিরাপসা আহা লে লে জাগানি হামিল জাগাও আচুগো তাই সিংহ ওয়ানসুগো তাবুকলে তাই ওয়ানানা করিখা মুসুক তাই ইয়গৈ থাং মানলিয়া তাবুক বন আচুগুই ওয়াঠারি চাওই মানসিনাই দর লগ্ন রিহিনৈ অল ওয়ানসুকা ইহি পুইলা আংসে চাওই নাগ্রানা বিনি বাহান্ন আবুনি উলসে আং চাবাইয়া হিনখাইছে আনি দল রং নদীহিনী তবুই তাই ওয়াইসা পালখে তংথকলাই বন চাওই খিবি পাইনাই হাই হিনী ব মুসুকনি ফাইসিং লাম রুনা চেঙ্গু ইয়াঙ্গো মুসুক তাই ইয়কনানি লামা লাম নৌজাকলিয়া মুসুক ওয়ানসুগো তাই মতাই রং সুরিব মতাই রক নুন শিশিনাই নুন সাইমানচিনাই তেনিলে তাই বানচিনা করিখা হাই হেনে ওয়ানসুগৈ তাই বৈশা ইয়াপিরি সেনানি চাইতগো নাইমালে তেই বসে কুথুগ ইয়াকং হাবৈ কলগৈ থাংসিও তাবুগলে তাই লরিসে মানলিয়া তাই ইয়াকং ব দিশাইসে মানলিয়া ইয়াং সিংহব তরুক তরুক হিমৈ ফাইয়ী দঙ মশুকনি ফাইসিং কিসিচা হিমি থাংমানি উল নখা সিংহব ইয়াকং হারপেক বিশিঙ্গ হাবৈ কলগৈ দংখা তাই ইয়াপিরিসে সুকাগৈ মানলিয়া আবুনি বিশিঙ্গ সিংহনি ইয়াগংলে মসুকনি সেলাই তে ব বারা হিনখাইবা আবুনি বাগৈ মসুকনি ফাইসিং আসক আগগৈছে মানলি।

0: কিসিসা থাং মানে হলো নিয়াকুং হার পেক বিশেঙ্গক লগই থাং পাই খেবি তাবুক সিংহ তাই মশুক মুখাং নাশিগলাই নাশিগলাই ফিয়াবা কেব কেব ন রমই মাইনে তাই ইয়াপিব সকগৈ মানলাইলিয়া কনৈ ন তাবুক মুখাং সামলালাই খরকসা খরকসান নাশিগলাই যাক আফ্রু ন মশুক সিংহ নসঙ্গ তামনি নি কেব মালিক দে তো মশা সাও মালিক ও বলংনি মালিক ব আং ন ও বলংনি বুবাগ্রা ব আং ন আংসে ও বলংনি মালিক হিনখাই তাই সাবানি মালিক দংনাই বা হাই হেনে ব খরাং মশাওই গুংরগৈ পঙৈ খনারো মশুক সাও নি ন মালিক মানে তাম লাভ দং নরনি কতল সে থাংমান গলাক হিনকাই সিংহ মশুক ন জলি জাগৈ সাও নামনি আন আহাইখে কক সাওই দং তাই সাও নব আং হাই ন হার পেকক লগজাকবলা আফ্রু ন মশুক সাই খনারো ও সিংহ নাই দেমান আনি মালিক দংমানি কক ন তাবুক সানজা অঙ্গানো আনি মালিক নগ থাঙ্গানো নগ সগৈমা উলো আন নগ নগিয়া হিনখাই ব আন রুতুগৈ ফায়ান আন নগ তালাংন বাগৈ ব আন রুতুকতে রুতুকতে বলং বিশিঙ্গ রুতুগৈ ফায়ান তাই আন অরণি কারে ওই তিসাই তালাঙ্গানো হাই হেনই কক সালাই তংলাইমানি জরাও ন কুবুই কুবুই ন মশুকনি মালিক মশুক ন রুতুগৈ আরো ফাই সফায়ু মশুকনি মালিক আরো ফাই সফাই মানে লগে লগে ন বুঝি মানখা বিনি মশুক বাহাইকে অ জঞ্জালক লক্ষা হনই ব অ সিংহ বাই রিফ্রিকজাক মানে বাগৈ ন অ জঞ্জালক সফাইখানা হই খা অ চঙৈ নাখা আবনে বাগৈ মশুকনি মালিক মশুক ন তরুক তরুক খাই আ অতলা বিশিংনি কারি ওই হারেপ সাকাও সতনি তেলাঙ্গ আফুরু মশুক তাই মশুকনি মালিক সিংহনি ফাইসিং নাহারলাই দংলাই সারাপসা সিংহন উতলানি কারিনা মজুং জাগলাইফানো গারি লাইলিয়া তামনি হিনমালে সিংহন উতলানি কারিখা হিনকাইন সিংহ বরং নসে ওয়াথারি চাই সিবনাই হিংকাবা আবনি বাগৈ নাহার সিমি দংলাইসু বন উতলানি কারি লাইলিয়া আবনি উলো মালিক মশুকন নগ তলাঙ্গি থাঙ্কা আফুরুন চানুং তি সাও দাবুরানো বা ও মশুক বা সিংহ বৈ ওয়ারৈ চাজা খামুম বলে হায়া দে আচু আচু সাও হায়াকে তামশা কপাল কাহাম হিনকে বা হাই কেন বানচু মানো তা আবনে বাকি খা কাহাম তাই বখা কথার টংন নাঙো নুইয়া দে তাই মোতাইনব সুরি টংন নাঙো খাবাই মোতাইর খা কাহাম তাই খা কথার বরকন বিনি বুসকাঙ্গো যে সুখানো জঞ্জাল কতর ফাই দংফাইতো আর জঞ্জালনি ইয়াকনি ইয়কনানি লামা ফুনব তাই মোঠাঙ্গই তন অর মশুকংখা কথার বখা গনাং ফিয়াবা সিংহলে কথার বখায়ে তামনি হিনমালে বলে মশুকনি হাইমে নাইও বন বথার চানা ওয়ানসুগু চাকতি সাও আচু নিন কথমা খনাওই বেলাই খেন খা তংথক সুখা তাই খা বসরাং সুখা জব চিনি খানো মশুকনি হাইখেন কথার তনানি চাইতংনাই আচু সাফিও বেলাই কাহাম মনসুক আমি খেন তংবাদি দু চানং র নরক আহাইখে খানো কথা তনখে নরক ব সালচা কাহাম উঙৈ অ হায়ুং মোথাঙৈ সাকন বাইথাংখাই তন মাননাই যতন পালকে সাও ই আচু জং চাইতংনাই যতন খাবাই আচু সাফিও দাকন হাইকে হরব থুখাবা অরণ বাজালাইসি অনতা তাম হিনবাই নরক জানং সং ফেবা ফাইনাই হাতেও তাইবাইসা মালাইলাইনাই আগকতো নরং না আং রে কলাঙ্গ যুগিতা সাও হিনখাই কথমা নি পাইথাকনি কক ন সালাই বাজালাইসি অনতা আচু আচু সাও দ সালাই দিতা আফুর ন যত পালকে সালাই আওয়া তককে নখা সাকা মাইরুম তুই বুফাং সাকা মাই ককে দুঃখী থাং সুখী ফাই হাইকে কক সালালে যতন জানি জানি নগ থাংলাই হর কাহাম ইয়াফাল্লাই আচুব বিনি দাপা নাওই কিসিসা কসুবই হেমই থাঙ্গু নগ ফাইসিং আওয়া তককে অরণানি কথমা পাইখা
1: আশুকচরা কক্রবাইনি পাদাও কথমা সাউই খনারেখা শ্যামলী দেব বর্মা পান্দাও তাবো খনারে জাগাইনে জাদুনি রোজাবো।

আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম, আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারী বৃষ্টিপাতের ফলে আজ কেরালামের ওয়েনাড়ের মেপ্পাড়ির কাছে কল্লারিতে একটি সুড়ঙ্গ তৈরির জায়গায় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন। ধসের নিচে আটকা পড়া 9 জনকে উদ্ধার করে মেপ্পাড়ির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনী দলগুলি সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার কাজ চালানোর সময় মেপ্পাড়ি থানার এক সাব ইন্সপেক্টর আহত হন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরালাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম বর্ষণের ফলে ওয়েনার কান্নারি সুড়ঙ্গের খনন কাজে জমে থাকা মাটি ও পাথর ধসে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ওয়েনার ও কোজিকোড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। সুড়ঙ্গ তৈরির ঝুঁকিপূর্ণ জায়গাগুলির জন্য কর্তৃপক্ষ আগেই উচ্চ সতর্কতা জারি করেছিল। আগামীকাল ওয়েনারে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানে অগ্রসর হবে। কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল, গুজরাট, কঙ্কন, গোয়া ও মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, রাজস্থানের পূর্বাংশ, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, ওড়িশা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাখাচি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এক বার্তায় আরাখাচি বলেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারক অনুযায়ী ওয়াশিংটন ডিসি তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত তেহরান কোনো আলোচনায় বসবে না। উল্লেখ্য, এর আগে রাষ্ট্রপতি ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তি করবে, না হয় অসমাপ্ত লড়াই শেষ করবে। ইরান এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও বাহরাইনের মধ্যে সহযোগিতার সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। বাহরাইনে তার 2 দিনের সফর আজ শেষ করেন ডক্টর জয়শঙ্কর। সফরকালে বিদেশমন্ত্রী বাহরাইনের উপপ্রধানমন্ত্রী খালিদ বিন আবদুল্লাহ আল খলিফার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করেন। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতির বিষয়গুলিও স্থান পেয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, উন্নত সড়ক সংক্রান্ত ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি দেশের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করছে এবং দেশের উন্নয়ন এর ফলে ত্বরান্বিত হচ্ছে। শ্রী গড়করি নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে ভাষণ দিতে গিয়ে পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারের একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির আবরণ উন্মোচন করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতায় অংশ নেবে। এবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করে শ্রীমতী মুর্মু বলেন, নতুন দলের অন্তর্ভুক্তি ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে আরও জনপ্রিয় করে তুলবে।

বিশ্বকাপ ফুটবলে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। অ্যাটলান্টা স্টেডিয়ামে আজ লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম সালার মিশর। মেসি সালার দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে বেলজিয়াম ও স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16-এর খেলায় বেলজিয়াম 4-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। অন্য খেলায় গতরাতে স্পেন 1-0 গোলে পর্তুগালকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে একমাত্র গোলটি করেন মিকেল ম্যারিনো। শেষ 8-এ স্পেন বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত 20,000-এর বেশি শিল্পোদ্যোগী এবং 20,000,000 কৃষকের ক্ষমতায়নের উদ্দেশ্যে এই প্রকল্প। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপূর্ণা দেব বর্মা তিনি নি ককতমা ভূভাগ রকংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা লোকরকনি হামক্রাইন ভারতে ইন্ডোনেশিয়ানি পুইলা খ্লাই থাই সামু কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি প্রগতি তাংবুতাং চেঙ্গে রেখা তাবুকনি সিমি হাস্তে বেবাগ রং নগর শালগ্রুম রংনি সেবরনা সকাং বসং রচাপ মং বন্দে মাত্রম তৈ জনগণমন রচাপনানি নাংনাই হিনে সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ফুটবল হায়ুং কাপনি প্রি কোয়ার্টার্স ফাইনেলনি পাইথা কাইনৈ ম্যাচ থা অংখরানো কাইব্রী হাকতর তাবুকক তোমার শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা লোকরকনি হামক্রাইন ভারতে ইন্ডোনেশিয়ানি পুইলা খ্লাইথাই সামুং তিনি জাকার্তাও ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রবক্রক প্রভু সুবিয়ান্তু বাই বখাকনি ককলাম সালাইমানি উলক থাজা ককতমা থুমনাই রগনি থুম ব অকন সাকা মোচাং মৌদী সাকা ভারতে ইন্ডোনেশিয়ানি বিশৃঙ্গ তিনি বখাকনি মুংসই দলাইকা আবুবাই ইন্ডোনেশিয়ানি লোকরকনি বাকে কুচুক বেরেমনি তাই মরক মারি ক্লাইবাই ভারতনি বিথি বরাই লাইতে সাকে মানানো ইন্ডোনেশিয়ানি সাক নাই নাই তাই সাকাম সেবু খ্লাইনাই রগ্ন সামুক্রং খাইনাও ভারত চুবাচু রুয়ানো মন্ত্রীবক্রক সাকা বাবাইনি হা কতনি হামক্রাই নাইমথাং তাং সেপ্তাই রং অবহাই বাবাই রগ খুসা জাকথাই হামক্রাই অঙ্গানো
1: ভারত আর ইন্ডোনেশিয়া কে লিয়ে গরিবি কো পরাস্ত করনা আর আপনে নাগরিকো তক কল্যাণকারী যোজনাও কা লাভ পৌঁছানা সর্বোচ্চ প্রাথমিকতা হ্যায় হামনে ইন্ডোনেশিয়া কে সাথ अपनी मिड डे मील स्कीम और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं। हमारा हेल्थ कोऑपरेशन दोनों देशों में क्वालिटी हेल्थ सर्विस सुनिश्चित करने में अहम योगदान देगा।
0: কথাজা ককতমা থুমনাই রগনি থুম ইন্ডোনেশিয়ানি রাষ্ট্রবক্রক মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীন ইন্ডোনেশিয়ানি লুকুনি যত্তনি কুচুকুক বরম বিনতাং আদিপূর্ণা ইয়াফানা সাকলাইখা মন্ত্রীবক্রক সাকা অবরম হাকতনি রেজাক রেজাক ভারতনি লোকরকনি বাকই বরম তাই ইন্ডোনেশিয়ানি হামজাক মুংনি ফুনুক মারি
1: सर्वोच्च सम्मान दिया गया है। ये सम्मान कोटि कोटि भारतवासियों का है, इंडोनेशिया के लोगों की भावनाओं का है, भारत और इंडोनेशिया के ऐतिहासिक और आत्मीय संबंधों का है।

এমিন আরও মাল মাতা রকনি কতাল বেমার তাই বেমার হামড়ানো তুই শুক্রবুই ককলাম অংখা তাবু খায়ুংকাপ ফুটবলনি ককতমা ফুটবল হায়ুংকাপনি প্রি কোয়ার্টার্স ফাইনেলনি পাইথা কাইনি ম্যাচও থা অংখরানো কাইব্রী হাকতর ফুটবল থংক্রং লিওনেল মেসিনি আর্জেন্টিনা মিশরবাই থংলায়ানো ভারতনি জরাতিনি হরনি দামসুকু সতী থামচিব আবনি উল হর দামসা সতী থামচিব থংলায়ানো সুইজারল্যান্ড বাই কলম্বিয়া ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলথাম ডিভিশন ফুটবলনি সুপার লীগ কপ্লাইংখা জম্পুইজলা প্লে সেন্টার উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসারজাক থংমুঙ্গ জম্পুইজলা ব্রই বুকজা গোলনি ফেরবাই ইকফাই ফুটবল ক্লাবনো মেচেনখা তাবুক নবারতিবারনি ককতমা বসকাং দাম নৈচিব্রী হাস্তিনি যত হাঙ্কর ফেরাঙ্কি কবাং খেবাতে ওই মানুহনী হজাক মংরেখা নবারতিবার নাইখুং খনাশালনি সাকানি টংমারি টংগানো 33 ডিগ্রি সেলসিয়াস তে খামানি 26 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি সালনি সাকানি টংমারি টংমানি 34.4 ডিগ্রি তাই খামানি 23.4 ডিগ্রি সেলসিয়াস শারিকনি দাম বা সতী 33 জরা ওয়াতেই ওয়াখা 23.7 মিলিমিটার ককতুমা পাইনানি সিকাং ককতুমা বুবাক রক তেইবাইশা সাফিরু মন্ত্রীবক রক নরেন্দ্র মৌদি সাকা লুকুরকনি হামক্রাইন ভারতে ইন্ডোনেশিয়ানি পুইলা খ্লাইথাই সামং কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি প্রগতি তাংবতাং চেঙ্গে রেখা তাবুকনি সিমি হাস্তিনি বেবাগ রংনগ শালব্রুম রংনি সেব্রনা সিকাং বসং রচাপমং বন্দে মাতরম তেই জনগণ মন রচাপনানি নাংনাই হিনী সাকা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা ফুটবল হায়ুংকাপনি প্রি কোয়ার্টার্স ফাইনেলনি পাইথা কনৈ ম্যাচও থা অংখরানো কাইব্রী হাকতর ককব্রক বাই ককতুমা পরিমুং তিনি নিবাগী অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো খনাফুং দামসনি সতী ব্রীচিব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, পুর নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। বর্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনগণের কল্যাণই ভারত ও ইন্দোনেশিয়ার অন্যতম অগ্রাধিকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযানকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। বিশ্বকাপে শেষ আট নিশ্চিত করতে আজ নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা পুর এলাকায় নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। আজ আগরতলার বর্দোয়ালিতে নবনির্মিত ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্য সরকার এবং পুর নিগম যৌথভাবে আগরতলা শহরে উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 1,292 কোটি টাকা ব্যয়ে 79,878টি ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই 76,000-এরও বেশি ঘর নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরের দ্বিতীয় পর্যায়ে আরও 4,300 ঘর দেওয়া হবে। তিনি জানান, আগরতলা শহরে স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলছে, এতে ব্যয় হবে 581 কোটি টাকা। ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের মাধ্যমে 6,725টি স্বসহায়ক দল গঠন করা হয়েছে। এছাড়া বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এখন থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান শুরুর আগে জাতীয় গান বন্দে মাতরম, এরপর জাতীয় সঙ্গীত জনগণমন গাইতে হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা এবং জাতীয় চেতনা আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে তিনি জানান। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, গত 5 বছরে সমবায় মন্ত্রক সমবায় খাতের সঙ্গে যুক্ত প্রায় 30 কোটি মানুষের জীবনে নতুন প্রাণ সঞ্চার করেছে। নয়াদিল্লিতে আজ সমবায় মন্ত্রণালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, এই মন্ত্রক সমবায় পরিমণ্ডলকে একটি আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তিচালিত এবং প্রতিযোগিতামূলক রূপে রূপান্তরিত করেছে। মন্ত্রণালয় সমবায় খাতের প্রধান প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত করেছে এবং এর উন্নয়নের জন্য একটি বিস্তারিত রূপরেখা প্রস্তুত করেছে। তিনি বলেন, 2047 সালে যখন দেশ স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে, তখন সমবায় আন্দোলন একটি সমৃদ্ধ ভারতের জন্য শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।

0: বর্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ আজ আগরতলায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকে তিনি রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি ও গ্রাহক পরিষেবার প্রতিটি বিষয়ে পর্যালোচনা করেন। প্রিপেড মিটার রিচার্জে আধুনিকতা প্রযুক্তি ব্যবহারের জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে নির্দেশ দেন। বৈঠকে বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে দ্রুত পরিষেবা প্রদান করতে সমস্ত বিদ্যুৎ কর্মীদের প্রস্তুত থাকতে হবে। তিনি আধিকারিকদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দেন। হাসপাতাল, পানীয় জল সরবরাহ কেন্দ্র, সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে তিনি বৈঠকে গুরুত্ব আরোপ করেন। এই বৈঠকে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা এবং খোয়াই জেলার বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেছেন। নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান, এই প্রকল্পের লক্ষ্য হল 20,000 বেশি কৃষি উদ্যোক্তা এবং 2,000,000 মানুষকে কৃষককে ক্ষমতায়ন করা। বিকশিত ভারত স্বপ্ন বাস্তবায়নের জন্য কৃষির উন্নয়ন, সমৃদ্ধ গ্রাম এবং সমৃদ্ধ কৃষক তৈরির প্রয়োজনীয়তার উপর এই প্রকল্পে জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, সরকার প্রগতি কর্মসূচির অধীনে 26,000 ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 9 এবং 10 জুলাই হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ অনুষ্ঠিত হবে। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ আজ জানিয়েছেন, এই সম্মেলনে নিগমের সঙ্গে কর্ণাটক, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের 4টি সংস্থা 726 কোটি টাকা বিনিয়োগের মৌ স্বাক্ষরিত হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনগণের কল্যাণে ভারত ও ইন্দোনেশিয়ার অন্যতম অগ্রাধিকার। আজ জাকার্তায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আজ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য উচ্চমানের ও সাশ্রয়ী মূল্যের ভারতীয় ঔষধ আরও সহজলভ্য হবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধিতেও ভারত অবদান রাখবে। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ উন্নয়ন, নিরাপত্তা, প্রযুক্তি, সংস্কৃতি এবং শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রাধিকার করেছে।
1: ভারত আর ইন্দোনেশিয়া কে লিয়ে গরিবি কো পরাস্ত করনা আর আপনে নাগরিকো তক কল্যাণকারী যোজনাও কা লাভ পৌঁছানা সর্বোচ্চ প্রাথমিকতা হ্যায়। হমনে ইন্দোনেশিয়া কে সাথ আপনি মিড ডে মিল স্কিম আর পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কে সলিউশন সাজা কিয়ে হ্যাঁ। আব হম ইস সহযোগ কো নেক্সট লেভেল পর লেকর যা রহে হ্যায়। হামারা হেলথ কোঅপারেশন দোনো দেশো মে কোয়ালিটি হেলথ সার্ভিস সুনিশ্চিত করনে মে অহম যোগদান দেগা।
0: যৌথ সাংবাদিক সম্মেলনে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইন্দোনেশিয়ার প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মান বিনোতাং আদিপূর্ণা প্রদান করার কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান দেশের কোটি কোটি ভারতবাসীর সম্মান এবং ইন্দোনেশীয়দের আবেগকে প্রতিফলিত করে।
1: আজ সুবহ মুঝে বহুত স্নেহ কে সাথ আদর কে সাথ ইন্দোনেশিয়া কা सर्वोच्च सम्मान दिया गया है। ये सम्मान कोटि कोटि भारतवासियों का है, इंडोनेशिया के लोगों की भावनाओं का है। भारत और इंडोनेशिया के ऐतिहासिक और आत्मीय संबंधों का है।
0: প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে পশু সম্পদ স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত এক সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সচিব দীপা ডি নায়ার। সেমিনারে পশু পাখিদের নতুন রোগ এবং তার নিরাময় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযানকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। আজ নয়াদিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি টিবি মুক্ত ভারতের লক্ষ্য অর্জনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। দেশব্যাপী এই অভিযানকে ত্বরান্বিত করতে তিনি মাই ভারত, ন্যাশনাল সার্ভিস স্কিম এবং ন্যাশনাল ক্যাডেট

0: শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এবং প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। কৃষকদের থেকে রবি মরশুমের ধান কেনার প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে শান্তির বাজারে। মহকুমা শাসক তরুণ কান্তি সরকার জানিয়েছেন জোলাইবাড়ি ও বেতাগাতেও ধান ক্রয় করা হবে। ঊনকোটি জেলা প্রশাসন এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ কৈলাসহর সার্কিট হাউসে 150 জন মেধাবী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা, জেলা শিক্ষা আধিকারিক রাজেশ দেববর্মা। কৈলাসহরের মনু নদীতে আজ বিপর্যয় মোকাবিলা মহড়া অনুষ্ঠিত হয়। কৈলাসহর মহকুমা প্রশাসন এবং এনডিআরএফের প্রথম ব্যাটেলিয়ান এই কর্মসূচির আয়োজন করে। সিভিল ডিফেন্স, আবদামিত্র, মৎস্যজীবী, নৌকার মাঝি সহ সাধারণ নাগরিকরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, মহকুমা শাসক শান্তিময় দেববর্মা, এনডিআরএফের সাব ইন্সপেক্টর ডেনিস লুথা প্রমুখ। খেলার খবর। ফুটবল বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালের শেষ দুটি ম্যাচে নামছে 4টি দেশ। মহাতারকা লিওনেল মেসির আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে ভারতীয় সময় আজ রাত 9:30। এরপর রাত 1:30 ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লিগে টানা দুটি ম্যাচে জয় ছিনিয়ে জম্পু জেলা প্লে সেন্টার খেতাব দখলের পথে এগিয়ে গেল। আজ সুপার লিগের তৃতীয় খেলায় জম্পু জেলা প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পু জেলা 4-0 ইকফাই ফুটবল ক্লাবকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 23.1 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন পুরনাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। বর্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জনগণের কল্যাণই ভারত ও ইন্দোনেশিয়ার অন্যতম অগ্রাধিকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযানকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। বিশ্বকাপে শেষ 8 নিশ্চিত করতে আজ নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী আগরতলা এবং এফএম অজন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।
2: জয় আব গরিবোঁ কি জয় বন গই হ্যায়।
3: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
4: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।

0: শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজকের সুস্বাস্থ্য অনুষ্ঠানের সৌজন্যে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা। সুস্বাস্থ্য অনুষ্ঠানে আজ আমরা কথা বলব মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান নিয়ে। আর এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শঙ্কর চক্রবর্তী, সঙ্গে আছি আমি অনামিকা। আপনারা এই অনুষ্ঠানটি আমাদের FM উজ্জয়ন্ত ফেসবুক পেজ থেকে লাইভ দেখতে পাচ্ছেন। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
1: নমস্কার।
0: প্রথমে আপনার কাছে যেটা জানবো, যে এই যে আমি যেটা বললাম যোজনাটা, সেটা সম্পর্কে বা কারা সুবিধা পেতে পারেন?
1: এই যে প্রোগ্রামটা মুখ্যমন্ত্রীর নিরাময় আরোগ্য যোজনা, এটা গত বছর থেকে শুরু হয়েছে। মূলত আমাদের 30 বছর এবং এর উপরে যারা আছেন তাদের

0: বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজ, যেটাকে এনসিডি বলা হয়, সেই নন কমিউনিকেবল ডিজিজগুলি সম্পর্কে স্ক্রিনিং করার জন্য এবং যদি কোনো রোগী পাওয়া যায় ওনাদেরকে চিকিৎসার আওতায় আনার জন্য এবং কন্টিনিউ ফলো আপ, কন্টিনিউ ট্রিটমেন্টে যাতে থাকতে পারেন সেটার জন্য। তবে এটার নন কমিউনিকেবলের সঙ্গে আরেকটা রোগ যোগ করে দেওয়া হয়েছে, সেটা হলো টিউবারকুলোসিস, সেটা এখানে যুক্ত আছে। এছাড়াও আমরা যখন এই রোগের রোগগুলির জন্য যাব মানুষের বাড়ি বাড়ি, সেক্ষেত্রে অন্যগুলি হেপাটাইটিস, এইচআইভি এগুলি নিয়েও আমরা কথাবার্তা বলব। মূলত নন কমিউনিকেবল ডিজিজের জন্যই প্রোগ্রামটা। তো প্রোগ্রামটা বেসিক্যালি জানুয়ারির 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আর জুলাইয়ের 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত দুটো ফেজে।
1: আচ্ছা,
0: তো প্রথম 7 দিন মানে 1 থেকে 7 তারিখ পর্যন্ত সেটা আমাদের যে আশাকর্মীরা আছে, আশাকর্মীরা ওরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে কারোর এই ধরনের সমস্যা আছে কিনা। তারপরে আমাদের সঙ্গে সহযোগিতা করবে টিআরএলএমের স্বাস্থ্য সখী যারা আছেন ওনারা, তারপর আমাদের যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ওনারা বাড়ি বাড়ি গিয়ে এগুলি সার্ভে করবেন, মানুষজনকে জানিয়ে দেবেন। তারপর নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, বিশেষ করে আয়ুষ্মান আরোগ্য মন্দির, সেটা 8 থেকে 14 এই সময়টার মধ্যে সেখানে সবাই যাবেন। সেখানে আমাদের যেই আরোগ্য মন্দিরটি, যেই পিএসসি বা আরবান পিএসসি অথবা সিএসসির আন্ডারে, ওনাদের তরফ থেকে এখানে আয়ুষ্মান আরোগ্য শিবির, আরোগ্য শিবির করা হবে। সেখানে ওনারা যাবেন, পরীক্ষা নিরীক্ষা করাবেন, দেখতে কোনো সমস্যা আছে কি না সেটা বের করা হবে। এইবার ধরুন কারোর ডায়াবেটিস আছে, কারোর হাইপারটেনশান আছে, কারোর কোনো অরাল ক্যান্সার আছে, কারোর কোনো ব্রেস্ট ক্যান্সার আছে, কারোর কোনো সার্ভাইকাল ক্যান্সার আছে, কারোর টিউবারকুলোসিসের সমস্যা আছে, তারা কারোর ধরুন স্টেমি, যে আমাদের যে মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন সেটার সমস্যা আছে, কারোর ক্রনিক পালমোনারি ডিজিজ সিওপিডি এই ধরনের সমস্যা আছে, তাহলে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হবে। তো সেটার জন্য আমরা প্রতিটি ব্লকে দুটো করে স্পেশালিস্ট হেলথ ক্যাম্প, স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট হেলথ ক্যাম্প আমরা করব প্রতিটি ব্লকে। যেমন আমার ওয়েস্ট ডিস্ট্রিক্টে 9টি ব্লক আছে, তো ওই 9টি ব্লকে দুটো করে আমরা 18টা ক্যাম্প করব। তো সেক্ষেত্রে আমরা স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট ডাক্তারবাবুদেরকে নেব, সেটা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি পন্থ হসপিটাল যেটা আছে সেখানকার ডাক্তারবাবুরা থাকবেন, ত্রিপুরা মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা থাকবেন, শান্তিনিকেতন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা থাকবেন, আগরতলা আমাদের যে আইজিএম হসপিটাল আছে সেখানকার ডাক্তারবাবুরা থাকবেন, অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার সেন্টার যেটা আছে সেখানকার ডাক্তারবাবুরা থাকবেন, মডার্ন সেক্রেটারি হসপিটালের ডাক্তারবাবুরা থাকবেন। সমস্ত ক্যাম্পগুলিতে ভাগ করে দেওয়া হবে, বিশেষ করে মেডিসিন, অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি, তারপরে আপনার ডার্মাটোলজি থাকবে, কিডনি ডিজিজের জন্য ডাক্তারবাবু থাকবেন, হার্টের জন্য ডাক্তারবাবু থাকবেন, ডেন্টাল সার্জনরা থাকবেন, ক্যান্সারের জন্য ডাক্তারবাবুরা থাকবেন ক্যান্সার স্ক্রিনিং করার জন্য, সাইকিয়াট্রি ডাক্তারবাবুরা থাকবেন, কোনো মানসিক ব্যাধি থাকলে সেটার জন্য ডাক্তারবাবুরা থাকবেন।
1: তাহলে কিন্তু ডাক্তারবাবু যেটা বলছিলেন যে প্রত্যেকটা রোগের জন্য কিন্তু ডাক্তারবাবুরা থাকছেন, সেটা নয় যে আপনি যেটা বলছিলেন যে ক্যান্সারের জন্য কিন্তু ডাক্তারবাবুরা থাকছেন।
0: ক্যান্সারও তো একটা নন কমিউনিকেবল ডিজিজ, তো সব কিছুর জন্যই থাকবে। মানে 30 থেকে উপরের বয়সে যারা আছেন ওনাদের যে সমস্যাগুলি হতে পারে এই সমস্যা, প্রত্যেকটি সমস্যার জন্য ডাক্তারবাবুরা থাকবেন।
1: মানে ওই সমস্যাগুলো নিয়ে ওরা হেলথ ক্যাম্পে যাবে, তারপর ডাক্তারবাবুরা ওদের যেটা পরামর্শ আছে ওটা দেবেন। এবার যদি শ্রোতা বন্ধুদের মনে প্রশ্ন আছে যে সেটার জন্য কোনো নথির প্রয়োজন আছে কি,
0: সেটাই বলছি। খুব ভালো প্রশ্ন করেছেন। আমাদের যেটা গতকালকেই আমাদের ন্যাশনাল হেলথ মিশনের ত্রিপুরার যিনি মিশন ডিরেক্টর সাজু ওয়াইজ স্যার, স্যারের সঙ্গে আমাদের একটা ভিসি হয়েছে, তো সেখানে যে প্ল্যানটা করা হয়েছে এবার ক্যাম্পটা একটু অন্যভাবে হবে। ক্যাম্পটাতে শুরুতেই যে কেউ গেলেন ওনার নাম নথিভুক্ত হবে, যাদের আভা কার্ড

0: আছে আছে, ওনারা সেখানে আভা কার্ড নিয়ে যেতে পারেন, সেখানে আভা কার্ডের নম্বরটা থাকলে সুবিধা, সে আভা আমরা লিঙ্ক করে ফেলব। তারপরে যাদের আভা কার্ড নেই ওনারা যদি আয়ুষ্মান কার্ড, আয়ুষ্মান কার্ড যাদের আছে তো আছে, যাদের আভা কার্ডও নেই আয়ুষ্মান কার্ডও নেই, ওনারা যদি ওনাদের আপনার আধার কার্ড, রেশন কার্ড এগুলি যদি থাকে তাহলে সেখানে সেই কাজটাও যাতে করে দেওয়া যায়, আভা কার্ড বানিয়ে দেওয়া এবং আয়ুষ্মান কার্ড বানিয়ে দেওয়া সেটাও করা যাবে। এই প্রথম রেজিস্ট্রেশন কাউন্টার হবে, সেখানে আপনি রেজিস্ট্রেশন করলেন। তারপরে আরেকটা কাউন্টার থাকবে, সেখানে আপনি গেলেন আমাদের স্বাস্থ্যকর্মী যারা সিএসও, এমপিডাব্লিউ, নার্সিং অফিসার, ওনারা আপনার বেসিক প্যারামিটার্সগুলি যেমন হাইট, ওয়েট, অ্যাবডোমিনাল গ্রেথ, এই সমস্ত বেসিক প্যারামিটারগুলি, ব্লাড প্রেশার এগুলি মেপে নেবে। তারপরে আপনি এক এক করে বিভিন্ন চিকিৎসকের কাছে আপনি যাবেন, স্ক্রিনিং হবে। সবগুলি চিকিৎসকের কাছে যাওয়ার পরে আপনার যে এরপরে ল্যাবরেটরি থাকবে সেখানে পরীক্ষা নিরীক্ষা হবে, ব্লাড সুগার পরীক্ষা হবে, এইচআইভি পরীক্ষা হবে, হিমোগ্লোবিন পরীক্ষা হবে, হেপাটাইটিস বি সি এগুলি পরীক্ষা হবে। তো এই পরীক্ষা নিরীক্ষাগুলির পরে সমস্ত রিপোর্ট নিয়ে আপনি লাস্ট যেখানে যাবেন সেখানে ওনারা আপনার যে হেলথ স্ট্যাটাসটার উপরে বেস করে একটা রিপোর্ট তৈরি করবে।
1: তো আপনার কথা শুনে আমার মনে প্রশ্ন যেটা জাগলো যে এই যে আপনি যে পরীক্ষাগুলো বলছেন সেটা কি ওই হেলথ ক্যাম্পেই হবে নাকি?
0: সেখানেই হবে, সেখানেই হবে। তারপরে আপনার জন্য কার্ড ইস্যু হবে, গ্রিন কার্ড, ইয়েলো কার্ড, রেড কার্ড, এভাবে কার্ড ইস্যু হবে আপনার হেলথ স্ট্যাটাসের উপর।
1: যদি বলেন যে গ্রিন কার্ড, ইয়েলো কার্ড,
0: ওই সেই মানে গ্রিন কার্ড মানে আপনার তেমন কোনো সমস্যা নেই, আপনি ঠিক আছেন। ইয়েলো কার্ড মানে সেখান থেকে আরেকটু কিছু কিছু আছে আপনার ফলো আপ দরকার। রেড কার্ড মানে সেখানে আপনার যে প্রবলেমগুলি আছে কন্টিনিউ ট্রিটমেন্ট ফলো আপ সেটা দরকার। ওইভাবে কার্ড ইস্যু করে দেওয়া। এতে হবে কি, কার কি করতে হবে, কার্ডটা বাড়িতে থাকলে সবার একটা সুবিধা হবে যে আমার এই কার্ড আছে, আমার কী কী করতে হবে নেক্সট, সেই জিনিসগুলি আপনি বুঝতে পারবেন, ইজি হয়ে যাবে। এটা একটা এমডি স্যার কালকে যেভাবে একটা নতুন পরিকল্পনা, খুব সুন্দর, মানুষ কাছে এটা সহজ হয়ে যাবে হেলথ ইস্যুতে আপনার অ্যাপ্রোচ করার জন্য হেলথ ইনস্টিটিউশনগুলিতে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের এই অনুষ্ঠানে ফোন করতে পারেন 9485007172। আবারও বলছি আমাদের ফোন নাম্বার 9485007172। শ্রোতা বন্ধুরা, আজ এই অনুষ্ঠানে কথা বলছি মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান নিয়ে। আজকের এই অনুষ্ঠানটির সৌজন্যে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা। ডাক্তারবাবু, আরেকটা আপনার কাছে যেটা জানবো যে আপনি তো বললেন যে হেলথ ক্যাম্প যেগুলো আছে ওইগুলোর মধ্যেই কিন্তু সম্পূর্ণ সুবিধা আমরা পেয়ে থাকবো। তো এবার ধরুন না কারোর ক্যান্সার আছে বা ক্রনিক ডিজিজ আছে, সেক্ষেত্রে পরবর্তী সময় যদি সরকারি হাসপাতালে যায় সেক্ষেত্রে কি ওরা কোনো বিশেষ সুযোগ সুবিধা বা আর্থিক সহায়তা পাবে?
0: অবশ্যই পাবে, সেটা মেইন, সেই জায়গাটাতেই আমরা আসছিলাম। উনার ডিটেকশন হওয়ার পরে সব ট্রিটমেন্ট তো সেখানে হবে না, তারপরে আমরা যে স্পেশালিস্ট ক্যাম্পগুলি করছি সেখানে প্রিলিমিনারি ট্রিটমেন্ট হয়ে ওনাকে পাঠানো হবে হসপিটালগুলিতে। সে ধরুন কারোর একটা ক্যান্সারের সমস্যা, সেখানে প্রভিশনাল ডায়াগনোসিস যেটাকে আমরা বলি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা ক্যান্সার হতে পারে, তারপরে ওই পেশেন্টকে আমরা নিয়ে আসবো আমাদের যে অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার হসপিটাল আছে সেই ক্যান্সার হসপিটালে। বাকি পরীক্ষা নিরীক্ষা যেগুলি করার দরকার সেগুলি আমরা করব, যা যা ট্রিটমেন্ট করা দরকার সেগুলি আমরা করব। সেই ক্ষেত্রে উনি পুরো ফ্যাসিলিটিগুলি, এই ফ্যাসিলিটিতে যা যা ওনার করা দরকার সমস্ত কিছু উনি ফ্রি অফ কস্ট পাবেন। অ্যাডমিশান লাগলে আয়ুষ্মান ভারতের মাধ্যমে, সেটা ABPMGY হোক অথবা CMGY হোক, যে কোনো একটার মাধ্যমে উনি ফ্রি অফ কস্ট চিকিৎসা পাবেন। সেই জন্যই শুরুতে আমরা বলছিলাম যে এই যে কাউন্টারগুলি থাকবে, যাদের সেখানে আয়ুষ্মান ভারত কার্ড নেই ওনাদের কার্ডও আমরা করে দেবো, এবং যারা আভা কার্ডের সঙ্গে নেই, কারণ এই যে হেলথ রেকর্ডগুলি সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরা সেটা সবসময় সম্ভব নয়। তো যদি আপনি আভা কার্ড আপনার থাকে তাহলে সেই আভা কার্ডের থ্রুতে সেটা আপনার এখানে সেভ হয়ে যাবে, আপনার এখানে রেকর্ডগুলি থাকবে, ডিজিটালি সেভ রেকর্ড থাকবে। তারপর আপনার পারমিশন নিয়ে ডাক্তারবাবু ওই রেকর্ডগুলি দেখতে পারবেন, আপনাকে ফিজিক্যাল ফাইল বহন করতে হবে না।
1: একদম, একজন শ্রোতা বন্ধু

0: আমাদের সঙ্গে আছেন। নমস্কার নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন ফোনে? নমস্কার শ্রোতা বন্ধু, ফোনে কেউ আছেন? না, যিনি ফোন করলেন কথা হলো না, অবশ্যই কথা হবে আপনার সঙ্গে। আপনারা ফোন করুন 9485007172 এই নম্বরে। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের যারা শ্রোতা বন্ধু এবং যারা ফেসবুকে দেখছেন ওদের জন্য বলছেন যে এই যে যোজনাটার বা অভিযানটার আমরা কিভাবে সুবিধা পেতে পারি। তো আপনি যেটা বলছিলেন যে পরবর্তী সময়ে কিন্তু আর্থিক সহায়তা ওরা পেয়ে থাকবে বিভিন্ন হসপিটাল থেকে।
1: আর্থিক সহায়তা মানে ট্রিটমেন্টটা ফ্রি অফ কস্ট হবে, এখানে কোনো পয়সা দেওয়ার নেই, পয়সা দেওয়ার ব্যাপার নেই, কোনো বিল দেওয়ার ব্যাপার নেই। যেটা হলো আপনার যে ট্রিটমেন্টটা হবে, মানে আপনি, আমি বলছি যে রোগী যাবেন, ওনার যে ট্রিটমেন্টটা হবে সেটা ফ্রি অফ কস্ট হবে থ্রু আয়ুষ্মান ভারত। সেটা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ড হতে পারে, মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ড যেটা হতে পারে, CMGY আমাদের স্টেটে যেটা আছে।
0: একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি বিশ্বজিৎ বলছিলাম বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: বলুন শ্রোতা বন্ধু।
2: ডাক্তারবাবু নমস্কার।
1: হ্যাঁ নমস্কার বিশ্বজিৎ বাবু।
0: হ্যাঁ, আপনার প্রশ্নটা বলুন। শ্রোতা বন্ধু আছেন ফোনে? না, হয়তোবা কেটে গেল। অবশ্যই কথা হবে আপনার সঙ্গে, আপনারা ফোন করুন 9485007172। হ্যাঁ, যেটা আপনি বলছিলেন ডাক্তারবাবু।
1: হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা কোনো ক্যাশ দেওয়ার বা কোনো রিএম্বার্সমেন্ট বিল দেওয়ার কোনো প্রভিশন সেখানে নেই। যেটা আছে সেটা হলো আপনার ট্রিটমেন্টটা ফ্রি অফ কস্ট হবে, যে রোগী যাবেন হসপিটালে অ্যাডমিশন হলে ওনার ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট হবে থ্রু আয়ুষ্মান ভারত। প্রধানমন্ত্রী যে আয়ুষ্মান ভারত PMJY কার্ড অথবা CMJY আমাদের স্টেটে যেটা আছে সেটার মাধ্যমে ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট হবে। এরপরে ছুটির পরে যদি আবার ওষুধপত্রের প্রয়োজন হয়, 15 দিনের জন্য ওষুধ দেওয়া যাবে, পরবর্তী সময় উনি আবার যাবেন, দেখাবেন, অ্যাডমিশন থাকবেন, হবে সেইভাবে করা হবে আর কি। মানে পুরোপুরি ট্রিটমেন্টটা ফ্রি অফ কস্ট হবে আয়ুষ্মান কার্ড থাকলে।
0: আচ্ছা, একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার। ফোনটা কেটে যাচ্ছে, শ্রোতা বন্ধু কথা বলতে চাইছেন কিন্তু ফোনটা বারবার কেটে যাচ্ছে। যেটা বলছিলেন যে ট্রিটমেন্টটা কিন্তু পুরোপুরি একদম ফ্রি অফ কস্ট। এবারে যেটা আপনার কাছে জানবো যে এবার সরকারি হাসপাতালে তো যাচ্ছেন, অনেকে আবার বেসরকারি হাসপাতালেও যাচ্ছেন, সেক্ষেত্রেও কি ওরা ফ্রি অফ মানে ট্রিটমেন্টটা ফ্রি পাবেন নাকি সেরকম কিছু?
1: আমাদের ত্রিপুরার ক্ষেত্রে PMJY CMJY দুটো কার্ডই সরকারি সব হাসপাতাল আর প্রাইভেট হাসপাতাল অনেকগুলিতেই, যেগুলি এম্পেনেল হসপিটাল, সেখানে এই ট্রিটমেন্ট ফ্যাসিলিটিগুলি ফ্রি অফ কস্ট পাবে।
0: যেটা বলছিলাম
1: যে ত্রিপুরার বাইরেও পাবে। এখান থেকে যদি ত্রিপুরার বাইরে যান, যেখানে এম্পেনেল হসপিটাল, একটা কথা আমি স্পষ্ট করে দিতে চাই, সবাইকে ভালোভাবে বুঝিয়ে দিতে চাই, যে যে হসপিটালগুলি এম্পেনেল হসপিটাল আয়ুষ্মান ভারতের জন্য, সেখানে সুযোগ সুবিধাগুলি পাওয়া যাবে, আপনাকে এম্পেনেল হসপিটালে যেতে হবে।
0: আমরা
1: গর্ভবতী মায়েদের জন্য নয়, সেটা ওনারাও যেতে পারবেন, ওনাদের জন্য ব্যবস্থা তো আমাদের আছেই। আমরা মেইনলি সেখানে করব ব্রেস্ট ক্যান্সার, মেয়েদের জন্য আমাদের যেটা দরকার ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং আমরা করব। দেখুন, সারা পৃথিবীতে ব্রেস্ট ক্যান্সার হলো হাইয়েস্ট ক্যান্সার, যেটাতে আমাদের মেয়েরা মায়েরা মারা যান সারা পৃথিবীতে। তো সেইটার প্রতি বিশেষ যত্ন নেওয়া দরকার। তো আমরা যদি স্ক্রিনিং করি আর্লি স্টেজে, যদি সেটা ধরা যায়, আর্লি ডায়াগনোসিস যদি হয় এবং প্রপারলি ট্রিটমেন্ট হয়, তাহলে কিন্তু সবাই সুস্থ থাকতে পারেন, অনেক দিন সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন, কোনো অসুবিধা হয় না। তো সেটার আমরা স্ক্রিনিং করব। তারপরে সার্ভাইকাল ক্যান্সার আরেকটা সাংঘাতিক জিনিস, সারা সেকেন্ড হাইয়েস্ট কজ অফ ফিমেল ক্যান্সার ডেথ, মানে মহিলাদের যেসব যতগুলি ক্যান্সার হয় এবং ক্যান্সারের মৃত্যু হয়, এর মধ্যে দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হলো সার্ভাইকাল ক্যান্সার। আমাদের ত্রিপুরা রাজ্যে সেটা প্রথম কারণ,

0: একদম একদম। তো সেই সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং আমরা সেখানে করব, অনেকগুলি টেস্ট করা যায়, বিআই টেস্ট করা যায়, পেপসমেয়ার করা যায়, এগুলি আমরা করব। তারপরে অরাল ক্যান্সার, এটা স্ত্রী পুরুষ নির্বিশেষে হতে পারে, আমাদের মুখের যে মুখগহ্বরে মুখে যে ক্যান্সার, অরোফেরিংসের যে ক্যান্সার, সেই ক্যান্সারগুলির স্ক্রিনিং আমরা করব। তো সেটা সবার জন্য, মেয়ে ছেলে সবার জন্য, আর গর্ভবতী মায়েদের জন্য অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা ঠিক সেইভাবে নয়, কিন্তু আমাদের যে আরোগ্য শিবিরগুলি হবে বা স্পেশালিস্ট হেলথ ক্যাম্পগুলি হবে, সেখানে যদি গর্ভবতী মায়েরা আসেন তাও আমরা স্বাগত, ওনাদেরকেও আমরা দেখে দেবো, কোনো অসুবিধা নেই, আসতে পারে।
1: আরেকটা যেটা জানবো যে আমাদের এখানে কিন্তু যেটা বলবো যে বিপিএল ক্যাটাগরির কিছু লোক আছে বা একদম দরিদ্র সীমার নিচেও লোকরা আছে, ওদের জন্য কি কিছু বিশেষ সুবিধা রয়েছে এই প্রকল্পে?
0: না না, সবার জন্য সুবিধা রয়েছে। আপনি যিনি
1: এপিএল,
0: তারপরে অন্ত্যোদয়, অন্নপূর্ণা, যেটাই হোক, সবাই আমাদের এই প্রোগ্রামের আওতায় আসতে পারবেন। তারপরে

0: বিপিএল ক্যাটাগরির কিছু লোক আছে বা একদম দরিদ্র সীমার নিচেও লোকরা আছে, ওদের জন্য কি কিছু বিশেষ সুবিধা রয়েছে এই প্রকল্পে?
1: না না, সবার জন্য সুবিধা
0: সবার
1: রয়েছে।
0: জন্য
1: আপনি যিনি
0: মানে
1: এপিএল
0: এটার মধ্যে এপিএল বিপিএল কোনো ব্যাপার
1: এপিএল
0: ব্যাপার নেই?
1: বিপিএল
0: আচ্ছা আচ্ছা,
1: তারপরে অন্ত্যোদয় অন্নপূর্ণা,
0: হুম
1: যেটাই হোক,
0: হুম
1: সবাই আমাদের এই প্রোগ্রামের আওতায় আসতে পারবেন।
0: হুম
1: তারপরে এখানে যতগুলি ট্রিটমেন্ট যত কিছু হবে সবই ফ্রি অফ কস্ট। এরপরে এডমিশনের ক্ষেত্রে যারা, তো প্রত্যেকেই আপনি আয়ুষ্মান কার্ড করতে পারেন, আপনি এপিএল হন বিপিএল হন, আপনি আয়ুষ্মান কার্ড করতেই পারেন। যাদের পিএমজিওয়াই তো আছে আছে, যাদের নেই ওনারা সিএমজিওয়াই করতে পারেন। এমনকি যারা গভর্নমেন্ট এমপ্লয়ি ওনারাও মেডিকেল রিএম্বার্সমেন্ট ফেসিলিটি অথবা মেডিকেল অ্যালাউন্স ফেসিলিটি যারা পান ওটা স্যারেন্ডার করে ওনারাও এই আওতায় আসতে পারেন। কোনো অসুবিধা নেই, সবার জন্য সেটা মুক্ত।
0: হুম হুম আরেকটা আপনি যেটা বলছিলেন যে এবার কারোর যদি উচ্চ রক্তচাপ আমাদের এখানে বেড়েই যাচ্ছে বা ডায়াবেটিক পেশেন্ট বেড়েই যাচ্ছে, সেক্ষেত্রে ওরা কী কী ধরনের সুবিধা পাবে?
1: সব ধরনের সুবিধা পাবেন।
0: আচ্ছা,
1: আপনার উচ্চ, আমাদের মূল প্রোগ্রামটার মধ্যে তো আমি যে বললাম কি কি আছে, আমরা এই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন সেটা আছে, ডায়াবেটিস আছে, তারপরে যাদের ক্রনিক পালমোনারি সিওপিডি আমরা যেটাকে বলি, ক্রনিক পালমোনারি ডিজিজ আছে, তারপরে যে কটা ক্যান্সারের কথা আমরা বললাম, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, অরাল ক্যান্সার, এগুলির জন্য আছে, তারপরে হার্টের জন্য আছে, আপনাদের যাদের মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন সেগুলির জন্য আমরা আছে বিভিন্ন হার্ট ডিজিজের জন্য, তারপরে আমাদের নতুন টিউবারকুলোসিস নিয়ে আছে সেগুলির জন্য আছে। এছাড়াও আমাদের শিবিরগুলিতে যারা আসবেন এই বয়সে 30 বছর এবং উপরে, প্রত্যেকের অন্য কোনো সমস্যা থাকলে সেটাও ডিটেক্ট হবে। সেটা হতে পারে কমিউনিকেবল বা নন কমিউনিকেবল, এমন নয় যে শুধু নন কমিউনিকেবল, আমরা যাচ্ছি নন কমিউনিকেবলের জন্য, আমরা প্রোগ্রামটা করছি নন কমিউনিকেবলের জন্য। কারণ কি, এখন দেখা যায় যে আমাদের মৃত্যুর যে কারণগুলি, এর মধ্যে নন কমিউনিকেবল ডিজিজের মৃত্যু হচ্ছে প্রায় 65%, দেখুন অনেক বেশি। তো সেই কষ্টটাকে, আর এটা বেশিরভাগ ক্ষেত্রেই এই মৃত্যুটাকে মানে আর্লি মৃত্যুটাকে ঠেকানো যায়, হ্যাঁ, সেটাকে লাইফস্টাইল মডিফিকেশান করে, কন্টিনিউ ট্রিটমেন্টে, কন্টিনিউ ফলো আপে অনেকে জীবন বাঁচানো যায়। আজকাল দেখা যায় যে খুব কম বয়সে স্ট্রোক হয়ে মারা যাচ্ছে, কম বয়সে আনডায়াগনোসড হাইপারটেনশনে সাডেনলি মারা যাচ্ছে, কম বয়সে আনডায়াগনোসড আনট্রিটেড ডায়াবেটিস মেলিটাসে মারা যাচ্ছে, কম বয়সে, খুব কম বয়সে দেখা যাচ্ছে যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে, সেগুলি হয়ে মারা যাচ্ছে, হচ্ছে ছোটদেরও হচ্ছে, তো ওনাদের সেগুলি আমরা ডায়াগনোসিস করতে পারবো। ক্রনিক পালমোনারি ডিজিজ হয়ে রয়েছে, ট্রিটমেন্ট হচ্ছে না, চলছে, সেগুলিকে আমরা বের করতে পারবো। টিউবারকুলোসিসের মতো রোগ আছে, সেটা যদিও আলাদা প্রোগ্রাম চলছে কিন্তু এটার সঙ্গেও আমরা করব। কারণ টিবি মুক্ত ভারতের যে ডাক ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দিয়েছেন, এবং আমাদের রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যেটা বলেছেন টিবি মুক্ত পঞ্চায়েত, সেটার জন্য আমরা অনেক অ্যাওয়ারনেস করেছি, আপনাদের এখানেও আমরা এসেছিলাম, তো সেই জায়গাগুলিও কিন্তু আমরা এই সময়টাতে এই প্রোগ্রামের সঙ্গে করব, দেখব। ওভারঅল স্বাস্থ্য ব্যবস্থা, আমরা যাচ্ছি এনসিডির জন্য, প্রোগ্রামটা এনসিডির জন্য 30 থেকে এর উপরের বয়সের, কিন্তু প্রত্যেকটি জিনিস আমরা, আর যে কোনো লোক আসলে আমরা শুধু যে ওনার হাইপার টেনশন আছে কিনা বা ডায়াবেটিস আছে কিনা শুধু এটা দেখবো, বা
0: অন্যান্য সব সমস্যাও কিন্তু ওদের দেখা হবে,
1: হ্যাঁ, ক্রনিক কিডনি ডিজিজ আছে কিনা সেটা দেখবো তা নয়, আপনার, আমরা তো ওনাকে পরীক্ষা করব। এবার পরীক্ষা করে ওনার যা যা সমস্যা আছে সেগুলি বের করব, এবং অ্যাকর্ডিংলি নতুন যেটা এবার আমাদের মাননীয় এমডি স্যার বলেছেন সেটা যে কার্ড আমরা ইস্যু করবো, একটা হেলথ কার্ড, হেলথ রিপোর্ট ইস্যু করবো।
0: ডাক্তারবাবু, একজন শ্রোতাবন্ধু আমাদের সঙ্গে আছেন, নমস্কার। নমস্কার শ্রোতাবন্ধু, কে আছেন ফোনে? নমস্কার, হ্যাঁ, যেটা নিয়ে ডাক্তারবাবু কথা বলছিলাম, আপনার কাছে যেটা জানবো যে আপনি বলছিলেন যে এই হেলথ ক্যাম্প যেগুলো আছে ওইগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের রোগগুলো আমরা শনাক্তকরণ করব। এবার আপনি যেটা বললেন যে এই যে ফ্যাটি লিভার বা অন্য ধরনের রোগগুলো কিন্তু বেড়ে যাচ্ছে কারণ আমাদের জীবনশৈলীর কিছু কিছু পরিবর্তন দরকার, সেই ক্ষেত্রে কি ডায়েটিশিয়ানরা ওদের ওখানে থাকবে, যেমন খাদ্য তালিকায় কি কি ধরনের পরিবর্তন করা দরকার বা ব্যায়ামের কি ভূমিকা আছে, এই ধরনের কিছু সুবিধা থাকবে কি?
1: দেখুন, আমাদের এখানে ডায়েটিশিয়ান খুবই লিমিটেড সরকারি ব্যবস্থাপনায়। তাও আমাদের এখানে যাদেরই দরকার হবে, আপনি ঠিক বলেছেন যে বেশিরভাগ ডিজিজে লাইফস্টাইল

0: এক্সারসাইজ, তো সেখানে লাইফস্টাইল মডিফিকেশন একটি গুরুত্বপূর্ণ পার্ট থাকবে। তো যারা দেখবেন, যারা চিকিৎসা করবেন, ডাক্তারবাবুরাই অনেক পার্ট আপনাকে বলে দিতে পারবে যে আপনার কী ধরনের লাইফ মেনটেন করা দরকার, কী ধরনের ডায়েট মেনটেন করা দরকার, কোনটাতে না করা দরকার, কোনটাতে হা করা দরকার, সেগুলি ওনারাই বুঝিয়ে বলবেন। তারপরেও আমাদের যখন বড় হসপিটালে, রেফারেল হসপিটালে যেতে হবে, সেখানে আরও স্পেসিফিকলি সেগুলিকে করে দেওয়া হবে।
1: আর যেটা বলছিলেন যে আশা দিদিরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে প্রথম ধাপে শনাক্তকরণ করবেন, তো সেই আশা দিদিরাই কি বলে দেবেন যে পরবর্তী সময়ে এই জায়গা হেলথ ক্যাম্প হবে নাকি সেটা?
0: হ্যাঁ, এটা দেখুন আমি বলছি, আশা দিদিরা আছেন, TRLM এর স্বাস্থ্য সখীরা আছেন, তারপরে আপনার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা আছেন, এরা হলো আমাদের প্রথম পর্যায়ের বার্তাবাহক বলুন, বা ওনারাই বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ জানানোর কথাটাই বলুন, যেটাই বলুন, ওনারা যাবেন প্রতিটি বাড়িতে, দেখবেন যে 30 বছর বা এর উপরে লোকজন আছে কিনা, থাকলে ওনারা সেগুলি নথিভুক্ত করবেন, রেকর্ড করবেন, ওনাদেরকে বলবেন যে নিকটবর্তী যে আমাদের আয়ুষ্মান আরোগ্য মন্দির আছে, সেখানে যেদিন আরোগ্য শিবির হবে সেই শিবিরে আসার জন্য, তারপরে সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষাগুলি হবে, সেখানে ডাক্তারবাবুরা থাকবেন, CSO-রা থাকবেন, আর যেই PHC-র আন্ডারে ওই আয়ুষ্মান আরোগ্য মন্দির, ওখান থেকে ডাক্তারবাবুরা যাবেন, সেখানে গিয়ে ওনারা পরীক্ষা নিরীক্ষা করে যার যার যে প্রবলেমগুলি আছে সেগুলি বের করবেন। তারপর এখান থেকে যে লোকগুলিকে পাঠানো দরকার, প্রত্যেকটি ব্লকে আমরা বলছি না দুটো করে ক্যাম্প করবো, সেখানে থাকবে সমস্ত রকমের স্পেশালিস্ট, ইভেন কিছু কিছু ডিপার্টমেন্টের সুপার স্পেশালিস্টরা থাকবে। তো সেই যেমন ধরুন আমরা যে বলছি যে ডায়াবেটিসের জন্য, তো ডায়াবেটিসের জন্য আমাদের মেডিসিন স্পেশালিস্ট থাকবেন, তারপরে হাইপারটেনশনের জন্য সেখানে মেডিসিন স্পেশালিস্ট থাকবেন, কার্ডিওলজিস্ট থাকতে পারেন কোনো ক্যাম্পে, তারপরে আমরা CKD ক্রনিক কিডনি ডিজিজের কথা বলছি, সেখানে আমাদের নেফ্রোলজিস্ট থাকতে পারে অথবা মেডিসিনে ওনারা থাকবেন, তারপর অরাল ক্যান্সারের কথা বলছি, সেখানে আমাদের ENT বিশেষজ্ঞ, ডেন্টাল সার্জন ওনারা থাকতে পারেন, আমরা বলছি ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সারের কথা, সেখানে আমাদের অবসগাইনি বিশেষজ্ঞরা থাকবেন, আমরা বলছি COPD ক্রনিক অবস্ট্রাকটিভ পারমোনারি ডিজিজ, সেখানে আমাদের চেস্ট মেডিসিন স্পেশালিস্ট যারা আছেন ওনারা থাকবেন, তো আমরা হার্ট ডিজিজের কথা বলছি, এখানেও সেই হার্টের বা মেডিসিনেরা থাকবেন, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের কথা বলছি, সেখানে মেডিসিন বা গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট থাকবেন, তো প্রত্যেকটি টেবিলে আলাদা আলাদা থাকবে, তারপরে ওনারা চেক করবেন, তারপর যে সমস্যা আছে সমস্যা অনুযায়ী ওনার একটা প্রোফাইল তৈরি হবে, সেটাকেই আমরা হেলথ কার্ডে ইস্যু করে দেবো, এবং অ্যাকর্ডিংলি উনি গ্রিন, ইয়েলো অথবা রেড কার্ড পেয়ে যাবেন।
1: এবার ডাক্তারবাবু, কেউ রেড কার্ড পেলেন, হয়তো বা দেখা গেল যে যখন আরোগ্য শিবিরে গেছেন ওনার অবস্থা খুবই খারাপ বা মুমূর্ষু, সেই ক্ষেত্রে উনি যদি ওনাকে রেফার করা হয় সরকারি হাসপাতালে, বিশেষ কোনো সুবিধা কি পাবেন উনি?
0: অবশ্যই পাবেন, ওনাকে আমরা যখন রেফার করব, উনি যা হাসপাতালে এসে ভর্তি হবেন, তো সেখানে উনি পুরোপুরি ফ্রি ট্রিটমেন্ট পাবেন আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে, PMJY অথবা CMJY-এর মাধ্যমে।
1: কারো যদি আয়ুষ্মান কার্ড না থেকে থাকে তাহলে?
0: সেটাও আমরা কার্ড করে দেওয়ার ব্যবস্থা করব যদি উপযুক্ত নথিপত্রগুলি থাকে, আর যদি সেটাও ওই সময়ে সম্ভব না হয় কোনো টেকনিক্যাল কারণে বা কারণে, তারপরেও হাসপাতালে, যে হাসপাতালে আসবেন, আমাদের যারা ডাক্তারবাবুরা থাকবেন ওনারা তো ওই হাসপাতালের ডাক্তারবাবু, হাসপাতালে বলে দেবেন যতটুকু সম্ভব ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট হবে, এবং এখন তো হাসপাতালে প্রায় সমস্ত ট্রিটমেন্টই ফ্রি অফ কস্ট।
1: শ্রোতা বন্ধুরা, আমরা আজ কথা বলছি মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান নিয়ে। আপনারা এই অভিযান নিয়ে যদি কিছু জানতে চান অবশ্যই ফোন করুন, আমাদের ফোন নাম্বারে 9485007172 ফোন করুন, 9485007172। আজকের সুস্বাস্থ্য অনুষ্ঠানটির সৌজন্যে আছেন জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা, আমাদের সঙ্গে আছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শঙ্কর চক্রবর্তী। আবারও বলছি, আমরা আজ সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলছি মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান নিয়ে। হ্যাঁ ডাক্তারবাবু, যেটা আবারও জানতে চাইবো আপনার কাছে, আপনি কিন্তু অনুষ্ঠানের একদম শুরুতেই বলেছিলেন যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ 7 দিনের যেটা জানুয়ারি মাসে হয়েছে, এবং দ্বিতীয় ধাপ হয়তো বা এখন চলছে, মানে
0: এটা এক একটা ফেজ, দুটো ফেজ, ইয়ারলি দুটো ফেজ হবে, ফার্স্ট ফেজ 1 জানুয়ারি থেকে 14 জানুয়ারি, আর সেকেন্ড ফেজ হবে আপনার 1 জুলাই থেকে 14

0: জুলাই। তো এবার যে কোনো কারণে আমরা, যদিও আমাদের কাজ চলছে, বাড়ি বাড়ি গিয়ে আশা দিদিরা করছেন কাজ, তো আমরা সেকেন্ড পার্টটা মানে ক্যাম্পগুলি করব 14 তারিখ থেকে।
1: এবং 14 তারিখ
0: থেকে এবার ক্যাম্পগুলি আমরা আরো বাড়িয়েছি, 14টা ওয়ার্কিং ডে চলবে। মানে 14th জুলাই থেকে 14টা ওয়ার্কিং ডে আমরা দেখলাম টেন্টেটিভলি, এটা প্রায় অগাস্টের 3-4 তারিখ পর্যন্ত থাকবে। 14th জুলাই থেকে ইয়ে পর্যন্ত 3-4 তারিখ পর্যন্ত 14টা ওয়ার্কিং ডেতে আমরা কিন্তু ক্যাম্পগুলি করব, কারণ আমাদের প্রতি ব্লকে 2টো করে ক্যাম্প করছি। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য ওয়েস্ট ডিস্ট্রিক্ট যেহেতু বড়, সেখানে আমাদের 18টি ক্যাম্প করতে হবে। আর এই যে প্রোগ্রামটা, সেটা যতটুকু কালকে ভিসিতে আমাদেরকে বলা হয়েছে, ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার, স্টেট লেভেলে এই প্রোগ্রামটি 13 জুলাই উদয়পুরের থেকে, মানে গোমতী ডিস্ট্রিক্টের কোথাও থেকে স্টেট লেভেল প্রোগ্রামের ইনোগ্রেশন করবেন। আর এমনিতে কিন্তু বাড়ি বাড়ি সার্ভের কাজটা আমরা 1 তারিখ থেকে শুরু করে দিয়েছি আগের নোটিস, কারণ এই প্রোগ্রামটা কিন্তু গত বছরও হয়েছে, এই বছরও হচ্ছে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনা, আগামী 3 বছর চলবে। আমরা জানুয়ারিতেও করেছি, জানুয়ারিতে করেছি, এখন আবার আমরা হ্যাঁ করছি এই জিনিসটা। তো কাজেই আমাদের জানা আছে, এবং তখন থেকেই বলা ছিল যে 1 থেকে 14 জানুয়ারি আর 1 থেকে 14 জুলাই।
1: তাহলে এই যে 1 থেকে 14 জুলাই যেটা হতে চলেছে, বা আজকে 7 তারিখ যেটা বলবো যে চলছে, তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে ব্লক ভিত্তিক কিন্তু হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে, তো এবার ধরুন না আমি সেই ব্লকের আন্ডারে নেই, তাহলে কি আমি সেই হেলথ ক্যাম্পের সুবিধা নিতে পারবো, বা আমি ওই জেলায় থাকি না?
0: আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এমন একটা জিনিস, আমরা কোনো একটা জায়গায় করি, বেনিফিশিয়ারি বা টার্গেটেড বেনিফিশিয়ারি হয়তো ওই পার্টিকুলার এরিয়ার, কিন্তু আমাদের কাছে সবাই সবসময় ওয়েলকাম। এখন আপনার কোনো একটা হসপিটালে, সে ধরুন মোহনপুর হসপিটাল, তো মোহনপুর হসপিটালের মোহনপুরের লোক আসবে এমন তো নয়, খোয়াইয়ের একজন লোকও যদি আসে, সাবরুমের একজন লোকও যদি কোনো কারণে আসে, তো আমরা কি ট্রিটমেন্ট করি না? আমরা ট্রিটমেন্ট করি, মোস্ট ওয়েলকাম। হসপিটাল এমন একটা জায়গা সে যেখানকার মানুষ, আমরা জাতি ধর্ম বর্ণ দেশ কিছুই দেখা হয় না হসপিটালে, যিনি আসেন পেশেন্ট হিসেবে ওনাকে দেখা হয়। পরবর্তী সময়ে জিনিসটি অন্য হয়তো দেখায়, কোনো একটা বিদেশের পেশেন্ট এলো, উনি কীভাবে এলো না হলো সেটা অন্য ডিপার্টমেন্ট যাদের যে কাজ, আমাদের ডাক্তার হিসেবে আমাদের কাজ হলো ওনাকে অ্যাজ এ পেশেন্ট ট্রিট করা।
1: সেটা আমি জানতে চাইলাম, কারণ আমাদের যে অনেক শ্রোতা বন্ধুরা আছেন, বা আমাদের যারা দেখছেন অনুষ্ঠান, হয়তো বা অনেক প্রত্যন্ত গ্রামে উনি বসবাস করেন, ওনার পক্ষে হয়তো বা সেই কাছের স্বাস্থ্য ক্যাম্পটি ওনার জেলার নেই, সেজন্য জানতে চাইলাম যে উনি সুবিধা পেতে পারেন। আপনি যেটা বললেন যে উনি কিন্তু সুবিধা পেতে পারেন,
0: হ্যাঁ 100% পেতে পারেন, কোনো অসুবিধা নেই।
1: ডাক্তারবাবু, সময় আস্তে আস্তে ফুরিয়ে আসছে, আবারও যদি এই অভিযান সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বর্ণনা করেন।
0: আচ্ছা, আমি আবারও আমাদের যে পুরো ত্রিপুরাবাসী, এবং বিশেষ করে আমার পশ্চিম ত্রিপুরা জেলার যারা জনগণ আছেন, সবার প্রতি আমি আমাদের যে এই সুন্দর প্রোগ্রাম মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনা, যেটি মাননীয় মুখ্যমন্ত্রী লঞ্চ করেছিলেন, এবং আমরা একটা পার্ট অলরেডি করে ফেলেছি, এবছর জুলাইয়ের যে পার্টটা সেটা আমরা শুরু করে দিয়েছি। এবার আরও সুখবর যেটা, 14 দিনের জায়গায় এবার এটা 1 মাসের থেকেও বেশি সময় ধরে চলবে, আরও বড় আকারে আরও বিস্তৃতভাবে হবে, আরও বেশি মানুষ এখানকার
1: সুবিধা
0: পেতে পারেন, যেটা জনগণের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে আমার বলা, সেটা হলো 30 থেকে উপরের বয়সের সমস্ত লোকরা এই সুযোগ সুবিধা গ্রহণ করবেন, নারী পুরুষ নির্বিশেষে এই সুযোগ গ্রহণ করতে পারেন। যাদেরই যে কোনো সমস্যা আছে, আপনারা সেই সমস্যার জন্য আসবেন। যাদের কোনো সমস্যা নেই, আপনারা মনে করছেন আপাতদৃষ্টিতে হয়তো কোনো অসুবিধাও হচ্ছে না, ওনারাও আসবেন, এসে স্ক্রিনিং করে নেবেন।
1: কথা শুনে আমার আরেকটা শ্রোতা বন্ধুদের হয়তো বা মনে প্রশ্ন আসতে পারে, যে এবার আপনি বলছিলেন যে 30 বছরের ঊর্ধ্বে, সেই ক্ষেত্রে কি বয়সের প্রমাণপত্র আনতে হবে ওনার সঙ্গে?
0: না না না না, বয়সের প্রমাণপত্র আনতে হবে না, যাদের আভা বা এগুলি আছে তো আছে, ঠিক আছে, প্রমাণপত্র আনতে হবে না। আমরা কেন বলছি 30 বছর পর্যন্ত, নন কমিউনিকেবল ডিজিজগুলিতে আমি বললাম না শুরুতে যে আমাদের 65% ডে

0: এই নন কমিউনিকেবল ডিজিজই
1: ঠিক
0: হচ্ছে,
1: ঠিক
0: এবং 30-এর উপরের এই বয়সটা হয়তো একটা সময় আরও কম বয়সকে ওইটার সঙ্গে ইনক্লুড করা হবে নন কমিউনিকেবল ডিজিজগুলির মধ্যে। তো আস্তে আস্তে যে কেউ এলেই আমরা প্রমাণ করতে যাব না যে আপনার বয়স কি 30 না 20 না 22, সেটা নয়। একটা কথা আমি বারবার সবাইকে বলে দিতে চাই যে আমাদের যে ক্যাম্পগুলি হবে এখানে সবাই মোস্ট ওয়েলকাম, আপনারা আসতে পারেন, যে কোনো সমস্যার জন্য আপনারা আসবেন। চিকিৎসক হিসেবে আমাদের কাজই হলো চিকিৎসা প্রদান করা, আর আমরা যখন ক্যাম্প মোডে কোনো কিছু করি, আমরা যখন মিশন মোডে কোনো কাজটা করি, তখন আমাদের প্রায়োরিটি থাকে পার্টিকুলার ওই কাজটার জন্য, কিন্তু অন্যগুলি বাদ যায় না, অন্যগুলিও থাকবে, চলবে, কাজেই আসতে পারে যে কেউ, কোনো অসুবিধা নেই।
1: আর নথি কী কী নিয়ে আসতে হবে সেটা যদি বলেন?
0: নথি কোনো কিছুই লাগবে না, যাদের আভা কার্ড আছে, আয়ুষ্মান কার্ড আছে, ওনারা সঙ্গে
1: নিয়ে
0: আসলেন, আর যাদের নেই তারা যদি মনে করেন সেটা তৈরি করবেন। ওনাদের জন্য আধার কার্ড আর রেশন কার্ড থাকলে ভালো, সে দুটো থাকলে আমরা সেখানে চেষ্টা করব করে দিতে, যদি সব কিছু ঠিকঠাক থাকে হয়তো হয়েও যাবে, না হলে আমরা বলে দেব কীভাবে কোথায় এসে করতে হবে, সেই জিনিসটাও আমরা করব।
1: আরেকটা আপনার কাছে যেটা জানবো, এবার ধরুন না কারোর অ্যাক্সিডেন্ট হলো বা খুব হঠাৎ করেই কোনো গুরুতর আহত হলো, সেই ক্ষেত্রে কি এটা কাজ করবে এই অভিযানটা?
0: দেখুন, এটা অ্যাক্সিডেন্টের জন্য নয়, অ্যাক্সিডেন্টের তো সুন্দর একটা প্রোগ্রাম আছে, পিএম রাহাত, পিএম রাহাত যেটা আছে, আপনার 1.5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট প্রথম 7 দিনের ইয়েতে, যে কোনো অ্যাক্সিডেন্টে যে কোনো হসপিটালে গেলে শুধু একটা আপলোড করতে হবে। জানে আমাদের যে হেলথ ইনস্টিটিউশনে যে সমস্ত ডাক্তারবাবুরা কাজ করছেন, সেটা জিবির মতো বড় মেডিকেল কলেজ হসপিটাল হোক আর একদম পিএসসি লেভেলে হোক, সবাই জানেন তো অ্যাক্সিডেন্টের জন্য ফ্রি অফ কস্ট। এখন আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা মানুষের কাছে একদম পৌঁছে গেছে এবং বিনা খরচায় স্বাস্থ্য পরিষেবা পাওয়ার অনেকগুলি রাস্তা আছে। এখন প্রশ্ন হলো আপনাকে সেই মতো কিছু কিছু কাজ করতে হবে, যেমন আপনি আয়ুষ্মান কার্ডটা আপনাকে করে নিতে হবে, তারপর পিএম রাহাত সম্পর্কে আপনার প্রপার হিস্ট্রিটা দিতে হবে অ্যাক্সিডেন্ট এবং এইগুলি, তাহলে ওই ডাক্তারবাবুই আপনাকে সেই ব্যবস্থাটা করে দেবেন। এই সমস্তগুলো আপনি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রগুলিতে গিয়ে আপনার সমস্যাগুলি বলতে হবে, তাহলে আপনার পরীক্ষা নিরীক্ষাগুলি হয়ে যাবে, ওষুধপত্র। দেখুন, আমি পার্টিকুলারলি ওয়েস্ট ডিস্ট্রিক্টের কথা বলছি, আমাদের যে সাবসেন্টারগুলি আছে এগুলির মধ্যেও পর্যাপ্ত পরিমাণে ওষুধপত্র আছে, পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা আছে, সমস্ত কিছুর ব্যবস্থাই আছে।
1: কিন্তু যেতে পারি না বা আমরা জানি না, যেটা বলবো যে আমরা জানার কিন্তু অভাব রয়েছে। আপনি কিন্তু বললেন যে অনেকগুলো কিন্তু রোগের আমরা চিকিৎসা পেতে পারি বা খুব প্রথম অবস্থায় কিন্তু ধরা পড়তে পারে এই অভিযানের মাধ্যমে, কিন্তু ওই যে যেটা বললাম যে জানি না হয়তো বা এর জন্য
0: সেই জন্যই তো আপনাদের এখানে আসা। অ্যাকচুয়ালি জানতে হবে, সচেতনতা থাকতে হবে মানুষের মধ্যে। মানুষ মনে করেন যে এখানে ছোট্ট একটা হেলথ ইনস্টিটিউট, এখানে কি থাকবে, কিন্তু এই ছোট্ট হেলথ ইনস্টিটিউটে অনেক কিছু আছে। দেখুন, একটা এই যে ভিআইএ টেস্ট, সার্ভাইকাল ক্যান্সারের জন্য ভিআইএ টেস্ট আমি সাব সেন্টারে গিয়ে দিন দেখলাম, একটা মায়ের বাচ্চার হার্ট সাউন্ডটা ঠিকমতো শোনা যাবে কি না সেটার জন্য ওনাদের কাছে ফিটোস্কোপ আছে, কি সুন্দর স্পিটোস্কোপ। ওদিন আমরা ডিএম স্যার সহ জিরানিয়ার একটা সাব সেন্টারে গেলাম নোয়াগাঁও, সেই সাব সেন্টারে আমরা গিয়ে ডিএম স্যার তো একজন চিকিৎসক, উনি গিয়ে এটা দেখলেন, এই করলেন, যে যেটা আমাদের সময়ে বড় বড় ইনস্টিটিউশন সাব ডিভিশন লেভেলে আমরা পাইনি।
1: এখন একটা সাব সেন্টার,
0: সুযোগ সুবিধা আছে, মানুষ অ্যাওয়ার নয়, মানুষ সেটার জন্য যাচ্ছেন না, এগুলিকে সুযোগ সুবিধাগুলিকে নিচ্ছেন না, সেই জন্য আমরা বারে বারে আপনাদের সাহায্য নিচ্ছি। আমরা আকাশবাণীতে আসছি, আমরা দূরদর্শনে যাচ্ছি, আমরা বিভিন্ন প্রাইভেট চ্যানেলগুলিতে যাচ্ছি, আমরা ফ্ল্যাক্স পোস্টার ব্যানার দিচ্ছি, তারপরে যেখানেই হেলথ টক হয়, আমাদের ভিলেজ হেলথ অ্যান্ড স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন যে ক্যাম্পগুলি হচ্ছে সেগুলির মধ্যে বলছি, যেখানেই আমাদের স্কোপ থাকে সেখানে আমাদের ওয়ার্কাররা বলছে, আমরা বলছি, জনগণ যদি সেটা ঠিকঠিকভাবে শোনেন তাহলে অনেক কিছুই পেতে পারেন, অনেক কিছুই পেতে পারেন। আমি বলছি না যে একদম বড় কোনো কিছু, কিন্তু প্রাথমিক ব্যবস্থাগুলো, আমাদের ত্রিপুরা রাজ্যে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম এত সুন্দরভাবে, এত অর্গানাইজড, আপনি ভাবতে পারেন না, ওয়েস্ট ডিস্ট্রিক্টে 100, আমাদের যে 222টা হেলথ সেন্টার আছে, সাব সেন্টার আছে 199টা, মানে যেটা আয়ুষ্মান আরোগ্য মন্দির।
1: সত্যি আপনার কথা শুনে যেটা জানতে পারলাম কি স্বাস্থ্য ব্যবস্থা

0: কিন্তু অনেকগুলো সুযোগ সুবিধা আমাদের কাছে রয়েছে। আর আমাদের যেটা সময় বলছে, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
1: নমস্কার, ধন্যবাদ সবাইকে।
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আজকের অনুষ্ঠানটি সৌজন্যে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আকাশবাণী আগরতলা এবং FM অর্জন থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছিলেন। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

স্বপন বসুর কণ্ঠে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট।

0: আজকের নাটক কথামালার নায়িকা, কাহিনী প্রফুল্ল কুমার সিংহ, বেতার রূপ মিহির সেন, প্রযোজনা রুবি বাগচি, নাট্যানুষ্ঠান কথামালার নায়িকা।
1: আরে দুলাল বাবু, আপনি
2: না? আপনাকে নিয়ে আর পারা গেল না প্রবোদ্দা, আবার আমাকে আপনি বলছেন,
1: ঠিক খেয়াল থাকে না। তা বলো, তা তুমি হঠাৎ এমন অপ্রত্যাশিত ভাবে আমার বাড়িতে?
2: আমাদের যাত্রা মালিকের এতলা পৌঁছে দিতে।
1: মানিক বাবুর কি ব্যাপার বলো তো?
2: সেটা গেলেই জানতে পারবেন। খুব জরুরি কথা আছে নাকি আপনার সঙ্গে? আজকালের মধ্যেই একদিন যেতে বলেছেন।
1: যাবোক্ষণ, আরে বসো, একটু চা বলি।
2: অবশ্যই অবশ্যই, অদ্দূর থেকে এসে আপনার বাড়ি থেকে খালি মুখে চলে যাওয়া হয়েছেন নাকি? কিন্তু দাদা, শুধু চাই, সঙ্গে আর কিছু নয়। এই শিয়ালদা থেকে একটু আগে এবারে ভরপেট খেয়ে এসেছি, অবশ্য এক বন্ধুর ঘাড় ভেঙে।
1: সাধে কি আর যাত্রার কমিক রোলে তোমার এত নাম, বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো?
2: না না না না, নেমে সাহিত্যিক প্রবোধ গুপ্তর বাড়ি কোথায় জিজ্ঞেস করতে রিক্সাওয়ালাই সোজা নিয়ে এলো। আপনাকে এখানে সবাই চেনে দেখলাম।
1: ছোট জায়গা তো, চা এনেছিস? দে ওকে।
2: ঠিক আছে ঠিক আছে।
1: তুমি যাত্রা দলে অভিনয় করছো কবছর?
2: অভিনয় করছি বছর দশেক, তবে বাড়ি থেকে পালিয়ে যাত্রা দলে ভিড়ে গিয়েছিলাম আরো অনেক আগে।
1: বেশ, তালে বড় লোক দেখছি তুমি।
2: আচ্ছা দাদা, আপনাকেই যাত্রায় ভেড়ালো কে? আপনি তো শুনেছি আজীবন ওইসব ওই কৃষক মজুর মেহনতি মানুষ নিয়ে সংগ্রামী সাহিত্য টাইত্য করতেন।
1: আচমকা যোগাযোগ, তবে পালাটা যে এভাবে ধরে যাবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি।
2: ধরা মানে রাম ধরা। মরশুমের শুরুতে যে পালার বায়না ছিল 5,000 টাকা, মরশুমের শেষে তাই এসে দাঁড়িয়েছিল 25,000-এ। আপনার এই একটা পালাই আমাদের দলটাকে একবারে দাঁড় করিয়ে দিল দাদা। অবশ্য মালিক মানিকবাবু সবার সামনে স্বীকার করেন সে কথা।
1: না মানিকবাবু সত্যি লোক ভালো। তোমাদের যাত্রা জগৎ সম্বন্ধে তো আমার কোনো অভিজ্ঞতাই ছিল না।
2: লিখে যান দাদা, লিখে যান। যাত্রায় এখন সিনেমা লাইনের চেয়েও বেশি টাকা, দেখছেন না? ওই যে আগে যাত্রাকে যারা এই নাকশিট করতো, সেই ফিল্মের নায়ক নায়িকারাও এখন সুযোগ পেলেই কেমন যাত্রায় এসে ভিড়ছে।
1: শুধু টাকার জন্য আমি কোনোদিনই লিখি না দুলাল। তবু ভাবছি যে এবার যাত্রার জন্য আমি সত্যি কিছু লিখব। কেন জানো?
2: কেন দাদা?
1: যেন প্রত্যক্ষ অভিজ্ঞতায় আবার নতুন করে জানলাম যাত্রার মতো এমন শক্তিশালী গণমাধ্যম আর নেই। মানে আমরা যাদের জন্য লিখতে চাই, আমাদের এই প্রচণ্ড দারিদ্র আর অশিক্ষার জন্যে তাদের কাছ পর্যন্ত সাহিত্য তো গিয়ে পৌঁছতে পারে না। কিন্তু সেই কথাগুলোই যাত্রার মাধ্যমে অবলীলাক্রমে অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এ ব্যাপারে ইতিমধ্যেই আমি অনেক কিছু ভাবতে শুরু করেছি।
2: দেখুন কতদিন ভাবতে দেয়, এবারে বিচিত্র লাইন দাদা। যাকে আজ তাহলে চলি, আপনি তাহলে ওই কাল পরশুর মধ্যেই একদিন আসছেন?
1: আমি চেষ্টা করছি।
3: প্রবোধ বাবুকে বলে এসেছিস তো যে ব্যাপারটা খুব জরুরি?
4: দেখুন অন্য কোন দল আবার হাতিয়ে নিল কিনা, যাত্রা লাইনে তো এক দস্তুর।
3: না না না, আমাদের প্রবোধ বাবু ঠিক সে ধরনের প্রফেশনাল পালাকার নন। ভদ্রলোক যথেষ্ট শিক্ষিত, একজন আদর্শবাদী লেখক।
5: তাছাড়া উনি নিজেই তো একদিন বলেছিলেন যে আমাদের দলটাকে

0: ভালো লেগে গেছে। একটা বড় পরিবার বলে মনে হয়। টাকার লোভে উনি অন্য দলে যাবেন বলে তো মনে হয় না।
1: অনেক আদর্শবাদী দেখলাম দাদা, আর কিছুটা সিলভার টনিক পড়ুক, তারপর বোঝা যাবে।
0: দাদা, এই বছরও নায়িকার রোলটা আমি পাবো তো?
2: আরে আগে পালা ঠিক হোক তো।
0: আচ্ছা, আজ আমি তাহলে চলি।
2: আচ্ছা এসো।
3: আরে সুমিতা দেবী জি,
0: আপনি এসে গেছেন, ভেতরে আপনার কথাই হচ্ছিল। আসুন আসুন।
3: হঠাৎ দুদিনের জন্য একটু বাইরে যেতে হয়েছিল।
0: এই বছরের নতুন পালাও আপনি লিখছেন তো দাদা?
3: এখনি কি করে বলি,
0: আপনার প্রথম পালাই মালিককে প্রচুর টাকা এনে দিয়েছে, উনি তাই আপনাকে ছাড়বেন বলে তো মনে হয় না। আমারও যেটুকু নাম যশ তা তো আপনার পালার দৌলাতেই।
3: কেন, আপনিও অসাধারণ অভিনয় করেছিলেন, আমার চরিত্রটাকে একেবারে জীবন্ত করে তুলেছিলেন আপনি।
0: ওরকম একটা চরিত্র পেয়েছিলাম বলেই তো, আরো দু চারটে অমন চরিত্র করতে পারলে আমি কিন্তু প্রথম সারিতে উঠে আসতে পারবো। এবারও আমার জন্য একটা ভালো চরিত্র দিন না দাদা, যেন অভিনয়ের সুযোগ থাকে।
3: আপনার কথা আমার মনে আছে।
0: আসি দাদা।
3: মানিকবাবু,
2: আরে আসুন আসুন আসুন আসুন, প্রবোধ বাবু বসুন, আমি তো আবার লোক পাঠাবো ভাবছিলাম,
3: একটু কাজে আটকে গিয়েছিলাম। তা বলুন, হঠাৎ এমন জরুরি তলব কেন?
2: আরে মশাই, এই বছরের নতুন পালা নিয়ে একটু আলোচনার জন্য।
3: সন্ন্যাসী বিদ্রোহের ওপর একটা পালা লেখার কথা আমি ভাবছি।
2: আরে না না না, আপাতত ওটা নিয়ে আর এগোবেন না প্রবোধ বাবু।
3: কেন বলুন তো, সাবজেক্টটা কি আপনাদের?
2: না না, সেজন্য নয়, এবার আর আমাদের পছন্দ অপছন্দ নয়, আর একজনের পছন্দ মতো কিছু লিখতে হতে পারে।
3: আর একজন মানে কে?
2: শুভশঙ্কর, এবার কিস্তি মেরে দিয়েছি মশাই।
3: শুভশঙ্কর মানে আপনাদের যাত্রা জগতের সেই সুপারস্টার?
1: হ্যাঁ, শুভদার সঙ্গে এগ্রিমেন্ট ফাইনাল হয়ে গেছে।
2: বড় গাছেই নাড়া বেঁধে ফেললাম, 30,000 টাকা আগাম দিয়ে চুক্তি সই করালাম।
3: গত বছরের শিল্পীরা সব থাকছেন?
2: আরে না মশাই, তাই থাকে নাকি দাদা, মানে শুভশঙ্কর যখন যে জলেই থাকুন না কেন নিজের মতো দল গড়ে নেন, তাই কে থাকবে কে থাকবে না আগে থেকে বলা মুশকিল।
3: সুমিতা, ও তো ভালো কাজ করেছিল।
2: করেছিল, কিন্তু দাদার নায়িকা আছে,
3: পালা লিখবে কে?
2: আমাদের কাছে আপনি খুব পয়া মশাই, তাই আমাদের ইচ্ছে আপনাকে ফার্স্ট চান্সটা দিই।
3: কিন্তু আমাকে দিয়ে কি ওসব
2: হবে মশাই? হবে হবে, এ লাইনে থাকতে হলে সবকিছুই হইয়ে নিতে হয়। আপনি একবার দেখাই করুন না দাদার সঙ্গে, আলোচনা করে দেখুনই না।
4: হ্যাঁ, এ আমাদের সবারই ইচ্ছে দাদা, পালাটা আপনার হাত দিয়ে আসে।
2: হ্যাঁ,
4: আপনার হাত যশেই আজ দলের এই রমরম অবস্থা।
3: আমার তা মনে হয় না দুলাল, তোমাদের সবারই কন্ট্রিবিউশন ছিল সাফল্যের পেছনে। যাকে কোথায় দেখা করতে হবে? এখানে?
2: পাগল, ওর মতন সুপারস্টার এসব প্রয়োজনে আমাদের গদিতে আসবেন? ওর ফ্ল্যাটে যেতে হবে, পরশু সকাল 7টায় উনি শিল্পীদের ইন্টারভিউ নেবেন, পালা নিয়েও কথা হবে। আপনিও চলে আসুন না পরশু সকালে ওখানে।
3: আপনিও যাচ্ছেন তো?
2: কেন, একা যেতে ভয় লাগছে?
3: ভয় না,
2: তবে
3: অস্বস্তি।
2: ও
3: মানে আপনাদের এসব সুপারস্টারদের মুখোমুখি তো এর আগে কখনো হইনি, কে কেমন মেজাজে?
4: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মানিদা প্রবোধদা কেন হয় আমি সঙ্গে করে নিয়ে যাবো।
2: আচ্ছা আচ্ছা,
4: আমার তো যেতেই হচ্ছে, মানে একেবারে নতুন জায়গা, দাদা একটু অস্বস্তি বোধ করতেই পারেন, উনি তো ঠিক এর লাইনে নন।
3: সেই ভালো, আপনাকে আর একটা অনুরোধ করব মানিকবাবু।
2: কি অনুরোধ?
3: সুমিতার জন্য একটু তদবির করবেন।
2: কি ব্যাপার মশাই?
3: না, ওর অভিনয় আমার খুব ভালো লাগে, আর ওকে একটা ভালো চরিত্র দেব আমি কথা দিয়েছিলাম।
2: এ লাইনে এরকম কথা সবাই সবাইকে দেয় মশাই, কিন্তু আখেরে ভাবতে হয় নিজের কথাই। আপনি পরশু সকালে চলে আসুন, দাদার কাছে গিয়ে শোনাই যাক উনি কি বলেন।
4: দাদা, সামনের ওই যে বিশাল বাড়িটা দেখছেন, ওটারই 10 তলায় থাকেন আমাদের সুপারস্টার শুভশঙ্কর, বাড়িটার নাম আকাশ গঙ্গা।
3: এ তো বিশাল ব্যাপার দেখছি।
4: এখনো অনেক কিছু দেখার বাকি আছে দাদা, যাত্রা জগতে তো সবে প্রবেশ করলেন।
3: বাইরে থেকে তোমাদের এই জগৎটাকে একটু অন্য চোখে দেখতাম ভাই।

0: মিতাদেবের কথাটাই ধরো না।
1: এখানে সব দেবদেবীরই ওই একই অবস্থা দাদা।
0: মেয়েটার জন্য সত্যি আমার দুঃখ হচ্ছে দুলাল। যে মেয়েটি তার ঘর সংসার স্বামী সঙ্গ বিসর্জন দিয়ে মানে এক বছরের একটা শিশুকে পরের হাতে মানুষ করতে দিয়ে ছ সাত মাস ধরে আসরের পর আসরে প্রাণ ঢেলে অভিনয় করে মালিককে পয়সার মুখ দেখালো, তিন বছর ধরে লোকসান দেয়া মালিককে চাঙ্গা করে তুললো আর তাকে ছুঁড়ে ফেলে।
1: এবার আমাদের নিজেদের উত্থানের কথা ভাবতে হবে দাদা।
0: মানে
1: দশতলায় ওই সামনে লিফট, আসুন।
2: আপনারা কাকে চান?
1: আমরা গণচেতনা অপেরা থেকে আসছি, ইনি প্রবোধ গুপ্ত সাহিত্যিক, আমাদের আগের পালাটার লেখক।
2: ও আসুন আসুন বসুন, আমি ওকে খবর দিচ্ছি।
0: এ তো প্রায় রাজকীয় পরিবেশ দেখছি হে।
1: এখনো তো রাজদর্শন হয়নি দাদা।
0: এই ভদ্রমহিলা কে? শুভশঙ্করবাবুর স্ত্রী?
1: একেবারে ঘরোয়া সাজসজ্জায় দেখছেন বলে স্ত্রী মনে হচ্ছে তো?
0: ঠিকই অনুমান করেছে।
1: স্ত্রী তবে শুভশঙ্করের নয়, আর একজনের। উনি যাত্রা জগতের এক নতুন নায়িকা পদ্মমালা।
0: তোমাদের জগতে পা দিয়ে অনেক নতুন অভিজ্ঞতা হচ্ছে তো। অবশ্য ঘরে ঢুকে এই দেয়ালে সিঁদুর পরা ঘোমটাওয়ালা ওই বড় পোর্ট্রেটটার দিকে নজর পড়লে আমি বুঝতে পারতাম যে তোমাদের শুভশঙ্কর দা বিপত্নিক। উনি বিয়ে করেননি আবার?
1: আর একটা ভুল করলেন দাদা। ফটোটা দামি কারুকার্য করা কাঠের ফ্রেমে বাঁধানো রজনীগন্ধার মালায় সাজানো হলেও উনি শুভদার মৃত স্ত্রী নন।
0: তবে ওটা কার ছবি?
1: স্বনামধন্য অভিনেত্রী অনিন্দিতা দেবীর, একজন নৃত্যশিক্ষকের স্ত্রী ছিলেন। হ্যাঁ, নিজেও ছিলেন নর্তকী। পরে যখন অভিনেত্রী হবার সুযোগ পেলেন তখন বড় গাছে নাড়া বাঁধার খেয়ালে স্বামী সন্তান ত্যাগ করে শুভশঙ্করের সঙ্গিনী হলেন।
0: তোমাদের এই যাত্রা জগৎ নিয়ে তো একটা ভালো উপন্যাস লেখা যায়।
1: দাদা, আপনার ভাবি উপন্যাসের নায়িকা পদ্মমালা আসছেন।
2: আপনাদের আসার খবর দাদাকে দিয়েছি, একটু বসুন, উনি এক্ষুনি এসে পড়বেন।
1: আপনার ময়নামতি পালার শিল্পীরা সব এসে গেছেন দাদা,
0: ইন্টারভিউয়ের জন্য।
1: হ্যাঁ,
0: আচ্ছা এদের অভিনয় তো ময়নামতি নাটকটা এত সাকসেসফুল হলো, তা এদের আবার নতুন করে পরীক্ষা দেওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। তোমাদের যাত্রা ইন্ডাস্ট্রির এই সমস্ত নিয়ম কানুন গুলো?
1: ইন্ডাস্ট্রি বলছেন কেন দাদা, বলুন জমিদারি।
3: ভালো আছেন তো প্রবোধবাবু?
0: ও এই চলে যাচ্ছে। আপনার খবর কি মনিকা দেবী?
3: ভালোই। তা আপনি এখানে?
0: মানিকবাবু পাঠিয়ে দিলেন, লেখার ব্যাপারে কি সব আলোচনা করার আছে নাকি আমার সঙ্গে?
3: হ্যাঁ, আজ সকালে মানিকবাবুর লোক গিয়ে আমাকেও তো সেই কথাই বলল। আমাদের সঙ্গে ওরা কি আলোচনা করবেন তা তো বুঝছি না। আরে কি হলো লক্ষ্মী, সবাই এমন গুটিয়ে গেল কেন? বসো।
2: ইস, কি দারুণ সাজানো ঘরটা, দেখে বোম্বে সিনেমা সেট মনে হচ্ছে, না মনিকা দি?
3: হেই চুপ কর। প্রবোধবাবুর সঙ্গে ওর বোধহয় পরিচয় নেই, কয়েক বছর আগে গণচেতনায় ছিল লক্ষ্মী গুহ, আর উনি সাহিত্যিক প্রবোধ গুপ্ত।
0: আলাপ না থাকলেও ওকে আমি চিনি।
2: আমাকে চেনেন কি করে?
0: আপনাদের রানার পালা দেখেছি আমি, দারুণ ভালো লেগেছিল আপনার অভিনয়। আপনার দৃপ্ত অভিনয়ে চারদিকে যেন একবার আগুন ছড়িয়ে পড়েছিল।
2: সত্যি?
0: ঠিক একদম।
3: প্রমোদ বাবু, আপনি কিন্তু এভাবে কোনোদিন আমার অভিনয়ের প্রশংসা করেননি, আমার হিংসে হচ্ছে।
0: আচ্ছা, আপনার অভিনয় সম্বন্ধে কি নতুন করে কিছু বলার আছে বলুন তো?
1: যৌবনে মনিকাদি যখন নায়িকার রোল করতেন তখনকার ফর্ম তো দেখেননি দাদা, প্রতিটি শো এর পর কয়েকজন করে পুরুষ দর্শকের হাসপাতালে ভর্তি হতে হতো, সব হার্ট অ্যাটাক।
3: এই ভাঁড়ের অভিনয় করতে করতে তুই বড্ড ফাজিল হয়ে গেছিস। এই যে মানিকবাবু এসে গেছেন।
4: প্রবোধবাবু তাহলে এসেছেন?
0: যথা সময়ই এসেছি।
4: দাদা খবর পেয়েছেন তো?
1: হ্যাঁ, ওই তো ওই তো ওই তো উনি আসছেন।
0: সে কি, এ তো প্রায় প্রৌঢ় দেখাচ্ছে। হ্যাঁ, মাথায় টাক পরে এসেছে আর এখনো উনি নায়কের রোলে অভিনয় করে যাচ্ছেন।
1: যাত্রার নায়কদের কখনো বয়স বাড়ে না দাদা,

0: মেকআপ নিলে সবাই যুবক।
1: নমস্কার দাদা, নমস্কার। শরীর ভালো তো?
2: নমস্কার। এরাই আপনার শিল্পী?
1: আগে হ্যাঁ, বাড়তি দু একজনকে খবর দিয়ে আনিয়েছি, আপনি সবাইকে দেখতে চেয়েছিলেন।
2: আরে তা সবাই দাঁড়ালেন কেন? বসুন বসুন।
1: হ্যাঁ বসো।
2: দেখুন, আমি প্রথমেই একটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই। আমি যে দলে কাজ করি তার পূর্ণ দায়িত্ব নিয়েই করি। আমার মুখের ওপরে কেউ কথা বলে সেটা আমি পছন্দ করি না।
1: ঠিকই তো, সে কথা আমি ওদের বারবার বলে দিয়েছি।
2: আমি কিন্তু নাম শুনে কাউকে দলে রাখবো না, আমি বাজিয়ে দেখে নেব প্রত্যেককে। আপনারা একে একে নিজের সবচেয়ে সেরা ডায়লগটি অ্যাকশন দিয়ে বলুন। আপনি আপনি প্রথমে বলুন।
3: আমি?
2: আপনি?
3: আপনি বোধহয় আমাকে ঠিক চিনতে পারছেন না দাদা। আমি সত্যরঞ্জন অপেরায় আপনার সঙ্গে দিলওয়ারা বেগমের অভিনয় করেছি। আমার নাম মনিকা।
2: আমি বলেছি আমি মুখের উপরে কথা বলা পছন্দ করি না। আমার সঙ্গে কাজ করতে হলে আমি যা বলছি তাই করুন।
3: আচ্ছা বলছি, একটু মনে করে নি কোনটা বলবো।
0: এককালে ডার্ক সাইডের নায়িকার আজকের অবস্থাটা একবার লক্ষ্য করুন দাদা, আপনার উপন্যাসের কাজে লাগবে। তোমাদের সুপারস্টারটি একটি হাম্বাক।
3: আমি মাইকেল মধুসূদন দত্তর কৃষ্ণকুমারী নাটক থেকে একটা অংশ বলছি। কি আশ্চর্য, রাজা মান সিংহের কথা শুনে আমার মনটা যে এত চঞ্চল হলো, এর কারণ কি? এমন রূপ, আহা কি অধর, কি হাস্য! এমন রূপবান পুরুষ কি পৃথিবীতে আছে? মরি মরি, দূতি যা বলেছিল তা সত্য বটে। হায় হায়, আমার অদৃষ্টে কি তা হবে? আমার মনটা যে অতি চঞ্চল হয়ে উঠল। না, এখানে আর থাকা উচিত নয়, কি আবার এসে দেখবে। যাই, আপন ঘরে যাই, সেখানে নির্জনে চিত্রপটখানি দেখি গে। আহা কি চমৎকার!
2: থাক, নেক্সট আপনি বলুন।
4: আমি
2: বলুন।
4: আমি ছাড় ছাড় উড়ে দুরাচার একবস্ত্রনারী।
5: তোমাদের এই পরীক্ষা পর্বটা চলুক দুলাল, আমি বাইরে বারান্দায় একটা সিগারেট খেয়ে আসি।
6: ঠিক আছে। কেন যাইবো? আপনি এত দেরি করেছে
7: কি ব্যাপার প্রবোধ বাবু? আপনি বাইরে দাঁড়িয়ে কেন?
6: আমি বাইরে মানে সিগারেট খাবার জন্য। আপনার হাতে ওই প্যাকেটটা কি? সে নিতাই বাবু কি সুপারস্টারের জন্য টাকার বান্ডিল?
7: না না না, দাদার জন্য ওই ইয়ে মানে কিছু প্রণামী আর কি।
6: তাই নাকি? যান, দাদা ভেতরে আছেন, উনি পরীক্ষা নিচ্ছেন।
2: বেশ ঠিক আছে ঠিক আছে। মানিক বাবু, শুনলাম তোমার পুরনো দলের তো অনেকেই চলবে না দেখছি, কিছু মনে করো না মানিক বাবু।
1: না না না না না, এতে আর মনে করার কি আছে দাদা, বেছে নেবার জন্যই তো এদের আপনার কাছে পাঠানো।
5: কে দুলাল, তোমাদের পরীক্ষা পর্বটি কি শেষ হলো?
0: শুধু ওই দুজন মহিলা বাকি আছে।
5: তোমাদের বর্তমানা কি সপরীক্ষক নাকি একবারে নায়কের গা ঘেঁষে বসে আছেন দেখতে পাচ্ছি?
2: কাজের কাজই কজো না।
1: এসো নিতাই। দাদা, এর নাম নিত্যানন্দ, নিতাই বলে ডাকি, দলের নতুন ম্যানেজার।
2: না না না না মানিক বাবু, আমাকে না বলে এমন হুটহাট লোক নিও না। আমাকে দেখতে হবে লোকটা আদতে কাজের হবে কিনা।
1: আপনি আসল জুহুরি দাদা, যা চাই করে দেখে নেবেন।
7: এই প্যাকেটটা
2: কি আছে ওটায়?
1: আমার ভাই ওয়েস্ট জার্মানিতে থাকে, 5 বছর পর বাড়ি এলো, টিনের বিয়ার এনেছে, দারুণ জিনিস। ভাবলাম দাদার প্রসাদ না হলে খাই কি করে।

0: পদ্ম, ওটা ভেতরে ফ্রিজে রেখে এসো, আমার এখন প্রসাদ করবার অবসর নেই।
1: দাও। দাদা, অনুমতি দিন, আমরা উঠি।
0: আপনি, আপনাদের তো এখনো ইন্টারভিউ হয়নি।
1: কি দরকার, আপনার দলে তো নায়িকা রয়েছেন।
0: ও, আপনি নায়িকার রোল চাইছেন?
1: হ্যাঁ দাদা, আমি লক্ষ্মী গুহ, এটি আমার ছোট ননদ, গত বছর রানার করেছি, নায়িকা ছিলাম, দুজনে একই দলে কাজ করি। আচ্ছা চলি, নমস্কার।
2: পদ্মমালার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে লক্ষ্য করেছেন? নায়কের হঠাৎ যদি মত বদল হয়ে যায় সেই ভয়ে।
3: নায়ক অকৃতজ্ঞ নয় দেখছি।
2: ঘেঁচু, ওই আগুনের গোলাকে সহ্য করার ক্ষমতা ওর নেই বলেই লক্ষ্মী দেবীকে বিদায় করলেন।
0: আচ্ছা মানিকবাবু, এটি তোমার নতুন ম্যানেজার বললে না
4: আগে? হ্যাঁ দাদা, নিত্যানন্দ খুব কাজের ছেলে।
0: নিত্যানন্দ, আগে তুমি কতদিন যাত্রা দলে ম্যানেজারের কাজ করছো?
5: আগে তা বছর ছয়েক।
0: বছর ছয়েক, মনে করো দমদমে পালা হবে সন্ধে সাতটায়, আমি ছটার সময় শ্যামবাজার পাঁচ মাথার মোড় পার হব, তুমি আমার জন্য সেখানে অপেক্ষা করবে ঠিক ছটায়। এক মিনিট দেরি হলে ড্রাইভারকে বলবো গাড়ি ঘুরিয়ে নেবার জন্য, পারবে?
5: আগে হ্যাঁ পারবো।
4: পারতেই হবে।
6: দাদা, আমার পরীক্ষাটা নেবেন না?
0: ও দুলাল, পালায় ভাঁড় চরিত্র যখন একটি লাগবে তখন আর এক নম্বরটিকে বাদ দিয়ে লাভ কি বলো? তুমি দুলাল পরীক্ষা না দিয়েই পার। তো মানিকবাবু, এনাকে তো ঠিক চিনলাম না।
4: ও দাদা, উনি প্রবোধ বাবু, একজন নাম করা সাহিত্যিক, আমাদের আগের পালাটা উনি লিখেছিলেন, এবার ওর সঙ্গে কথাটা সেরে নিলে হতো না?
0: আচ্ছা একটু ও ঘরে এসো, আমি একটু গা মেলে শুই, যত সব ট্র্যাশ আর্টিস্টদের বকবকানি শুনে টায়ার্ড ফিল করছি।
4: ঠিকই তো, চলুন প্রবোধ বাবু, চলুন।
6: হ্যাঁ চলুন,
0: নিন বসুন, বসুন আপনি ওখানে। মানিকবাবু, তোমার বিয়ারের টিনটা এবারে কাটতে পারো।
1: তুমি একটু পালঙ্কিতে কাঁথে বিশ্রাম নাও না, আমি তোমার পায়ের আঙুলগুলো টেনে দিচ্ছি, একটু আরাম পাবে।
0: দেবে দাও,
4: এই নিন, এই নিন দাদা, এই নিন, একটু প্রসাদ কর। দাদা, প্রবোধ বাবুর লেখা আমাদের গত বছরের পালাটা খুব হিট করেছিল, এবছর আপনার জন্য পালা লেখার ওর খুব ইচ্ছে।
0: আপনি কতদূর লেখাপড়া করেছেন প্রবোধ বাবু?
7: আমার তো ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে এডুকেশন, এমএ স্ট্যান্ডার্ড।
0: আরে মশাই, নাটকে তার কি দাম?
6: কানা করি তো বিকবে না।
0: দেখুন প্রবোধ বাবু, মশাই যাত্রা হচ্ছে কথা মালা, বুঝলেন? কথার পর কথা সাজিয়ে দৃশ্য, দৃশ্যের পর দৃশ্য সাজিয়ে নাটক। মানিকবাবু বললো আপনি ভালো লেখক, আমাকে তো তা পরখ করে দেখতে হবে নাকি? হ্যাঁ,
7: আপনি আমার এই উপন্যাসটা রাখুন, পড়ে দেখবেন।
0: উপন্যাস? অলাটা তো বেশ ভালোই এঁকেছে দেখছি। পদ্ম, এটা রাখো তো, পড়ে দেখো। আপনি প্রবোধবাবু, আপনি নাটক লিখবেন একটা কথা মনে রেখে, যে শুভ শঙ্কর নায়ক, বুঝলেন? তার ভাবমূর্তি যেন নষ্ট না হয়। ধরুন একটি দৃশ্য, সম্পন্ন গৃহস্থের অন্তঃপুর, সেখানে মেয়েরা আছেন, বিশেষ করে নায়িকা। সে বাড়ির সঙ্গে আগে থেকে নায়কের কোনো পরিচয় নেই, সে হুট করে ঢুকে পড়ল। বলুন তো প্রবোধ বাবু, এই

0: শুটিকে আপনি কিভাবে সাজাবেন?
1: আপনিই বলুন।
2: নায়কের সংলাপ হবে, নায়ক উচিত, নায়িকা তাকে চার্জ করবে। কে কে আপনি? কোন অধিকারে এখানে ঢুকেছেন?
0: নায়ক বলবে, বোনের কাছে ভাই যে অধিকারে আসে সেই অধিকারে।
2: ইউনিক ইউনিক দাদা, জবাব নেই, জবাব নেই।
0: আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই আপনি লিখবেন। দিনে একটি করে দৃশ্য লিখবেন, আমাকে পড়ে শোনাবেন, আমি বলবো হ্যাঁ, তারপরে দৃশ্য বলবো, আপনি আবার লিখবেন।
1: সেজন্য একজন তো স্টেনোটাইপিস্ট রাখলেই পারেন, আমাকে কি দরকার?
0: আমার কোনো দরকার নেই, কোনো দরকার নেই আমার। মানিক বাবু আপনাকে নিয়ে এসেছেন বলেই এতগুলো কথা আপনাকে বললাম।
1: সেজন্য ধন্যবাদ, চলি।
0: যেতে দাও, যেতে দাও মানিক বাবু।
3: আচ্ছা,
0: ভাত ছড়া দেওয়ার কাকের অভাব?
3: হ্যাঁ তা তো ঠিকই।
0: তুমি তুমি অন্য পালাকার দেখো।
3: আচ্ছা,
4: শুনুন, আপনার ওই ময়নামতি পালাটা আমি দেখেছি।
1: তাই বেশি?
4: হ্যাঁ, আমার স্বামীর খুব পছন্দ হয়েছে। উনি তো নিজেকে শ্রমিক বলে পরিচয় দিতে খুব গর্ববোধ করেন, খুব ভালো মানুষ।
1: আপনার স্বামী এখন কোথায়?
4: হাসপাতালে।
1: কেন, কোনো অসুখ বিসুখ নাকি?
4: হ্যাঁ, উনি যে কারখানায় চাকরি করতেন 3 বছর আগে তা লক আউট হয়ে গেছে, তারপর থেকে কেমন যেন হয়ে গিয়েছেন। আমি অ্যামেচার শো করতাম, গত বছর পেশাদার দলে ঢুকেছি, বাধ্য হই। এবছর দাদা নায়িকা চান্স দেবেন বলেছেন, তাই তো এত অপমান সয়ে ওইখানে পড়ে আছে।
1: আপনি আমাকে ক্ষমা করবেন পত্তা দেবে?
4: ছি ছি, এই কথা বলছেন কেন আপনি?
1: না হলে নিজের কাছে নিজের অপরাধ আমার বাড়তো, তাই চলি।

0: আপনি বড্ড ভুল করলেন প্রবোধ বাবু, ভুল করলেন। এ লাইনের নায়কদের এসব আবদার একটু আধটু মেনে নিতেই হয়।
1: আমি তো আত্মবিক্রয় করে টিকে থাকবার জন্য এ লাইনে আসিনি মানিক বাবু। কি নিয়ে লিখবো তাও আমার মাথায় এসে গেছে।
0: কি নিয়ে লিখবেন?
1: যাত্রা দলের নায়িকাকে নিয়ে।
0: নায়ক নয় কেন?
1: তার জীবনের সব নাটক শেষ হয়ে গেছে বলে তিনি এখন নাটক লেখান নিজের মুখে আলো ফেলিয়ে। কিন্তু আলোয় অন্ধকারে মিশে থাকা এক যন্ত্রণাবিদ্ধ নায়িকাকে আমি দেখে এলাম আজ, আমার জীবনের এক নতুন অভিজ্ঞতা।
0: আপনি স্বপ্ন দেখছেন প্রবোধ বাবু, স্বপ্ন দেখছেন, এই জীবনটা নাটক নয়।
1: আপনিও ভুল করছেন মানিক বাবু, জীবন নিয়েই নাটক, সেই বাস্তব পালাই আমি লিখব। পালার নাম দেব কি জানেন?
0: কি?
1: কথামালার নায়িকা। গুড বাই, চলি।
2: কথামালার নায়িকা নাটকটির অভিনয় এখানেই শেষ হল। কাহিনী প্রফুল্ল কুমার সিংহ, বেতার রূপ মিহির সেন, বিভিন্ন চরিত্রে রূপদান করলেন প্রবোধ, অরুণ মুখোপাধ্যায়, মানিক, লক্ষ্মী জনার্দন মুখোপাধ্যায়, দুলাল ধীমান চক্রবর্তী, নিতাই, নিমাই লাহিড়ি, মনিকা, বন্দনা দেবী, সুমিতা, সোমা মৌলিক, পদ্মমালা, রণিতা দাস, লক্ষ্মী, অরুণিতা রায়চৌধুরী, শুভঙ্কর, সতীনাথ মুখোপাধ্যায়। সম্পাদনা নারায়ণ পাল। নাটকটি প্রযোজনা করলেন রুবি বাগচি।

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়াইনারে একটি সুড়ঙ্গ তৈরির সময় ভূমিধসে তিনজন প্রাণ হারিয়েছেন, ছজন নিখোঁজ। পশ্চিমবঙ্গের বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধী রেহাই পাবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও স্পষ্ট জানিয়েছেন। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের 50% বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাই এর মধ্যে খুলবে বলে সরকারি সূত্রে জানা গেছে। আজ এ ব্যাপারে শ্রমমন্ত্রীর উপস্থিতিতে একাধিক বৈঠক হয়। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা রাউন্ড অফ 16 ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অংশীদারিত্ব দুদেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তায় ইন্দোনেশিয়া সংসদে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং উভয় দেশই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তিনি। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণ বিশ্বের স্থিতিশীলতার ওপরেও গুরুত্ব দেন।
1: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্দো প্যাসিফিক মে স্টেবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশো কা সম্বন্ধ নহি হ্যায়, ইয়াহ इंडो पैसिफिक की स्टेबिलिटी, ग्लोबल साउथ की शक्ति और विश्व के शेयर्ड फ्यूचर में विश्वास का संकल्प है।
0: কৌশলগত আস্থার গুরুত্বের উপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি এবং সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষে মত প্রকাশ করেন। প্রধানমন্ত্রীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিনতাং আদিপুরানা প্রদান করা হয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো ইস্তানা মার্ডিকায় এক অনুষ্ঠানে তাকে সম্মানিত করেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক বৃদ্ধির গতিসঞ্চারে ভারতের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ সন্ধ্যায় ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, সরকার সংস্কার, কর্মদক্ষতা ও রূপান্তরের মন্ত্র নিয়ে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এমন একটি দেশ যেখানে 100 কোটিরও বেশি মানুষের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে এবং শক্তি ও যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সেমিকন্ডাক্টর উৎপাদন প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে দ্রুত অগ্রগতি সাধন করছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর নিজের মধ্যে ভারতীয় ডিএনএ রয়েছে এমন মন্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে পারস্পরিক বিশ্বাস, অভিন্ন ইতিহাস এবং সভ্যতার গভীর বন্ধনের ওপর। ভারী বৃষ্টিপাতের ফলে আজ কেরালামের ওয়াইনারে মেপ্পারির কাছে কাল্লাটিতে একটি সুড়ঙ্গ তৈরির সময় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন। ধসের নিচে আটকা পড়া 9 জন কর্মীকে উদ্ধার করে মেপ্পারির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীরা সহায়তার উদ্ধার কাজ চলছে। কেরালাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম ও প্রবল বর্ষণের ফলে ওয়াইনার কাল্লাডি সুড়ঙ্গের খনন কাজে জমে থাকা মাটি ও পাথর ধসে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ওয়াইনার ও কোঝিকোড় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সুড়ঙ্গ তৈরির ঝুঁকিপূর্ণ জায়গাগুলির জন্য কর্তৃপক্ষ আগেই উচ্চ সতর্কতা জারি করেছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ

0: কেরালা, মাহে এবং জম্মু কাশ্মীর ও লাদাখে আগামী 3 থেকে 4 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী 13 তারিখ পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আইএমডি। এদিকে মহারাষ্ট্রের টানা প্রবল বর্ষণে পালঘর, রায়গড় এবং নাসিকের পশ্চিমঘাট পর্বত সংলগ্ন এলাকা, পুনে, আহিল্যানগর ও কোলাপুর জেলায় বন্যা এবং ভূমিধসের মতন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ বলেছেন, উন্নত মান, নীতিগত সহায়তা, দক্ষতা বৃদ্ধি এবং বাজারে প্রবেশাধিকারের মাধ্যমে ভারত খেলনা উৎপাদনের ক্ষেত্রে বিশ্বমানের প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে উঠেছে। নতুন দিল্লিতে টয় অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরশাহী ও অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি এবং প্রধানমন্ত্রী মুদ্রা ও রপ্তানিকৃত পণ্যের ওপর শুল্ক ও কর মকুবের মতো বিভিন্ন প্রকল্পের ফলে ভারতীয় খেলনা নির্মাতারা উৎপাদন বৃদ্ধি, রপ্তানি বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় রাজধানী অঞ্চলে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এক পের মাকে নাম কর্মসূচির আওতায় দিল্লিতে 70 লক্ষ চারাগাছ রোপণের কর্মসূচির সূচনা করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দিল্লির পরিবেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে এই কর্মসূচি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারত অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে অত্যন্ত সফলভাবে এলপিজি সরবরাহ সংকটের মোকাবিলা করেছে। অভ্যন্তরীণ উৎপাদন দৈনিক 35,000 মেট্রিক টন থেকে বর্তমানে 54,000 মেট্রিক টনে পৌঁছেছে বলে শ্রী পুরী দাবি করেন। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে অংশ নিয়ে তিনি বলেন, সফল কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ফলে ভারত এলপিজি আমদানির পরিমাণও বাড়িয়েছে। 33 কোটি রান্নার গ্যাসের গ্রাহক নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পাচ্ছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং গণপিটুনি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রায় 200 জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। ডিজিপিকে 72 ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগেই জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন। বারুইপুরে পুলিশ সুপারের অফিসে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে ছাড়াও ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে খুন হয়ে যাওয়া 17 বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। এদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী পাত্র আজ সকালে বারুইপুরে কন্যাহারা বাবা মায়ের সঙ্গে দেখা করেন। পরে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ সায়নী ঘোষ এবং কাকলি ঘোষ দস্তিদারও ঘটনাস্থলে যান। বারুইপুরের পর এবার কলকাতার দক্ষিণ শহরতলি নেতাজিনগরে এক নাবালিকাকে যৌন নিগ্রহ ধর্ষণের অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রের খবর, আজ সকালে ওই নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে 52 বছর বয়সী টোটো চালক বাবলু বাগ তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। 11 বছরের মেয়েটি পঞ্চম শ্রেণীর ছাত্র। ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণের ধারায় মামলা রুজু করা হয়েছে, দেওয়া হয়েছে একাধিক পক্সোর ধারা। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যারা ব্যাংকের মাধ্যমে পেনশন পেয়ে থাকেন তাদের 2008 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 50% এই মুহূর্তে দেওয়া হবে বলে অর্থ দপ্তর সূত্রের খবর। আজ অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুজোর পরেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন করতে চাইছে রাজ্য সরকার। আজ পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায় বলেন, নভেম্বর মাসের মধ্যেই ভোট হয়ে যাবে। তিনি আরও জানান, হাওড়া কলকাতা দুটো পুরসভার ক্ষেত্রেই আসন পুনর্বিন্যাস করা হবে। হাওড়ায় বর্তমানে 50টি ওয়ার্ডকে ভেঙে 60টি ওয়ার্ড করার প্রস্তাব রয়েছে। রাজ্যের বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাই এর মধ্যে খুলতে চলেছে। আজ নিউ সেক্রেটারিয়েটে শ্রমমন্ত্রী অর্জুন সিং এর উপস্থিতিতে হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানের ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোন্দলপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তিগড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলাদা আলাদাভাবে ত্রিপাক্ষিক বৈঠক করা হয়। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি আজ শীতলকুচির গোলনাহাটিতে মৃত দলীয় কর্মী মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করেন। ফেরার পথে তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়, দেওয়া হয় গো ব্যাক স্লোগান। এই ঘটনায় দলের তরফে কয়েকজন বিজেপি সমর্থকের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এবার ফুটবল বিশ্বকাপের খবর।
1: ইকো
0: ফিফা বিশ্বকাপ ফুটবলে গতবারের বিজয়ী আর্জেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে রাউন্ড অফ 16-এর ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে মিশর 15 মিনিটে ইয়াসির ইব্রাহিমের দেওয়া গোলে 100

0: গোলে এগিয়ে রয়েছে। খেলার 20 মিনিটে পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। অন্য ম্যাচে আজ সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1টায়। উইম্বলডন টেনিসে আজ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় গতবারের বিজয়ী জানিক সিনার জার্মানির জ্যা লেনার্ড স্টাফকে হারিয়ে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে সিনা স্ট্রেট সেটে 7-5, 7-6, 6-3 ফলে স্টাফকে হারান। অপর এক কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার নোভাক জকোভিচ কানাডার ফেলিক্স আলিসিয়ামের মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গলসে মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় জেসিকা পেগুলাকে 4-6, 6-3, 6-3 ফলে পরাস্ত করে সেমিফাইনালে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়াইনারে একটি সুড়ঙ্গ তৈরির সময় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন, 6 জন নিখোঁজ। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এর ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হলে এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। সংস্থার বিভিন্ন বিভাগে একাধিক কর্মী প্রয়োজন। নিযুক্তদের দেশের বিভিন্ন শহরে প্রশিক্ষণ দেওয়া হবে, শূন্য পদ 116টি। উল্লিখিত সংস্থা জুনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, চিফ ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, চিফ জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হবে। উল্লিখিত পদে 25-50 বছর বয়সী ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এক্ষেত্রে প্রার্থীদের অর্থনীতি, ইকোনোমেট্রিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক কিংবা ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও উল্লিখিত পদে কোনো সরকারি কিংবা বেসরকারি সংস্থায় অন্তত 2 থেকে 20 বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। নিযুক্তদের প্রতি মাসের বেতন 60,000 থেকে 2,80,000 টাকা পর্যন্ত হতে পারে। ইন্টারভিউ, লিখিত পরীক্ষা, স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। অগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে লিখিত পরীক্ষা হতে পারে। এর জন্য আগ্রহীদের ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন মূল্য হিসেবে 1,180 টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ দিন 20 জুলাই। বিস্তারিত জানতে লগ ইন করুন www.hindustanpetroleum.com। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন রাগ প্রধান গান, শিল্পী জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী।

0: Women shop on the corner, go for me every night. What did I pull a shoe box?
1: শুনছিলেন রাগ প্রধান গান জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সুভাষিত সকাল 6:10, রবিকিরণ সকাল 7:05, শিল্পী ডক্টর চিত্রলেখা চৌধুরী। সকাল 7:45 অভিজ্ঞাপন, জুবানি সকাল 8:40। হিন্দি ছায়াছবির গান শুনবেন সকাল 10:00 বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 10:30। সকাল 11:00 বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আধুনিক গান বেলা 1:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 1:40 লোকগীতি শিল্পী অংশুমান রায়। বেলা 1:50 রাগ প্রধান গান শিল্পী শচীন দেববর্মন। চিত্রগীতি বিকেল 5:10, বিকেল 5:45 চাকমা গান শিল্পী জুস্মি দেওয়ান। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান সন্ধ্যে 6:05 ঘর গৃহস্থির আসর, সন্ধ্যে 6:30। এরপরেই শুনবেন লোকগীতি কার্তিক দাস বাউলের কণ্ঠে। সৃজনী রাত 8:05, নজরুলগীতি রাত 9:00 শিল্পী ফিরোজা বেগম। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 9:30 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। কর্মখালে বিজ্ঞপ্তি রাত 10:10, রাত 10:15 আধুনিক গান শিল্পী নচিকেতা। ককবরক অনুষ্ঠানে থাকছে সকাল 6:25 হায়ংনি খোরাং, বেলা 12:00 লেনা মণিজোড়া। এছাড়াও সন্ধ্যে 7:00 রয়েছে অন্যান্য ককবরক অনুষ্ঠান। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 31.4°C, সর্বনিম্ন তাপমাত্রা 25.8°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 71%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 33°C এবং 26°C-এর মধ্যে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা। আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। জয় হিন্দ।